আকাশবাণী বিলোনিয়া। আজ 28শে বৈশাখ 1433 বাংলা, 12ই মে 2026 ইংরেজি মঙ্গলবার। শুরু হলো আজকের অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.7 মেগাহার্জে FM প্রচার তরঙ্গে। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 6টা বেজে 3 মিনিট হয়ে 41 সেকেন্ড।

আকাশবাণী বিলোনিয়া শুরু হলো আজকের অনুষ্ঠান। প্রথমে শুনবেন অমৃতবাণী, শুনবেন ঋগ্বেদ থেকে পাঠ।

অমৃতবাণী অনুষ্ঠানে আজ শুনলেন ঋগ্বেদ থেকে পাঠ। আকাশবাণী বিলোনিয়া। এখন শুনবেন সুরাঞ্জলি অনুষ্ঠানে ভক্তিগীতে। আজকের শিল্পী ধনঞ্জয় ভট্টাচার্য।

পংকা হাম আকাশবাণী আগরতলা খানাইটংনাই যত লুকুরং ফাইছিন ফুংকুচং হামজামাই ফরে চেঙ্গো তিনি হাইনি খরং পান্দা তিনি গ্রাক সাল তালতুং তালনি সাল নৈশিনী সাল চিব্রিরা থামচিবা তুইপ্রা বিশি মে তালনি সাল চিনি সাল নৈশাই নিশিদক ইংরাজি বিশি

0: किबा असहालनै रमै चरक बानिक संसाजानै हनै ककथुमताय हुकुमो नायखुनि बिखाखतै साजाखा लुकुरकनि तंखसांताय बायबचारिन मथांनारगन बागै सिफायजला हांकरनि बिशालगर ताय सुनमरा इंटरनेशनल इंडो बांग्ला आरि आमचायो BNS 2023 सारा दक्षिथाम दारानरगै किसासक माना खालामों दागिजाखा आरो साजाका आरि आमचानि 12 मिटार रखबजाक थायरगो लुकुरंनि थांलायसथानि किसासक माना खालामों दागिजाखा आबो तंगनो सानजा दानचारनि सिमि हर दानचारनि सिमि आसुक दामबाजरा अदागिमुं तंगान होनै साजाखा आरो टाइप साजाखा तमुं ओ केरंगदायदन गसिया याखवा मानिया लुकुरं नंके BNS 2023 नैरा 23 दारानर गै माजरा रजागान होनै साजाखा आबो तंगान बसकां जुन तानि साल चिनै साल जरा অবহান্য সালথাং হাংকর অবহান্য সদরতাই মোহনপুর ইন্দো বাংলা আরিয়াম চাইনি বারামি তার খবজাক থাইরাব BNSS নৈরা নৈসাই নৈসিথাম সারা দকসিথাম দারা নরগী মানা খাইম দেখ জাখা আর অবহান্য আরিয়াম চাইনি বারামি তার খবজাক থাইরাব হর দামচানি সিমি আশুক দাম বাজারাব লুকুরকনি থাংলাই সুথানি কিসাসে মানা খাইমং দাগি জাখা আবো তঙ্গন বুসকং জুন তালনি ন সাল চিচুকু সাল জরা তঙ্গনাই হনি সাজাখা
1: কাইসা সাকলাইমং আকাশবাণী গাহাম করেনকে বিশি চুকুচি বিশি লাইরে মানি এবং বিশি পুংমানি সাল নরগই তাকলাই বেলাই নহম দদম খাই পান্ডালো আজি দঙ্গ বিশি চুকুচি কামন রুগী নাই বিশি থগী ন জুদা জুদা খে পান্ডা বোধাং রক সংসা চাখা আবন রুগী নাই আকাশবাণী আগরতলানি ফাঁসিংতেই শাস্ত্রীয় সঙ্গীত হানি নাই মুঙ্গি নাই কাশা পান্ডা যুগালি চাখা আবো ও পান্ডা অঙ্গানু ও মে তালনি ফাশালো সাল চিবা এবার 15 মে 2026 শারিক সঞ্জা দামদক নিশিমি আগরতলানি সুকান্ত একাডেমি ও পান্ডা অঙ্গানু আবুনি বাকি ও পান্ডা ও মানজাংনানি বাকি যতন নকবজাকো জেবর রক শাল ব্রহ্ম পান্ডা খানানাই আকাশবাণী আগরতলা বেগে দালচাক বড় যত্ন ও পান্ডা ও মানচাকি মানবাই নাই আকাশবাণী বিশি চুকুচি বিশি পোমানো রগি নাই ও মে তালনি ফাশালো ও পান্ডা ও মানচাকানি বাকি হাইনো হাই লুকুরগ্ন কবক চাক তাই যত বরং নাই ও পান্ডব মানজক ফাই মান হই সাকলাই চাকো শাল যত নুইতমান রাখনাই শালঙ্কা মে তালনি শালচিবা এবার 15 মে ও
0: আশিক জোড়া খালাইকা সাকলাইম থাইছে তাও খালাই সেবকু বরকলামানি কগ্র
1: আও সেবকু বরকলামানি কগ্র আনি ফৌজে কাইসা দমানি আবংখা স্পেশাল এক্সিকিউটিভ আচক থাইনি বাকি নাই কাই দক সাই থামরা দক চিসনি ইয়াকাবা 6367 আচক থাইও বরক কতালকে শীতকনানি বাকি কয়লাই সানজাগো মুচনে ক্যান্ডিডেটস রক নাংমানি ফরমেটো কয়লাই সুপুঙ্গই সিনেমুংব্লাই রক যত রুই নাই ও মেতালনি শালনি চিনি বিশিঙ্গ এবার মেতালনি

এতক্ষণ শুনলেন আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবরক অনুষ্ঠান হায়ুংনি খরাং। আপনারা অনুষ্ঠান শুনছেন 103.7 মেগাহার্জে FM প্রচার তরঙ্গে আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। এখন জানিয়ে দিচ্ছে আজকের অনুষ্ঠান সূচি। একটু পরেই 7টায় শুনবেন অনুষ্ঠান আজ সকালে। 7:25 থাকছে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ। 7:35 এবং 7:40 শুনবেন আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা এবং ককবরক সংবাদ। গীতালি অনুষ্ঠানে শুনবেন রবীন্দ্রসঙ্গীত। 7:45 শিল্পী রাজ চট্টোপাধ্যায়। 8টায় দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হবে সমাচার প্রভাত। 8:15 শুনবেন ছায়াগীতি অনুষ্ঠানে বাংলা ছায়াছবির গান। 9টায় দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হবে বিশেষ হিন্দি সংবাদ। 9:05 হিন্দি ছায়াছবির গান নিয়ে গানে গানে অনুষ্ঠানটি। 10টায় দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হবে হিন্দি সংবাদ। 10:05 বিভিন্ন শিল্পীর কণ্ঠে দেশবন্দনা অনুষ্ঠানে শুনবেন দেশাত্মবোধক গান। 10:30 ভজন অনুষ্ঠানে থাকছে হিন্দি ভক্তিগীতি বিভিন্ন শিল্পীর কণ্ঠে। সকাল 11টায় দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হবে হিন্দি সংবাদ। 11:05 শুনবেন আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত FM উজ্জয়ন্তের অনুষ্ঠান। দুপুর 2টায় মধ্যাহ্নকালীন সংবাদ ইংরেজিতে। 2:15 শুনবেন শ্রমজীবী মানুষের মাঝে এই অনুষ্ঠানটি। 2:30 থাকছে প্রথমেই আমি নারী অনুষ্ঠান, অনুষ্ঠানে আমার কথা। এরপরে শুনবেন এ পক্ষের দম্পতি অনুষ্ঠানটি। আজকের অতিথিরা হলেন ডক্টর প্রশান্ত কুমার, প্রাক্তন প্রিন্সিপাল একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল কলাছড়া ভুরাতলি, এবং শ্রীমতী ঝর্ণা নাহা, গৃহবধূ। 3টায় দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হবে বিশেষ হিন্দি সংবাদ। 3:05 বিবিধ ভারতী রাষ্ট্রীয় সেবার অনুষ্ঠান। অবকাশ সঞ্জনী অনুষ্ঠান 5:10 লোকসঙ্গীত অনুষ্ঠানে শুনবেন লোকগীতি 5:45 সন্ধ্যে 6টায় শুনবেন ককবরক অনুষ্ঠান। 6:30 কৃষক ভাইদের জন্য প্রচারিত কিষাণ বাণী। 7:05 থাকছে সুস্বাস্থ্য অনুষ্ঠানটি। এতে আজকের বিষয় হামের প্রাদুর্ভাব থেকে বাচ্চাদের বাঁচাবার কিভাবে বাঁচাবেন, কিভাবে রক্ষা করবেন, এই প্রসঙ্গে আলোচনা করবেন দক্ষিণ জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর জ্যোতির্ময় দাস এবং ডক্টর SM ত্রিপাঠী, WHO কনসালটেন্ট। 7:35 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ। 7:45 এবং 7:55 থাকছে আগরতলা কেন্দ্রের ককবরক এবং

স্থানীয় বাংলা সংবাদ। রাত 8:05 লাইভ ফোন ইন অনুষ্ঠান মনের মতো গান, যুব বিষয়ক অনুষ্ঠান যুববাণী। রাত 9:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান সরগম শুনবেন সেতার, শিল্পী পণ্ডিত নিখিল বন্দ্যোপাধ্যায়, রাগ রাগেশ্রী। 10:00 হারানো দিনের গান এই অনুষ্ঠানে শুনবেন বাংলা আধুনিক গান। শুনলেন আজকের অনুষ্ঠান সূচি। আকাশবাণী বিলোনিয়া।

স্বাগত জানাচ্ছি সবাইকে আজকের আজ সকালে অনুষ্ঠানে। প্রথমেই জানব আজকের দিনের ইতিহাস কি বলে। আজ 12 মে 2026 ইংরেজি। ঠিক আজকের এই দিনে 1666 সালে ঔরঙ্গজেবের সঙ্গে চুক্তি স্বাক্ষরের জন্য শিবাজি আগ্রায় আসেন। 1820 সাল মানবসেবী ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্ম হয় ঠিক এই দিনে। 1828 সাল কবি এবং চিত্রশিল্পী দাম্বে গ্রাভিয়েল রসেটির জন্ম হয়। বাংলা শিশু সাহিত্যের বিশিষ্ট রূপকার উপেন্দ্রকিশোর রায় চৌধুরীর জন্ম হয় 1800

1840 সালের ঠিক আজকের এই দিনেই। এই দিনেই 1877 সালে কেন্দ্রীয় মোহামেডান অ্যাসোসিয়েশন গঠিত হয়। বিশ্বখ্যাত মুক্তিযোদ্ধা জো লুইয়ের জন্ম হয় 1914 সালে। 1941 কল্লোল পত্রিকার অন্যতম প্রতিষ্ঠাতা সম্পাদক দীনেশ রঞ্জন দাসের মৃত্যু হয়। 1991 সাল দিন ঠিক আজকের এদিন নেপালে 32 বছর পর প্রথম বহুদলীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। শুনলেন আজকে দিনের ইতিহাস কি বলে।

ইতিহাসের পাতায় আজকের দিন শোনার পর এবার চলে যাচ্ছি আজ সকালে অনুষ্ঠানের অন্যান্য পর্বে। আজ আন্তর্জাতিক উদ্ভিদ স্বাস্থ্য দিবস, 12ই মে।

উদ্ভিদ, উদ্ভিদ পৃথিবীর প্রাণ এবং আমরা সবাই এই উদ্ভিদের উপরই নির্ভরশীল। আমরা কিভাবে শ্বাস নিই এবং কি খাই তার সবই এই উদ্ভিদ দ্বারাই প্রভাবিত হয়। উদ্ভিদ আমাদের জন্য 80% পর্যন্ত খাবার এবং 98% পর্যন্ত অক্সিজেন উৎপাদন করে। কিন্তু মানুষের বসতি উদ্ভিদের জীবনকে ক্ষতিগ্রস্ত করছে এখন। বিভিন্ন রোগ এবং কীটপতঙ্গ প্রতি বছর 40% পর্যন্ত খাদ্যশস্য নষ্ট করে দেয়। এই পরিবর্তন মানুষকেও প্রভাবিত করছে। উদ্ভিদের সুরক্ষা বিষয়ে সচেতনতা বাড়াতে জাতিসংঘ সম্প্রতি ঘোষণা করেছে যে 12ই মে আন্তর্জাতিক উদ্ভিদ স্বাস্থ্য দিবস হিসেবে পালিত হবে। জাম্বিয়ার উদ্যোগে এই দিবসটি পালিত হয় এবং জাতিসংঘের সাধারণ পরিষদ এটিকে কার্যকর করে। যে প্রস্তাবের অধীনে এই সিদ্ধান্তটি গৃহীত হয়েছে তাতে ফিনল্যান্ড, বলিভিয়া, ফিলিপাইন, তানজানিয়া অন্তর্ভুক্ত ছিল। মানুষের কার্যকলাপ এবং জলবায়ু পরিবর্তন বাস্তুতন্ত্রকে ব্যাপকভাবে প্রভাবিত করছে এবং এই জীববৈচিত্র্যের ক্ষতি করছে। এই মারাত্মক পরিবর্তন সম্পর্কে মানুষকে সচেতন হতে হবে এবং মানুষ ও পৃথিবী উভয়ের মঙ্গলের জন্য উদ্ভিদের স্বাস্থ্য রক্ষায় দ্রুত পদক্ষেপ নিতে হবে। আন্তর্জাতিক উদ্ভিদ স্বাস্থ্য দিবসে আমরা একত্রিত হয়ে একে অপরকে জানাবো, জানব উদ্ভিদ সুরক্ষা।

গানটি শুনলেন জয়তী চক্রবর্তীর কণ্ঠে। আজ সকালে এবার চলে যাব বয়স্কদের স্বাস্থ্য নিয়ে কিছু কথায়, অর্থাৎ স্বাস্থ্য তথ্যে। বয়স্কদের স্বাস্থ্য নিয়ে সচেতনতা অত্যন্ত জরুরি। বয়স বাড়ার সাথে সাথে শারীরিক এবং মানসিক স্বাস্থ্য উভয় ক্ষেত্রেই বিশেষ যত্নের প্রয়োজন হয়। বয়স্কদের সুস্থ থাকার কিছু মূল দিক নিয়ে আজকের আজ সকালে স্বাস্থ্য তথ্য। প্রথমেই বলব নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং কোলেস্টেরল পরীক্ষা নিয়মিত করা প্রয়োজন। সুষম খাবার, পুষ্টিকর এবং সহজ পাচ্য খাবার খাওয়া, প্রচুর পরিমাণে জল খেতে দিতে হবে এবং ফাইবারযুক্ত খাবার খাদ্য তালিকায় রাখা খুবই প্রয়োজন। ব্যায়ামের মধ্যে রয়েছে হালকা ব্যায়াম। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত হাঁটা এবং হালকা যোগব্যায়াম করা উচিত বয়স্কদের, যা শরীর এবং মন ভালো রাখে। ওষুধ খাওয়া, নিয়মিত সঠিক সময়ে ওষুধ খেতে হবে, বিশেষ করে ক্রনিক রোগের ক্ষেত্রে। মানসিক স্বাস্থ্য, একাকিত্ব দূর করা, বয়স্কদের সাথে সময় কাটানো, তাদের কথা শোনা এবং পরিবারের সাথে যুক্ত রাখা খুবই প্রয়োজন। মানসিক উদ্দীপনা, বই পড়া, ধাঁধা মেলানো বা নতুন কিছু শেখার চেষ্টা করা, যা মস্তিষ্ক সক্রিয় রাখে। বিষণ্ণতা বিরুদ্ধে মোকাবিলা। বিষণ্ণতা বয়স্কদের একটি সাধারণ সমস্যা, তাই মেজাজ পরিবর্তন বা খিটখিটে স্বভাব দেখলে পরিবারের লোকজনের বিশেষ খেয়াল রাখা খুবই দরকার। বাড়ি নিরাপদ করা, যেমন বাথরুমে যাতে মেঝে যাতে পরিষ্কার থাকে, স্লিপ কাটার কোনো সম্ভাবনা যাতে না থাকে, পিচ্ছিল যাতে না থাকে। এছাড়া প্রয়োজনীয় জিনিস হাতের কাছে রাখতে হবে এবং পর্যাপ্ত আলো নিশ্চিত করতে হবে। বন্ধুদের সাথে যোগাযোগ রাখা এবং সামাজিকভাবে সক্রিয় থাকা মানসিক শান্তির জন্য খুবই প্রয়োজন। বয়স্কদের শুধু ওষুধের উপর নির্ভরশীল না করে তাদের সঠিক পুষ্টি, মানসিক সাপোর্ট এবং ভালোবাসা দেওয়া প্রয়োজন, যা তাদের সুস্থ এবং সচল রাখতে সাহায্য করে।

আজ সকালে এবার চলে যাব কিছু খবরাখবরের দিকে। পরমাণু অস্ত্র বহনে সক্ষম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অগ্নি-5 পরীক্ষামূলকভাবে সফল উৎক্ষেপণ করেছে ভারত। গত শুক্রবার উড়িষ্যার উপকূলে দেশের প্রতিরক্ষা গবেষণা এবং উন্নয়ন সংস্থা DRDO এবং বায়ুসেনার যৌথ তত্ত্বাবধানে এই পরীক্ষা চালানো হয়। ভারতের প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, টেকনিক্যাল অ্যাডভান্সড রেঞ্জ অরমেন্টেশন নামে পরিচিত এই ব্যবস্থার প্রথম পরীক্ষা সফল হয়েছে। পাকিস্তানে ফের ভয়ঙ্কর জঙ্গি হামলা, আত্মঘাতী গাড়ি বিস্ফোরণে উড়ে গেল আস্ত থানা। গত শনিবার বান্নু জেলার একটি থানায় গাড়ি নিয়ে ঢুকে পড়ে জঙ্গিরা, তারপর শুরু হয় তীব্র গুলির লড়াই। গাজাগামী ত্রাণের জাহাজে যোগ দেওয়ার অভিযোগে একজন স্পেনের এবং একজন ব্রাজিলের নাগরিককে বহিষ্কার করল ইসরায়েল। রবিবার সৈফ আবু কেসেফ এবং থিয়াগো এভিলা নামে দুই সক্রিয় কর্মীকে সেই দেশ থেকে বার করে দেওয়া হয়। ইসরায়েলি বিদেশ দপ্তর দাবি করেছে, কেসেফ একটি জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত এবং এভিলা বেআইনি কার্যকলাপে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। কোনো দেশ আমেরিকার ইরান বিরোধী নিষেধাজ্ঞা মেনে চললে তাদের জাহাজ হরমুজ প্রণালী পারাপারের সময় মুশকিলে পড়বে বলে হুঁশিয়ারি দিল ইরান। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা উদ্ধৃত করে সেই দেশের সেনার মুখপাত্র এই চরম বার্তা দিয়েছেন। জানা গেছে, ইরানি পার্লামেন্টে বর্তমানে একটি বিলের খসড়া তৈরি হচ্ছে যেখানে শত্রু দেশের জাহাজ চলাচল নিষিদ্ধ করার ব্যবস্থা থাকছে।

ইউক্রেনের সঙ্গে দীর্ঘ 4 বছর ধরে চলা রক্তস্নাত সংঘাত শেষ করার ইঙ্গিত দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার বিজয় দিবস উপলক্ষে শনিবার মস্কোতে একটি অনুষ্ঠানে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পুতিন বলেন, আমার মনে হচ্ছে দীর্ঘ এই সংঘাত শেষ হতে চলেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেনেলস্কি এর প্রেক্ষিতে জানান, শান্তি প্রতিষ্ঠা করতে উভয় পক্ষ সমঝোতা করলে একমাত্র এই যুদ্ধ শেষ হবে।

খেলার খবর। রিকার্ভ তীরন্দাজিতে মহিলাদের দলগত বিভাগে বিশ্ব চ্যাম্পিয়ন হলেন দীপিকা কুমারী, অঙ্কিতা ওয়াকত এবং কুমকুম মহদ। ফাইনালে শক্তিশালী চীনকে 5-4 ব্যবধানে হারিয়েছে ভারতীয় দল। সাংহাইয়ে আয়োজিত দ্বিতীয় পর্বের তীরন্দাজি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলেন দীপিকারা। সেমিফাইনালে দীপিকাদের প্রতিপক্ষ ছিল দক্ষিণ কোরিয়া। দীপিকারা 1 সেট বাকি থাকতেই 5-1 ব্যবধানে জয় ছিনিয়ে নেন। কোয়ার্টার ফাইনালে ভিয়েতনামকে হারিয়েছিল ভারতীয় দল। এরই সাথে শেষ করব আজকের আজ সকালে অনুষ্ঠান। আবার ফিরব আগামী সকালে। সবাই ভালো থাকবেন।

এতক্ষণ শুনলেন আজ সকালে অনুষ্ঠানটি আকাশবাণী বিলোনিয়া। একটু পরে শুনবেন প্রথমে কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, পরে শুনবেন আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা এবং কক্সবাজার সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি প্রবীর ভট্টাচার্য। বিশেষ বিশেষ খবর হল, অসমের মুখ্যমন্ত্রী হিসাবে আজ শপথ গ্রহণ করবেন বিজেপি নেতা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তাঁর সঙ্গে শপথ নেবেন জোট সঙ্গী আরও চারজন মন্ত্রী। প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী সহ কেন্দ্রীয় মন্ত্রিসভার একাধিক সদস্য, এনডিও শাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা আজকের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে জানা গেছে। পুর নিয়োগ দুর্নীতি মামলায় পশ্চিমবঙ্গের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসুকে গ্রেপ্তার করা হয়েছে। সরকার আবারও জানিয়েছে, দেশে পেট্রোল ও ডিজেলের পর্যাপ্ত মজুদ রয়েছে, এলপিজি ডিস্ট্রিবিউটারশিপে সিলিন্ডারে মজুদ ফুরিয়ে যাওয়ার কোনো খবর নেই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী শুক্রবার 15 মে পাঁচ দেশ সফরে রওনা দেবেন। আইপিএল ক্রিকেটে গতকাল দিল্লি ক্যাপিটালস পাঞ্জাব কিংসকে হারিয়ে দিয়েছে। আজ আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গুজরাট টাইটান্স সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে খেলবে। আসছে বিস্তারিত খবরে। আজ অসমের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন বিজেপি নেতা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তাঁর সঙ্গে শপথ নেবেন আরও চারজন মন্ত্রী, এদের মধ্যে দুজন বিজেপির, বাকি দুজন জোটসঙ্গী দল অসম গণ পরিষদ ও বোরোল্যান্ড পিপলস ফ্রন্ট থেকে নির্বাচিত। এটি হবে অসমে এনডিএ তৃতীয় সরকারের নেতৃত্বে মুখ্যমন্ত্রী হিসেবে টানা দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালন করবেন ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যের ইতিহাসে কংগ্রেস বহির্ভূত মুখ্যমন্ত্রী হিসেবে এমন কৃতিত্ব অর্জনকারী তিনি একমাত্র ব্যক্তি। সামাজিক মাধ্যমের এক পোস্টে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন যে প্রবীণ বিজেপি নেতা রঞ্জিত কুমার দাস রাজ্য বিধানসভার অধ্যক্ষ পদের জন্য এনডিএ প্রার্থী হবেন। আজ শপথ গ্রহণ করবেন রামেশ্বর তেলি, অতুল বোরা, চরণ বোরা এবং অজন্তা নিয়োগ। অতুল বোরা হলেন অসম গণ পরিষদ অগভর সভাপতি এবং চরণ বোরো বোরোল্যান্ড পিপলস ফ্রন্টের বিধায়ক। তাঁরা উভয়ই পূর্ববর্তী

0: এনডিএ সরকারের মন্ত্রী ছিলেন। অজন্তা নেগো পূর্ববর্তী সরকারের মন্ত্রী ছিলেন। অন্যদিকে রামেশ্বর তেলি প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, 2026 সালে বিধানসভা নির্বাচনের মাধ্যমে রাজ্যের রাজনীতিতে ফিরে এসেছেন। এর আগে গতকাল দিনের শুরুতে শপথ গ্রহণ অনুষ্ঠানের প্রস্তুতি পর্যালোচনা করার সময় ডক্টর শর্মা জানিয়েছিলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়াও প্রতিরক্ষা মন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী এবং এনডিএ শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রীরা আজকের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এনডিএ জোটের বাইরের নেতাদের মধ্যে মিজোরামের মুখ্যমন্ত্রীও এই শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন। খানাপাড়া ভেটেরিনারি কলেজের মাঠে এই শপথ গ্রহণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। সেখানে হাজার হাজার মানুষের বসার ব্যবস্থা রেখে ব্যাপক আয়োজন করা হয়েছে। উল্লেখ্য, 126 সদস্য বিশিষ্ট অসম বিধানসভায় বিজেপি একাই 82টি আসনে জয়লাভ করেছে। জোটসঙ্গী দল অসম গণ পরিষদ ও বোরোল্যান্ড পিপলস ফ্রন্ট প্রত্যেকে 10টি করে আসনে জয়ী হয়েছে। তামিলনাড়ুতে রাজনৈতিক পরিস্থিতি এক নতুন মোড় নিয়েছে। 30 জন এআইএডিএমকে বিধায়কের একটি দল পি ভেনমনিকে তাদের পরিষদীয় দলনেতা এবং সি বিজয় ভাস্করকে সচেতক হিসেবে বেছে নিয়েছে। অধ্যক্ষ প্রতিম কারুক পাইয়ারের সঙ্গে দেখা করে তারা গতকাল তাদের স্বাক্ষর সম্বলিত একটি চিঠি তুলে দেন। অন্যদিকে 17 জন বিধায়কের আরেকটি দল ইরাপ্পারি পালানের স্বামীকে পরিষদীয় দলনেতা হিসেবে নির্বাচিত করেছেন। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী শ্রী জোসেফ বিজয়ের নেতৃত্বে নতুন সরকার ইতিমধ্যে শপথ গ্রহণ করেছেন। মুখ্যমন্ত্রীকে আগামীকালের মধ্যে বিধানসভায় তার সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে। পুদুচেরির মুখ্যমন্ত্রী হিসেবে এনডিএ নেতা এন রঙ্গস্বামীর শপথ গ্রহণের জন্য জোরদার প্রস্তুতি চলছে। আগামীকাল লোকনিবাসে এক বিশেষ অনুষ্ঠানে উপরাজ্যপাল কে কৈলাস নাথন পদ ও মন্ত্রগুপ্তির শপথ বাক্য পাঠ করাবেন। পুরনিয়োগ দুর্নীতি মামলায় পশ্চিমবঙ্গের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসুকে গ্রেপ্তার করেছে ইডি। ইডির দপ্তরে গতকাল 10.5 ঘন্টারও বেশি জিজ্ঞাসাবাদের পর বয়ানে অসঙ্গতি, প্রশ্নের উত্তর এড়ানো এবং একাধিক অভিযোগে রাত 9টা নাগাদ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর রাতেই সুজিত বসুর শারীরিক পরীক্ষা করা হয়। আজ তাকে আদালতে পেশ করবে। উল্লেখ্য, দক্ষিণ দমদম পুরসভার সঙ্গে দীর্ঘদিন যুক্ত থাকার সময় নিয়োগ প্রক্রিয়ায় সুজিত বসুর ভূমিকা ছিল বলেই অভিযোগ। জমি ও টাকার বিনিময়ে চাকরি দেওয়ার ব্যাপারে তিনি যুক্ত ছিলেন। পশ্চিম এশিয়ার সংকটের প্রেক্ষাপটে বিদেশি মুদ্রা সাশ্রয়ের লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে জ্বালানি সাশ্রয় এবং বিদেশি পণ্যের ব্যবহার কমিয়ে আনার আহ্বান জানিয়েছেন। গতকাল সন্ধ্যায় গুজরাটের ভাদোদরায় আয়োজিত এক অনুষ্ঠানে ভাষণ দেবার সময় শ্রী মোদী তাঁর পূর্বের সেই আহ্বানেরই পুনরাবৃত্তি করেন, যেখানে কোভিড অতিমারীর সময়ে বিভিন্ন পদ্ধতি যেমন ওয়ার্ক ফ্রম হোম, অনলাইন ক্লাস, ভার্চুয়াল বৈঠক, পেট্রোল ও ডিজেলের ব্যবহার কমিয়ে আনার বিষয়গুলি পুনরায় চালু করার কথা বলা হয়েছিল। আমদানি হ্রাস এবং দেশকে সংকট থেকে উত্তরণে সহায়তা করার লক্ষ্যে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের সম্পদের উপর থেকে বোঝা কমাতে আমাদের সকলের একজোট হওয়া এবং নিজ নিজ দায়িত্ব পালন করা প্রয়োজন।
1: পিছলে কুছ বর্ষো মে দুনিয়া লাগাতার অস্থির পরিস্থিতিও সে গুজর রহি হ্যায়। পহলে করোনা কা সংকট, ফির বৈশ্বিক আর্থিক চুনৌতিয়াঁ আর আব পশ্চিম এশিয়া মে বড়তা তনাব। পশ্চিম এশিয়া মে যুদ্ধ সে বনি পরিস্থিতিয়াঁ ইস দশক কে বড়ে সংকটো মে সে এক হ্যায়। এসে সময় মে দেশ কো জন ভাগিদারি কি শক্তি কি বহুত বড়ি আবশ্যকতা আজ জরুরত হ্যায় कि हम सब मिलकर अपना दायित्व निभाएं, देश के संसाधनों पर पड़ने वाले बोझ को कम करें।
0: সরকার জানিয়েছে যে দেশে পেট্রোল ও ডিজেলের পর্যাপ্ত মজুদ রয়েছে এবং ঘরোয়া রান্নার প্রয়োজনে এলপিজি সরবরাহ নিরবচ্ছিন্নভাবে বজায় রাখা হচ্ছে। গতকাল নতুন দিল্লিতে পশ্চিম এশিয়ার সাম্প্রতিক ঘটনাবলী বিষয়ে আন্তর্মন্ত্রক বৈঠকে বক্তব্য রাখার সময় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা জানান যে কোনো এলপিজি ডিস্ট্রিবিউটারশিপে সিলিন্ডারে মজুদ ফুরিয়ে যাওয়ার কোনো খবর পাওয়া যায়নি। গত 3 দিনে রান্নার কাজে ব্যবহৃত 1,26,00,000-এর বেশি সিলিন্ডার বুকিংয়ের মাধ্যমে গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। দেশের তেল শোধনাগারগুলিতে পেট্রোল ও ডিজেলের পর্যাপ্ত মজুদও বজায় রাখা হচ্ছে বলে তিনি জানান। তবে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পেট্রোল ও ডিজেলের ব্যবহার কমানোর আহ্বানটি পুনর্ব্যক্ত করেন এবং গণপরিবহন ও কার পুলিং ব্যবহারের পক্ষেও মত দেন।
2: माननीय प्रधानमंत्री जी ने देश के सभी लोगों से आग्रह किया है कि पेट्रोल और डीजल की खपत कम करें, जहां भी संभव हो मेट्रो और सार्वजनिक परिवहन का उपयोग करें, कार पूल

0: का विकल्प चुने, रेलवे एज अ मोड ऑफ ट्रांसपोर्टेशन फॉर गुड्स को प्रेफर करें और जहां भी संभव हो इलेक्ट्रिक वाहनों का उपयोग बढ़ाएं।
1: রাসায়নিক ও সার মন্ত্রকের অতিরিক্ত সচিব অপর্ণা শর্মা জানিয়েছেন যে 2026 সালে খরিফ মরশুমের জন্য দেশে সারের মজুদ 51%-এরও বেশি রয়েছে। তিনি বলেন যে সংকটকালীন এই সময়ের পর থেকে সারের অভ্যন্তরীণ উৎপাদন ও আমদানির হার দাঁড়িয়েছে 76.78%। বৈঠকে বক্তব্য রাখার সময় বন্দর জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রকের অধিকর্তা অপিশ কুমার শর্মা জানান যে পশ্চিম এশিয়ায় অবস্থানরত ভারতীয় নাবিকেরা নিরাপদে রয়েছেন। গত 24 ঘণ্টার মধ্যে ভারতীয় পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ কিংবা বিদেশী পতাকাবাহী বাণিজ্যিক জাহাজে কর্মরত ভারতীয় নাবিকদের নিয়ে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বিদেশ দপ্তরের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান যে এই অঞ্চলে ভারতীয় জাহাজগুলির নিরাপদ চলাচল নিশ্চিত করতে ভারত ইরানি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছে। 11টি ভারতীয় জাহাজ ইতিমধ্যে নিরাপদে ফিরে এসেছে। অন্যদিকে ভারতের পতাকাবাহী বহনকারী আরও 13টি জাহাজ ওই এলাকায় অবস্থান করছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী শুক্রবার 15 মে 5 দেশ সফরে রওনা দেবেন। সংযুক্ত আরব আমিরশাহী, নেদারল্যান্ড, সুইডেন, নরওয়ে ও ইতালিতে তার এই সফর হবে 6 দিনের। সফরের প্রথম পর্যায়ে শ্রী মোদী শুক্রবার সংযুক্ত আরব আমিরশাহীতে পৌঁছে সেখানকার রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করবেন। উভয় নেতা দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে বিশেষ করে শক্তিক্ষেত্রে সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয়ে মত বিনিময় করবেন। দ্বিপাক্ষিক সর্বাত্মক কৌশলগত অংশীদারিত্ব আরও এগিয়ে নিয়ে যাওয়া এবং রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ক্ষেত্র এবং মানুষে মানুষের সংযোগের বিষয়টিও স্থান পাবে তার আলোচ্য সূচিতে। সফরের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী যাবেন নেদারল্যান্ডসে, সেখানে তিনি রাজা উইলিয়াম আলেকজান্ডার এবং রানী ম্যাক্সিমার সঙ্গে সাক্ষাৎ করবেন। সেদেশের প্রধানমন্ত্রী রব জেটেনের সঙ্গে এক বৈঠকে তিনি মিলিত হবেন। সফরের তৃতীয় পর্যায়ে শ্রী মোদী রবিবার সুইডেনের কোটিনবার্গে যাবেন। সেখানে সুইডিশ প্রধানমন্ত্রী উল্ফ ক্রিস্টারসনের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য ও সম্পর্কে বিভিন্ন দিক খতিয়ে দেখবেন। ধর্মশালায় গতকাল আইপিএল এর ম্যাচে দিল্লি ক্যাপিটালস পাঞ্জাব কিংসকে হারিয়ে দিয়েছে। দিল্লি টসে জিতে পাঞ্জাবকে প্রথমে ব্যাট করতে পাঠায়। নির্ধারিত 20 ওভারে পাঞ্জাব 5 উইকেটে 210 রান করে। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আজ আইপিএল এর ম্যাচে গুজরাট টাইটান্স সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে খেলবে। খবর শেষ হল স্থানীয় সংবাদ এরপরে।

আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি অনামিকা কর্মকার। রাজ্য নির্বাচন কমিশন এডিসির ভিলেজ কমিটি নির্বাচনের জন্য প্রস্তুতি শুরু করেছে। কমিশন ভোটকেন্দ্রের খসড়া তালিকা গতকাল প্রকাশ করেছে এবং ভোটকেন্দ্রের খসড়া তালিকার উপর দাবি ও আপত্তি গ্রহণের কাজ শুরু হয়েছে। তা চলবে আগামী 15ই মে পর্যন্ত। দাবি ও আপত্তির নিষ্পত্তির কাজ শেষ হবে আগামী 16ই মে। ভিলেজ কমিটিগুলির ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে আগামী 18ই মে। আসামে টানা দ্বিতীয়বারের মতো মুখ্যমন্ত্রী হিসেবে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আজ শপথ গ্রহণ করবেন। গুয়াহাটির খানাপাড়ার ভেটেরিনারি কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং বিজেপি সভাপতি নীতিন নবীন উপস্থিত থাকবেন। বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপি শাসিত রাজ্যগুলোর মুখ্যমন্ত্রীরাও অনুষ্ঠানে যোগ দেবেন। উল্লেখ্য, 126 সদস্যের আসাম বিধানসভায় এনডিএ 102 আসন পেয়েছে, যেখানে বিজেপি 82 আসন এবং তাদের মিত্রদল অসম গণপরিষদ ও বোরোল্যান্ড পিপলস ফ্রন্ট প্রত্যেকে 10 করে আসন জিতেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমনাথ অমৃত পর্ব উদযাপনের সময় গতকাল গুজরাটের সোমনাথ মন্দিরে প্রার্থনা ও পূজা সম্পন্ন করেছেন। সংস্কারকৃত এই মন্দিরের উদ্বোধনের 75 বছর পূর্তি উপলক্ষে গতকাল মহাপূজা অনুষ্ঠিত হয়। এরপর কুম্ভাভিষেক ও পতাকা উত্তোলন অনুষ্ঠান সম্পন্ন হয়। এ উপলক্ষে প্রধানমন্ত্রী বলেন, সোমনাথ মন্দির অটল বিশ্বাস, দেবত্ব এবং দেশের চিরন্তন আত্মার এক পবিত্র প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে। তিনি বলেন, সোমনাথ অমৃত পর্ব শুধু অতীত উদযাপনের উৎসব নয়, বরং এটি আগামী 1000 বছর ধরে দেশের অনুপ্রেরণা।

0: না হয়ে থাকবে।
1: মই ইহা দেখ রাহা হু ভারত কে উস অবিনাশী স্বরূপ কো জিসে সদিও কে কুৎসিত প্রয়াস ভি না মিটা সকে না হরা সকে আর মই ইহা দেখ রাহা হু সোমনাথ কা অমৃত মহোৎসব ইয়ে কেবল অতীত কা উৎসব নহি হ্যায় ইয়ে আগলে 1000 বর্ষো কে লিয়ে ভারত কি প্রেরণা কা মহোৎসব ভি হ্যায়।
0: এর আগে প্রধানমন্ত্রী শ্রী মোদি প্রভাস পতনে হামিদজি গোহেল সার্কেল পর্যন্ত 1 কিলোমিটার দীর্ঘ একটি রোড শো করেন। রোড শো চলাকালীন তিনি সমবেত বিশাল জনতাকে অভিবাদন জানান। বিদ্যুৎমন্ত্রী রতনলাল নাথ জানিয়েছেন, পিএম কুসুমে সৌরশক্তি ব্যবহারে রাজ্যের কৃষকরা উপকৃত হয়েছেন। গতকাল সাতডুবিয়া গ্রামে পিএম কুসুম প্রকল্পের আওতায় সৌরশক্তি চালিত কৃষি সেচ ব্যবস্থা সরেজমিনে পরিদর্শন করে তিনি একথা বলেন। মন্ত্রী জানান, বিদ্যুৎ দপ্তর এবং ট্রেডার যৌথ উদ্যোগে পিএম কুসুম প্রকল্পের অধীনে ইতিমধ্যেই 8364টি সৌরচালিত পাম্প স্থাপন সম্পন্ন হয়েছে। আরও 2531টি পাম্প স্থাপনের কাজ বর্তমানে চলছে। এছাড়া সৌরশক্তি চালিত মোহনপুর চাবাগান গ্রামও ঘুরে দেখেন তিনি। মন্ত্রী বলেন, এ পর্যন্ত 8364টি পাম্প স্থাপনের মাধ্যমে প্রায় 41,820 কানি জমিতে সেচ সুবিধা পৌঁছে গেছে। এই সাফল্যের জন্য উত্তর পূর্বাঞ্চলের ত্রিপুরা প্রথম স্থান অর্জন করেছে। কেন্দ্রীয় সরকার বিকশিত ভারত রোজগার ও আজীবিকা মিশন গ্রামীণ আইন 2025 বা ভিবিজি রামজি কার্যকর করার জন্য গতকাল বিজ্ঞপ্তি জারি করেছে। এই আইনটি চলতি বছরের 1 জুলাই থেকে সারা দেশের গ্রামীণ এলাকায় কার্যকর হবে। গ্রামোন্নয়ন মন্ত্রক জানিয়েছে, এই আইনটি প্রতি অর্থ বছরে 125 দিনের মজুরি ভিত্তিক কর্মসংস্থানের নিশ্চয়তা দেবে। আইনটি সময়মতো স্বচ্ছ এবং জবাবদিহিমূলক মজুরি প্রদানের উপর জোর দেবে। নতুন এই আইনে নির্ধারিত সময়ের মধ্যে কাজ না পেলে বেকার ভাতা প্রদানের বিধান রয়েছে। বিধানসভার অধ্যক্ষ রামপদ জমাতিয়া বলেছেন, স্বনির্ভর গোষ্ঠীগুলিকে আর্থিকভাবে সক্ষম করে তুলতে সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন প্রকল্প হাতে নিচ্ছে। গতকাল চম্পুজলায় ব্লক প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিটের উদ্যোগে গড়ে ওঠা কমিউনিটি ম্যানেজ ট্রেনিং সেন্টারের উদ্বোধন করে তিনি এ কথা বলেন। প্রশিক্ষণ কেন্দ্রে স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের ক্ষুদ্র ব্যবসা পরিচালনা ও উৎপাদিত সামগ্রী বাজারজাত করা শেখানো হবে বলে জানান তিনি। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আন্তর্জাতিক অস্থিরতার প্রেক্ষিতে নাগরিক ও ব্যবসায়ী মহলের কাছে বৈদেশিক মুদ্রা নির্ভর ব্যয় সংযত করার আহ্বান জানিয়েছেন। গতকাল নয়াদিল্লিতে সিআইআই এর বার্ষিক ব্যবসায়িক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, পশ্চিম এশিয়ায় চলমান সংঘাতের দ্রুত সমাধানের সম্ভাবনা খুবই কম। বর্তমানে বৈশ্বিক অনিশ্চয়তার সময়ে সতর্ক ও পরিকল্পিত ব্যয় ব্যবস্থাপনা দেশের সামগ্রিক অর্থনৈতিক স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। আগামী 24 ঘণ্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আগরতলায় আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 23.1 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7:55।

আকাশবাণী আগরতলা ককটমা পড়ব সমীর দেববর্মা হাস্তে চংবারী কমিশন এডিসিনি বিলেজ কমিটি চংবারী বাকি তিয়ার খাইমু চেঙিরেখা কমিশন মিয়া ভোট সেন্টারনি মৌ রেম তিখলাইখা তাই মিয়ানি সিমি ভোট সেন্টারনি মৌ রেমনি সাকাও সানমু তাই কেবেং মূ ইয়াসাক মূনি সামু চেঙি রেজাকা আবো অ তালনি চিবা সালমারি জরা তঙ্গানো সানমু তাই কেবেং মূনি সানমু পাইয়ানো অ তালনি চিদক সালমারি ও ভিলেজ কমিটি রকনি ভোট সেন্টারনি পাইথাক মৌ রেম তিখলাইজাগানো অ তালনি চিচার সালমারি ও মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী সোমনাথ অমৃত পর্ব পালাইমানি জরা মিয়া গুজরাটনি সোমনাথ মান্ডব খুলুমকা তাই মতাই রেখা অ মান্ডবনি চেংরেমা বিশি সিনচিবা পুংমানো রগৈ মিয়া মতাই কতর সংসাজাখা আপনি উল কুম্বা বিশেক তাই বানাতি সামানি পান্ডা পাইরে যাখা আপনারগৈ মন্ত্রী বখরক শাখা সোমনাথ মান্ডব শ্রী সিটিনি পুইটুক মতাই রিমু তাই হাক্তরনি কথার কাইসা ফুলুকবাড়ি এই বাসাখা বসাখা সোমনাথ অমৃত পর্ব লাইথাংজাক জরানো পালাইমানি তেরসিমিয়া আবংখা বসকাং বিশি সাই সাই রমি হাকতরনি ফুনুকমারি কাহাম ওই টঙানো মন্ত্রী বখরক সাকা সোমনাথনি লুকুরগ্ন মৈতু খাই রুও লুকুবসং বিনি ইয়ারংবাই গদালই টংখে জরা কলকমা রমি ফানগান ওই টঙানো বসাকা হায়ুনি কবুন ফান বারাদনো মেচেনি মানগলা।

0: भारत के उस अविनाशी स्वरूप को जिसे सदियों के कुत्सित प्रयास भी न मिटा सके न हरा सके। और मैं यहां देख रहा हूं सोमनाथ का अमृत महोत्सव ये केवल अतीत का उत्सव नहीं है, ये अगले 1000 वर्षों के लिए भारत की प्रेरणा का महोत्सव भी है।
1: কেন্দ্র নি ককটুমতাই আওয়ামী মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব হায়ুং বেরেম হালক হামিয়া অঙ্গি টংমানো রগী টংকসং বরকটাই বানিয়া খালানী রগনি থানী ফাতার হাক তর বাই গদালজাক থায় রং পুইসা সবাইয়া টংমানী কবখা মিয়া দিল্লি কতালো সিআইআই নি বিসি নি বানিয়া খালানী রগনি কথুমুং পান্ডব ককনর থাঙ্গি বসাকা সালথাং এশিয়াও অঙ্গি টংমানী নাসলা লাইমুং চবা ডাকটি পাইগলাক অ জরা হামিয়াও হজাকটাই সেকাং চাপজাক রং সবাইমুং রাইদা হাকতর নি রং থংন মথাং নারগমানি ন কাহাম সামুং অঙ্গানো মন্ত্রক প্রফেসর ডাক্তার মানিক সাহা সকজাকায় মানৈখনৈ সামুঙ ফনাং নান তুই হাস্তিনী লুকুরগ্ন সাকথানী বাকি কয়মুং নারাখা মিয়া পান্ডা কাইসাও ককটমথুমে রগনি ককফিরগমুঙ বসাকা সালথাং এশিয়াও চবা অংমানী বাই হাকতরনি লুকুরগনি বাকি আলাই দাখে কক নারাখা মন্ত্রী বখরক নরেন্দ্র মোদি ভারত নাংমানী সকজাকায় মানৈখনৈ গবাং কুগ্ন হাতার হানি তু বুয় আবুনি বাকি পেট্রোল ডিজেল সকজাকায় গ্যাস নি সামুঙ ফনাংমানি বাবাইন কিসাস খাইকলাইন নাঙানো মন্ত্রী বখরংনি অ আওয়াইমুং হাস্তিনী লোকরগ্ন সাবি মানোনা বাকি কবু মূ রাখাব আসাম মার মার ওয়াইনি মন্ত্রী অক্রা অঙ্গি তিনি সমাইতাঙ্গানো ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গুয়াহাটিনি খানাপারানি ভেটেনারি কলেজ নখলাও সংযোজক পান্ডব মন্ত্রী বখরক নরেন্দ্র মোদী কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কাসুমুং মন্ত্রী রাজনাথ সিং তাই বিজেপি কাসকু নীতিন নবীন মানজাগানো কিসাস কেন্দ্রনি মন্ত্রী বাই বিজেপি বাই নাইকলজাক হাস্তানী মন্ত্রীকরা রগব অ পান্ডব মানজাগানো খোরজাই মানো সারা নৈচিদক আদংনি আসাম বিধানসভাও এনডিএ সারা নই আসুকথাই মানখা আর বিজেপি মানখা কাই চারসি নই তাই কথাজাক বদল আসাম গণ পরিষদ বাই ব্রুল্যান্ড পিপলস ফ্রন্ট কাইসি খে কপ্লাই অংখা সং ফেরাং মন্ত্রী রতনলাল নাথ সাকা পিএম কুসুম তাম্বতাং সালনি ফান্ন সামুং থেপাও হাস্তিনী হুকবাক খালাইনি রক হামারি মানখা মিয়া সাতদুবিয়া কামিও পিএম কুসুম তাম্বতাংনি বিশিংতই সালনি ফানবাই সুনামজাক হুকবাও তৈ মান থগ্রুই তনিজাক মানো বেড়াইনাই ফ্রু ব অকক সাকা মন্ত্রী সাকা সং ফেরাং নাইখুংতাই ত্রেডা কথালাই পিএম কুসুম তাম্বতাংনি বিশিংতই তাবুক জরা চার সাই থামরা দকচিব্রী পাম্প আসুগ্রবাইখা আবনো কারৈ সালনি ফানবাই চলিনাই মোহনপুর চা বাক কামিও বেড়াইনাইখা ব অ চা সামুংনি বাকি সালসি সালকা আমচাই ত্রিপুরা পুলিয়া থাই মানখা বিধানসভার স্পিকার রামপদ জমতিয়া সাকা বাইথাং চুকজাক বসংরগ্ন রং থংচুকজাক খালাইনা বাকি হাফাংসয়াবই জুদা জুদা সামুং বতাং ইয়াগোনাহারকা মিয়া জম্পুইজলাও ব্লক প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিটনি সাকথারমুং বৈ সুনামজাক কমিউনিটি ম্যানেজ ট্রেনিং সেন্টার ফিউগিরওই অ কক সাকা ব অ ট্রেনিং সেন্টার বাই বাইথাং চুকজাক বসংনি আদংরগনি বসাতে বানিয়ারগ্ন নাইকলনানি তাই বরনি এরিজাক মানিরগ্ন হাতিও ফালানি সামুঙ ফনাং ফরিংজাগান হনই ব সাকা কেন্দ্র হাপাং বিকশিত ভারত রোজগার তাই আজীবিকা মিশন কেরং নৈশাই নৈশিবা এবা বিবিজি রামজি সামুং থেপানা বাকি মিয়া কক মুং টিকলাইকা অ কেরং অ বিশিনি জুলাই তালনি পুলিয়া সালমারিনি সিমি হাকতরনি যত কামি আমচাইও সামুং থেপা জাগানো কামি হামক্রাই কক চংলাই নক সাকা অ কেরং বিশি থগৈ রাং বিশিও সারা নৈশিবা সালনি ইয়াগুলনি রাং রঙানি কক রেখা নবটিবানি ককতমা বসকাং দামনৈশিব্রিয়া হাস্তিনী কিসাস খাঙ্করও ফেরাঙ্কগৈ বাতি ফাইমানো হনৈ হজগমুং রেখা নবটেবার নাইখং তিনি সালনি টংমারি সাকাও 34 ডিগ্রি সেলসিয়াসনি গানগিনিও টঙানো তিনি আইচুকনি খামানি টংমারি টংমানি 23.7 ডিগ্রি সেলসিয়াস

এতক্ষণ শুনলেন প্রথমে কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, পরে শুনলেন আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা এবং ককবরক সংবাদ। আপনারা অনুষ্ঠান শুনছেন 103.7 মেগাহার্জে FM প্রচার তরঙ্গে আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 7:47 হয়ে 6 সেকেন্ড। এখন শুনবেন গীতালি অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত। আজকের শিল্পী রাজ চট্টোপাধ্যায়।

যখন আমি অঘোর ঘুমে, যখন মধ্যরাত, তখন যাকে স্বপ্ন দেখি তিনি রবীন্দ্রনাথ। যখন আমার দুঃখ কষ্টে ভিতরে অশ্রুপাত, তখন যিনি দুঃখ ভোলান তিনি রবীন্দ্রনাথ। যখন আমি হারিয়ে যাই

0: ঝড়ের মতো এসে পড়ল আরেকটা প্রেম। এখন একে কোথায় বসাই? একটা ঘরে ঘর পরিজন, অন্যটাতে লেখার কাগজ বইপত্তর, বারান্দা ভর অতীত স্বজন, কোথায় বসাই? শক্ত হাতে সরিয়ে দেব, এক আঘাতে ছিন্ন করব মন থেকে মুখ, আমি কি আর তেমন কষাই? বয়স যখন অল্প ছিল কেউ আসেনি, ঝর্ণা ঝোড়া বনশ্রেণী কেউ আসেনি, এখন এসে ঝড়ের মতো ধাক্কা দিয়ে আমায় ফেলে বসে পড়ল মাথার কাছে। আঙুল দিয়ে চুল নেড়ে দেয়, মাথার থেকে ছন্দ নিয়ে ছড়িয়ে ফেলে মাঠের ওপর, যেন আমি চল্লিশোর্ধ সংসারী নই, সতেরো পার কিশোর ছেলে। ছন্দেরা সব নিজের মতো উড়তে উড়তে, কেউ পাখি কেউ বৃক্ষ হল, কেউ চালা ঘর, কেউ বা তাল শিখর হয়ে চুল ঝাঁকাচ্ছে ঝড়ের সঙ্গে।
1: এতক্ষণ শুনলেন গীতালি অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত। আজকে শিল্পী ছিলেন রাজ চট্টোপাধ্যায়। আকাশবাণী বিলোনিয়া, একটু পরে শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত সমাচার প্রভাত।

এতক্ষণ শুনলেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত সমাচার প্রভাত, আকাশবাণী বিলোনিয়া। শুরু হচ্ছে বাংলা ছায়াছবির গান নিয়ে ছায়াগীতি অনুষ্ঠানটি।

সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ছায়াগীতি অনুষ্ঠানে। আজকের ছায়াগীতি অনুষ্ঠান সাজিয়েছি লগ্নজিতা চক্রবর্তীর গান দিয়ে। লগ্নজিতা চক্রবর্তী, তিনি হলেন বর্তমান বাংলা সঙ্গীত জগতের অন্যতম জনপ্রিয় এবং সুপরিচিত কণ্ঠশিল্পী। জন্ম কলকাতার একটি বাঙালি পরিবারে লগ্নজিতার জন্ম। তিনি মূলত একজন প্লেব্যাক সিঙ্গার, অর্থাৎ নেপথ্য গায়িকা। কলকাতার বিখ্যাত পাঠভবন স্কুলের ছাত্রী ছিলেন এবং পরবর্তীতে সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে উচ্চশিক্ষা গ্রহণ করেন। আজকের ছায়াগীতি অনুষ্ঠানের প্রথম গানগুলি শুনবেন লগ্নজিতা চক্রবর্তীর কণ্ঠে। প্রথম গানটি ছবি চিনি।

ছোটবেলা থেকেই সঙ্গীতের প্রতি অনুরাগী ছিলেন তিনি। তবে প্রথাগতভাবে প্লেব্যাক গায়িকা হওয়ার পরিকল্পনা তার ছিল না। সৃজিৎ মুখোপাধ্যায়ের চলচ্চিত্র চতুষ্কোণের বসন্ত এসে গেছে এই গানটির মাধ্যমে তিনি ব্যাপক জনপ্রিয়তা পান। 2017 সালে চলচ্চিত্র প্রাক্তনে তুমি যাকে ভালোবাসো এই গানটির জন্য তিনি জাতীয় পুরস্কার পান, যা তার সঙ্গীত জীবনকে এক নতুন উচ্চতায় নিয়ে যায়। এবারে ছবি সোয়েটার।

লগ্নজিতা গান গাওয়ার পাশাপাশি অভিনয়ও করেছেন, যেমন যদি বল হিয়া চলচ্চিত্রে তিনি অভিনয় করেছেন। লগ্নজিতা চক্রবর্তী বর্তমানে টলিউডের অন্যতম ব্যস্ত এবং জনপ্রিয় গায়িকা।

লগ্নজিতা চক্রবর্তীর কণ্ঠে বিভিন্ন ছবি থেকে গানগুলি শুনলেন। এবারে এমনই একজন গায়িকার কণ্ঠে শুনবেন গান, যার কণ্ঠ আমাদের মন কেড়ে নিয়েছে। তিনি হলেন শ্রেয়া ঘোষাল, ভারতের একজন অত্যন্ত জনপ্রিয় এবং বহুমুখী প্রতিভাধর প্লেব্যাক গায়িকা। তিনি বাংলাসহ 20টিরও বেশি ভাষায় 3000টিরও বেশি গান গেয়েছেন। পশ্চিমবঙ্গ মুর্শিদাবাদে জন্মগ্রহণ করেন। 12 মার্চ 1984 সালে তবে রাওয়াত ভাটায় তিনি বেড়ে ওঠেন। 1998 সালে বেঁধেছি বিনা অ্যালবামের মাধ্যমে আত্মপ্রকাশ হয় তার, যদিও দেবদাস চলচ্চিত্রের মাধ্যমে তিনি খ্যাতি অর্জন করেন। শিল্পক্ষেত্রে অবদানের জন্য ভারত সরকার তাকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করেছেন। ছায়াগীতি অনুষ্ঠানে এবারের গানগুলি শুনবেন শ্রেয়া ঘোষালের কণ্ঠে।

সাক্ষী থাকুক শাল অসত্য বটের পেয়াদারা, সাক্ষী থাকুক ছাতিম পলাশ বুনো ফুলের ঘ্রাণ, সাক্ষী থাকুক কাদায় আঁকা আহত এক থাবা, সাক্ষী থাকুক হাজার বছর হাওয়ার গোরস্থান, সাক্ষী থাকুক মৃগনাভীর কস্তুরি ভোরবেলা, সাক্ষী থাকুক সাঁওতালি ক্ষোভ যক্ষ পিশাচ দল, সাক্ষী থাকুক বাদর ময়ূর উলুধ্বনির খেলা, সাক্ষী থাকুক পাতার পুরুত হোমের দাবানল।

মাত্র 4 বছর বয়সে শ্রেয়া ঘোষাল সঙ্গীত শিখতে শুরু করেন। 6 বছর বয়সে তিনি শাস্ত্রীয় সঙ্গীতে আনুষ্ঠানিক প্রশিক্ষণ শুরু করেন। 16 বছর বয়সে তিনি টেলিভিশন গানের রিয়েলিটি শো সারেগামা পাতে জেতার পর চলচ্চিত্র নির্মাতা সঞ্জয় লীলা বনশালির নজরে আসেন। এই সাফল্যের পর তিনি বনশালির রোমান্টিক ড্রামা দেবদাস দিয়ে বলিউডে প্লেব্যাক গায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন, যার জন্য তিনি শ্রেষ্ঠ মহিলা প্লেব্যাক গায়িকা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ফিল্মফেয়ার পুরস্কার এবং নতুন সঙ্গীত প্রতিভার জন্য ফিল্মফেয়ার আরডি বর্মন পুরস্কারও লাভ করেন। এবারে গানটি শুনবেন ছবি অন্তহীন।

প্লেব্যাক গায়ক ছাড়াও শ্রেয়া ঘোষাল বেশ কয়েকটি টেলিভিশন রিয়েলিটি শোতে বিচারক হিসেবে এবং মিউজিক ভিডিওতে কাজ করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াইহো রাজ্য তাকে

সম্মানিত করেছে, যেখানে গভর্নর টেড স্ট্রিকল্যান্ড 2010 সালের 26 জুনকে শ্রেয়া ঘোষাল দিবস হিসেবে ঘোষণা করেন। 2013 সালের এপ্রিলে যুক্তরাজ্যের হাউস অফ কমন্সের নির্বাচিত সদস্যরা লন্ডনে তাকে সম্মানিত করেন। তিনি 5 বার ফোর্বসের ভারতের শীর্ষ 100 সেলিব্রিটির তালিকায় স্থান পেয়েছেন। 2017 সালে শ্রেয়া ঘোষাল প্রথম ভারতীয় গায়িকা হিসেবে দিল্লির মাদাম তুসো জাদুঘরের ভারতীয় শাখায় তার মোমের মূর্তি প্রদর্শনীর সুযোগ পান। এবারে ছবি বহুরূপী।

বহুরূপী ছবির এই গানটির মধ্য দিয়ে শেষ করব আজকের ছায়াগীতি অনুষ্ঠান। আজকের ছায়াগীতি অনুষ্ঠানে শুনলেন গান লগ্নজিতা চক্রবর্তীর কণ্ঠে এবং শ্রেয়া ঘোষালের কণ্ঠে।

স্বাগত জানাচ্ছি সবাইকে আজকের গানে গানে অনুষ্ঠানে। প্রথম গানটি আজ শুনবেন দিল তো পাগল হ্যায় ছবি থেকে, উদিত নারায়ণ এবং লতা মঙ্গেশকরের কণ্ঠে।

ভুলভুলাইয়া ছবি থেকে গানটি শোনার পর এবারে গানটি শুনবেন বর্ডার ছবি থেকে সোনু নিগম, রূপকুমার রাঠোর এবং সহশিল্পীদের কণ্ঠে।

আপনারা শুনছেন হিন্দি ছায়াছবির গান নিয়ে গানে গানে অনুষ্ঠানটি। এবারে গানটি শুনবেন বাজিগার ছবি থেকে কুমার শানু এবং অলকা ইয়াগনিকের কণ্ঠে।

মেলা ছবির এই গানটির মধ্য দিয়ে শেষ করব আজকের গানে গানে অনুষ্ঠান। আকাশবাণী বিলোনিয়া, একটু পরে শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ।

এতক্ষণ শুনলেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ আকাশবাণী বিলোনিয়া। এখন শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে দেশবন্দনা অনুষ্ঠানে দেশাত্মবোধক গান।

0: এতক্ষণ শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে দেশবন্দনা অনুষ্ঠানে দেশাত্মবোধক গান। আকাশবাণী বিলোনিয়া।
1: আরে মার্কেট ট্রেন্ড দেখা?
2: হ্যাঁ
1: ক্যা, নিউজ দেখ আর অনলাইন ওপিনিয়ন্স ভি।
2: সরি,
1: সুন নাই রাহা হ্যায় ক্যা? পারফরম্যান্স কি বাত হো রহি হ্যায়?
2: মুঝে কুছ সুননা হি নাহি হ্যায়।
1: মতলব?
2: জব বাত হো মিউচুয়াল ফান্ডস কি তো মে বেমতলব কি বাতো কো মিউট করতা হুঁ অর লং টার্ম গোলস পর ফোকাস রাখতা হুঁ। মিউচুয়াল ফান্ডস সহি হ্যায়।
3: মিউচুয়াল ফান্ড নিবেশ বাজার জোখিমো কে অধীন হ্যায়। যোজনা সে জুড়ে সভি দস্তাবেজো কো ধ্যান সে পড়ে।
0: আকাশবাণী বিলোনিয়া। এখন শুনবেন ভজন অনুষ্ঠানে হিন্দি ভক্তিগীতি বিভিন্ন শিল্পীর কণ্ঠে।

এতক্ষণ শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে ভজন অনুষ্ঠানে হিন্দি ভক্তিগীতি আকাশবাণী বিলোনিয়া। একটু পরে শুনবেন প্রথমে দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ, পরে শুনবেন আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত এফএম উজ্জয়ন্তীর অনুষ্ঠান।

아슬저라 하쪽니 르짝봉 반다고 르짝봉 카나 르짝카 샨티 지란니 커랑고 가시 샤클라이무 아카시바니 비니 중샤샤바이 비시 주구니 비시 주구치 쇼봉카 아보노르기 아카시바니니 주다주다 센터로고 비시샤 로무이 버드레봇 반다 클라이자기 동우 অতি অনুরোগী নো আকাশবাণী আগরতলা কাইশা ক্লাসিক্যাল মিউজিক নি পান্দা সংচাখা বিস্কাংনি ফাশাল এবা মেতাল নি শাল চিবা নিশাই নিচিদ ইংরাজি বিশি অশাল সানজা দামফ্রু নিশিমি পান্দা চেংজাক নাই আগরতলানি সুকান্ত একাডেমিও নরক যতন ও পান্দা ও ফাই মানজাক না বাকি কবক জাগো পান্ডব হাপ্তানি বাকি এন্ট্রি কার্ড রোগ নাংলা যতন ভাই মানাই অতং থতক পান্ডাও নরক যতন মানজাক ভাইনা বাকি নরকন আকাশবাণী নি সিমি কবক জাগো

어 신이 어 바키니 키니 부이니

ခဏတတရချမုံဟာနောလဘွေဟာနီကောက်ချဝေအမဘဘူနီကောက်ဘီတီနီကောက်နောဆောက်မွိတခလိုင်ခဏတတဇာတနိရချပုံခဏရဇက်ခာအနိလဒေဘော်မနီခေါ်ရငောဟိုင်နဟိုင်တက္ကရှာဆက်လိုင်မုံထိုင်ချင်းနေအဘုန်တတေရှာဆိုင်ခဏရဝနတဘုတ်ဂျေခဏဝီတုံနိုင်ရော့နောAkashbani bini chung sasabai bishi chuku chishupongkha. Abunurukhi Akashbani ni juta juta centero bishi sharomui padre pod panda khlai chakai tongmo. O terno rubi no Akashbani agartala kaisa classical music ni panda shangchakha. Baskang ni phashal eba me tal ni shal chiba.Nichai, Nichidog, Ingraji Bishini, Shalo, Shanja Damdok Tampur Nishimi, Panda Chengjaknai, Akurtalani, Shukanto Academy Wo, Norokjo Tonono, O Panda Wo, Pai Manjak Painabaki, Kobok Jau, Panda Wo Hadani Baki, Entry Card Ruknangla, Jotono Habimanai, O Tongtotok Panda Wo, Norok No, Manjak Nambaki, Akashbani Akurtalani Ingri,खा भाई खुक भाई कोई जगो खपनी ताखुते पुखुक शंग नरोक बक्सा साई मन्ना बक्सा साई में अपनंगे मनु तीने अंखा हायुं नर्स रोक निशाल नर्स के जे हॉस्पिटलो एबा शाक नाई शाक हम नगो तंगी শাক হামিয়ারক ন নাই নাই রক বরক ন বরক নি সামুং ন বলাই ন তাই বরক ন বরম ইয়ফারি তিনি নে অশাল ন বরক নি শাল নে পালে যাগো

ফ্লোরেন্স নাইটিঙ্গেল ও সালনো আচায়ো ফ্লোরেন্স নাইটিঙ্গেল ন পুইলা বড় রকন হামজাগৈ বড় রকন সাক হামিয়াফ্রু নাইনানি নাইকলনানি ও সামু নখলায়ো তাই আবহাই খাই বি সামু খাই মাবাগৈ দাবুক বি আজাই মা সালনো রুগৈ ও সালনো এবার মার্স তালনি সালচিনী ন ইন্টারন্যাশনেল নার্সেস ডে নে পালাই যাব অবনু রুগী তেব কক খালায় ন ফাইদে হিঙ্কাই তাবুক চিনি জরা অংখা তাবুক সাক জরানি তিনি কক্তমানি কক বক্রক্রক খানানি

মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী সোমনাথ অমৃত পর্ব পালাইমানি জরা মিয়া গুজরাট নি সোমনাথ মান্ডপ খুলুমকা তাই মতাই রাখা কেন্দ্র নি ককথুম তাই আওয়াই মং মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব হায়ুং বেরেম হালক হামিয়া অঙ্গই টংমান রগৈ টংকসং বরক তাই বানিয়া খ্লাইনাই রকনি থানি ফাতার হাও রাং পয়সা সবাইনানি ন তা সবাইদি হেনে কবক্ষা মন্ত্রী অকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা সকজাকনাই মানই খনই সামঙ্গ ফনাংনানো তৈয়ী হাস্তে লুকু রকন সাকথারনানি বাকি কয়মুং নারুখা আসাম মার মার ওয়াই নেই মন্ত্রী অকরা অঙ্গেই তিনি সামাই টাঙানো ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গুহাটি নি খানাপাড়ানি ভেটেনারি কলেজ নখলাও সংচাচাক পান্ডাও মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী কেন্দ্র নি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কাশ্মীর মন্ত্রী রাজনাথ সিং তাই বিজেপি কাশকর নীতিন নবীন মাঞ্জাগানো চুং ফেরাং মন্ত্রী রতনলাল নাথ সাহা শাখা পিএম কুসুম তাংবতাঙ্গ শালনি ফান্ন সামুঙ্গ থেপাগুই হাস্তে নি হোক বার খেলাইনাই রক হামারি মানখা হাস্তে চংবাড়ি কমিশন এডিসিনি ভিলেজ কমিটি চংবাড়ি বাকি তিয়ার খেলাইমুং চেংরেখা বিধানসভার স্পিকার রামপদ জমাতিয়া শাখা বাই থাং চুকজাক বসং রগ্ন রাং থং চুকজাক খেলাইনা বাকি হাফাং জয়াউই জুদা জুদা সামুং বতাং ইয়াগনাহারখা কেন্দ্রনি হাফাং বিকশিত ভারত রোজগার তাই আজীবিকা মিশন কেরং নৈশাই নৈচিবা এবা ভিবিজি রামজি সামুং থেপানা বাগে মিয়া ককমুং তিখলাইখা বসকাং দাম নৈ চিব্রিয় হাস্তিনি কিসাসু হাংকর ফেরাং কগুই ওয়াতেই ভাই মানো হানে হজাকমুং রেখা নকবার দিবার নাইখুং তিনি শালনি তুংমারি সাকাও 34 ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি টঙানো

0: সান্নারি দাদান খা এবার নিন না দে না কার চাখা আবনো তুই এই নিন কিছানি নি এক্সপেরিয়েন্স না চাঙ্গা সাইখানারে দি
1: আবো হাইলো তো হয়েছে কোন না কার না নেই হানিয়া কো আং বো এখান বই বো আং বাই কোন আবো তুই ইনকো করিচা হানান বা
0: বেলে কি হাম দা আকো বেলে কি হাম বাই আ আ বেলে কি হাম বাই Okay, na karjak na nangya ko nei chawot jine ta ko khorok sa ke a bon romui nei mano bini langma belekno kepleng jungjal ra kasak karina nei walai shuklai eba kok banglai mung ra kasak karina bun bagino bo na karjak na ni nangya ko nei পিয়াবা যিনি সালফুম নিলংমাও গবা মা মহাই কেসে কেরেং রক ফাই থাংলে ন কাইছেন বিশিংগো জং মখাং সামলাইও নাকার মুং রক আপুর রক নাংই থাংলে

0: अब त हामजाक मासे अब हाइके हामजाक मानि गप्लायुंथुंग ताई नरक हाइनो हाइ कथालाय तंग मानथों बेलेखे हामबाय निनि लांग मानि कैसा कतर जंजालनि क नों जोंनो सायखनारि मानि बाकै आं तामनाय सुरुबो नरकनि अ जंजाल दाक्तिनो पाइथोंनि बेलेखे हामबाय नन
1: हामबाय ने
0: লংমাও কবিন আমি জঞ্জাল কতর রফাই থাকাই তাপ যে খরকসা সামনি ও জাগা রকনীতি কক বাংলাই মূরব হাই বেলেগে যে কক কত রুই থাঙ তাই অব নাকারি মালাইয়ংলাই থাঙ পিয়াবা যা থাকা হে জাগা বা সম্পত্তি ফানোহন্দি রং পয়সা অবনি বাকি তাকু বাই তাকু কক বাংলায়ু ফেরলায়ু ফেবা কাহামকে ওয়ানসুগিনাই খাঙ্কাই যুবুইকে ওয়ানসুগিনাই খাঙ্কে যেপুর চ হানুই আকারি থাঙ্গ অবরকন মূ সাবো চালাঙি থাঙি মানিয়া ফেয়াবা বাও কাইসা যামা চমানি সেখান ফানো টাই ও তাকু বাই আং কক সালাই মানিয়া বাই থাকো যাইফ্রুবো থাইমানি চারাইফ্রু চিনি বসে হামজাক মূ টমানি আনি আং ফায়ু আনি দাদা আনি মানে বরফ ভাই আনি হালক বসুক দেরাকা তামনি বাকি ও যে মাননা মুচুমানি বাকি ফিয়াবা ও মাননা মুচুমানি যাকচাং মারিয়া যাকারি রেখা হাই চিনি বোকা ফিরক যা খামু হামজাক লাইমান খামু অবহাই আমসুক বোকা কতর চি মানলাইয়া অবনো কক তুগুই চিনি ও হায়ুঙ্গ কক বাংলায় মানে চুক আবনো কাছে কক দুফাই মানে গরঙ্গি নাই মানে গরঙ্গি মানলিয়া হ্যালো
2: হ্যালো দেবর কাহাম
0: দীপর কাহাম ও বাহাই টংবাই কাহাম দে
2: নাকার
0: মু নাকার জাখানি লংমাও আবহাই ফাদা ফাইকা সিচুয়েশন যে নাকার সানা নাংখা এবার নুইবাই নাকার জাকনা নাংখা অকক নদী সালাই দম
2: আগি সরাইকে চিনি আনে আমা ও মা মামা সাথে চাকরি খেলাই দম চিন পাড়া গানাও আংকে চিনি পাড়ারও ফাইটা
0: খুলুম রা
2: খুলুমে খুবলে তাবো

0: হ্যালো
1: হ্যালো ভাই,
0: হ্যাঁ
1: জিবর খাম ভাই,
0: হ্যাঁ জিবর খাম,
1: ইয়াং কোম্পানি ওপেন ভাই,
0: কোম্পানি না
1: কোম্পানি ওপেন বল,
0: কাহাম তং নো
1: কাহাম না ভাই, কাহাম না তোমরা কি কিটা করে মানালি খরা হই নরা
0: আ দো সাগা নি তিন টপিক ন তিন ইয়াং তাম সানাই
1: ভাই উং কে ইয়া পুরে পুরে ইয়া সাজি বসে কাকে তং গে বসে নি ভাই ইয়া কোন কোন নি ভাই আশা উশুং ও
0: আও আও
1: মুঙ্গা আই ক্যান নি আমমা হরি ন থিয়া কাপ বো থিমানি মানে থিমানি বাউকা রাগা বিনি গাও সাইকেল তো আজি কা সাইকেল টংলা সাইকেল টাগে বিনা সাইকেল ন আং হেমিয়া কো ও জে পাম থারু ইংগাটা অফিসে না কা পাম থারু ইংগাটা এগা আং গো আমতে থাওয়ানি হেমি আমতে দো এই ট্রপ সবাই মারে গাটা ট্রপ সব নুগুরি কাকাই আমো তো কিরি মো তো ইয়াং দুসকে কিরি কাম সাজি মালে তা আমো কাছে কি মো জরা রক্তা কম চিলু ডং কই থাকা পোরা কম চিলু ডং কই আন কাউট মা তোগা এ বল কোন তো খালি আ কোন খালি আপন পো আমো বিন নগ পাত পাম পাবো তোমরা মানে পাড়া বুঝি তো মানে নক তোলাকা দি সাথে চলে যাচ্ছা এ নক তোলা সাথে চলে যা আগে বকে বিন নক মুরা থাকে বলা
0: মা মনে খাবিন খাবে সাইফুর মিরিকলাই মানে না অব মিরিক মাসে ফিয়া অমুক কেমন চায়া খাই না হানি খাইমাইয়া সাইফুরু যে শিয়াবলা সিনিয়া মানে রকমাকে টাঙে নাই না মুচুঙ্গ মথরে নাই না মুচুঙ্গ একরে গাইনাই না মুচুঙ্গ খুলো গাইনাই না মুচুঙ্গ আমার কাছে মুচুমুং বিনিমানি সামুং খাইকে ব চাকানি কন পাম্প সারগুড়ি খাতা কে কিরি না কক নো ফিয়াবা না কার সানিয়াও ইফান অখরা বরক বন না কারের রেখা অবনো কক কতর গাই আবনো অব যে না কার যাক মানে যারাই ফুরুও অকরা অকরা বাই অব পগি মায়ানি দঙ্কা মতিনি চং তাকে অবনি থানিও চং খানাকা ইকাই লংমানি কাইসে সরংমুং অব কেবুনি চায়া খাইগান কাই চং মা কিরু তাই অকরা বড় রক হুকে আবহাইকে না কারনা নাঙ্গ জেরাই রক নাই সে জেরাই রক সরঙি মানু তা বুক বন বুকা বন হনকা বুক সিদ্রা রকাই হনই বুই রহকা হুকাই ব ও বরক বিনি লংমাকে সংসা ব না কার মাংলা খামু নাইসলের কামু হামজা খামু ফিয়াবা অকরা বরক ব অকরা হাইকে সামুং খাইকা জেরাইন না কারি ফরঙি রহরকা হ্যালো
2: দীপর কাহাম ম্যাডাম
0: দীপর কাহাম
2: দুগরাইনি রবি
0: দুগরাইনি রবি দোয়া কর ন লাম সগো জেনে পান দাও কেরং মাবাগে হামবাই
2: হামবাই হামবাই ম্যাডাম বলাইলে হামবাই
0: দ সাগা দি তিনি নিও টপিক নতি নি নি তাম সানা নি নি এক্সপেরিয়েন্স তাম তং
2: আও চং বড় রগ্ন না কার মানি নি কো না কার মু মান মানি আও কাইছে তিনি বিশিঙ্গ আমজাক মানে বিশিঙ্গ সঙ্গে মানো আপ কে যে জরাও বড় সামং সায়া খাই যাগ নেকাবা সংসক সঙ্গ থাকাব আমজাক মনে বা নাকার দিয়ে মানলাই তাই কে নাকার জাক মানে নতুই কে সংকাবং মসরং মানো যেপুর সং আং কেবনি থানি সায়া খাই কে নেকাবা আনি সায়াও বানো নাকারি আবাই আনি আবাই গোবাং মা সরমু মানো আসল আং চাই মানে সে না করে দেখা আনো মাজরা পেডলি আবাই আং তামু মজ আবাই আং আজ তাই মানো আবতে

0: 마시고 그러고 뭐로 그래서 마셔 양해시고 만에 거만이 그래서 시티드시고 거만이하고 할때 그방마 뭐로 저래로 그런거 그래서 봐 부모부 밖들이 그래서 어나짜나 어나짜나 저래로 뭐로 모스구리 있다이고 만에 그르니 바제 시야오 아보
1: 마바이
0: 그방마 도가노 성에 있고 만나는 바지 아무 말 못하고 나서 그 팀나랑 했고 제 아무 말씀 번호 아니야 바이 아무 말에 가한 바이 아니면 메신 말에 걸어야 할까
1: 그래서
0: 지금 번호 시도는 메신 말에 이제 지금 번호 비니 번호 부조 부조가 있으면 내 나가네 예쁘다 번호 회사 조라 함 이만 한 가지 아무 할 땅 아무 할 땅 시비 내가 대사 아무 할 땅 우리 대사 사무관 파이팅 내가 수능 파세 행동 이제 그럼 감 가지.
1: 아.
0: 나 몰라. 내가 조금 뭔가나 잡아 봐 볼까? 원싱.
1: 아.
0: 이제 그럼 한게 너무 야다를 뭐 소리나 맞지 많이 못 하죠.
1: 아, 밀라게 한 바에 딱고 능.
0: 아.
1: 셰어 카메라 봐.
0: 아. 라이너 한 바에. 너무 하잖아.
1: 아우 하진 다쿠로비 보 사이크나다 카제 증 버럭노 나카르마니 아보지 부스카 함니 아 증 나카르마니 조토니 세 엑잠플 카 함가 가이 고토르가 카이토 요 오하이고 지슈 크리스토니 제 나카르무 아보노 조톤 제 고토르 하니마노 담게 제 프로보 아 부타르작나니 바게 크로소 칸타 부자게 동 프로 비니 부사그노 압스케 샤토게 동 마니 울로보 খুক্তি মুসুর জাগে অকলে বসুর জাগে তংমানি উলব বসাও যে কাইতর বরক তাম খলাই তং বরক শিয়া বরক নং নাকার খলাই দি নে আব হাই নাকার মু কতর অব বেলাই কেন কক তু পিয়া বাচং অব যতন শরং না নাঙ্গো অব হাই কে চং শরং গই নাকার লে মান কাং কাই ও সংসার ও বালাই মু কমা উই থানাই নাশলের মুং রক কমা উই থানাই ও হায়ুং মুসক তং থতক মুই থাংনো Hello. Abono, nakar mung to kok kotor na piya ba? Lang mau nakar jagya hangkay pupusu bukhawo tekto. Awan bagay jung nakar sana ba belay kenango. Jung jarai bay pano ong tung okra bay pano ong tung. Jung mungsasak amo kotor pano ong tung chikon pano ong tung. Jini mare kijung shongbay. যে প্রকক শালাই দঙ্গ জং খক কক খুব তাম নাই খুক লাই কক থাইছে সুক সাইর জাকা কা ব খাতি ইমানো পিয়া বানং অপরো আনো না কারছি দি আনি খুক লাই থাকা আনি ছাকা হাঁকে বন্ন না কা দি দঙ্গ মাইয়া আব হাই কেন কতর জীবন কবাং মা জিনি লাং মাও ফাইও না কারনানি কক ফাই থাঙ্গো হাঁকে জং কবিনো গলাই খে না কারনানি চাই ফুনে সিমি ফরং জাগে তুবু জাখা গাই যেন নাগারে ইমানো তাই চিনি লাং মৌ যেন দমকচাং তুবি মানো যেন গরঙে মালিয়া গরঙানাই মানে এসব হ্যালো হ্যালো
2: হ্যালো
1: হুম সাবুন কা
2: সাকলাম
1: ম্যাডাম হুম দিবর কাহাম সাবুন খবর নি চাইতো আম
2: আম তো আম তো লিনতা কর জলাম
1: তাম বুমুন খা
2: উত্তম
1: হ্যাঁ তাকে উত্তম নন লাম সব চিনি তিনি নি ওয়ান সু পুম পান্দাও হ্যালো খনাই যেত
2: খনাই তো মো সাদি ম্যাডাম
1: আও কে তিনি নি ওয়ান সু মুঙ্গ নি নিলাং মউ ন না দে না কার জাখা আমন দি কক শালাই তমো কে ন সসক সানা দা
2: না কার মা তো কলামন মানা করছা আগে ট্রাইট রো মেট নাম কম খানা ট্রাইট রো আমা

0: ನಾಗರೀರು. ಹಲೋ
1: ಹಲೋ

어디 라스 때 불만이 커란 거 가나 터터 그 잡몽 가나만 이야기로 파디 때 땅서 잡몽 가나라에네 루미 무라싱이 커란 거

রমি মুরা সিং এটা চাপ মন খানার যা খা আসুক জরাব তাই তা বোখাই নহাই সাকলাই মু আকাশবাণী বিনি চংসা সাবাই বিশি চুকুচি সুপুংখা আবনো রগই আকাশবাণী জুদা জুদা সেন্টারও বিশিসা রমই পদ্রপদ পান্দার খাইজাগৈ দম অতেরন রগই আকাশবাণী আগরতলা কাইসা ক্লাসিক্যাল মিউজিক পান্দা সংচাকা বসকাংনি ফাশাল এবা মেতালনি সালচি বা নিশাইনি চিদক ইংরেজি বিশি অশাল সানজা দামদক দামফ্রনি সিমি পান্দা চেংজাকনাই আগরতলানি সুকান্ত একাডেমি ও নরক যত্ন ন ও পান্দা ও ফাইমা জাগানি বাকি কবক জাগো পান্দাও হাবনানি বাকি মূসা এন্ট্রি কার্ড রক নাংলাক যত্ন ফাই মানে অতংথক পান্দা চাজাক তাই চাজাক উংনানি বাকি নরক যত্ন ন আকাশবাণী আগরতলানি সিমি খাবাই খুববাই কবক জাগো সাকলাই মন খানার জাখা

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন আকাশবাণী উজ্জয়ন্তের কক বরক অনুষ্ঠান। অনুষ্ঠানটি আবারও শুনতে পাবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদের পর। আকাশবাণী মিলনীয় এখন শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলায় সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি রঞ্জনা চৌধুরী। বিশেষ বিশেষ খবর, অসমে হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে নতুন মন্ত্রিসভা আজ শপথ নিয়েছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে শপথ নেন আরও চার মন্ত্রী। প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী সহ কেন্দ্রীয় মন্ত্রিসভার একাধিক সদস্য, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিম এশিয়ার সংঘাতকে এ দশকের অন্যতম বড় সংকট বলে অভিহিত করে এ সময় দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি এ মাসের 15 তারিখ থেকে 5 দেশ সফরে রওনা দিচ্ছেন। আন্তর্জাতিক নার্স দিবসে আজ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 15 জন পেশাদার নার্সকে ফ্লোরেন্স নাইটিঙ্গেল পুরস্কারে ভূষিত করেছেন। ফ্রেঞ্চ রিভিয়েরায় বার্ষিক কান চলচ্চিত্র উৎসব আজ শুরু হচ্ছে। ভারতীয় আবহাওয়া দপ্তর IMD উত্তরাখণ্ডের উত্তরকাশী, চামোলি, রুদ্রপ্রয়াগ, বাগেশ্বর এবং পিথোরাগড় জেলায় আগামী 36 ঘণ্টার জন্য ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে। ICC টি-20 বিশ্বকাপ থেকে বাংলাদেশ সরে দাঁড়ানোর বিষয়ে তদন্ত করতে 3 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। বিস্তারিত খবর, অসমে বিজেপি নেতা ডঃ হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে নতুন মন্ত্রিসভা আজ শপথ নিয়েছে। রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য মুখ্যমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান।

0: কৃষ্ণ বিশ্ব শর্মা, ঈশ্বৰৰ নামত শপত লওঁ যে বিধিৰ দ্বাৰা স্থাপিত ভাৰতৰ সংবিধানৰ প্ৰতি মই প্ৰকৃত বিশ্বাস আৰু আনুগত্য পোষণ কৰিম।
1: হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে শপথ নেন আরও চার মন্ত্রী। এদের মধ্যে দুজন বিজেপির, বাকি দুজন জোটসঙ্গী অসম গণ পরিষদ ও বোরোল্যান্ড পিপলস ফ্রন্ট থেকে নির্বাচিত। খানাপাড়ায় ভেটেরিনারি কলেজ ময়দানে শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বিজেপি সভাপতি নীতিন নবীন প্রমুখ উপস্থিত ছিলেন। বাংলার নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যোগ দেন এই অনুষ্ঠানে। এছাড়াও বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরাও এই অনুষ্ঠানে ছিলেন। এনডিএ জোটের বাইরের নেতাদের মধ্যে মিজোরামের মুখ্যমন্ত্রী এই শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেন। উল্লেখ্য, এই নিয়ে পরপর তিনবার এনডিএ অসমে ক্ষমতা দখল করেছে। হিমন্ত বিশ্ব শর্মাও প্রথম অকংগ্রেসী মুখ্যমন্ত্রী হিসেবে তৃতীয়বার শপথ নেন। পুদুচেরির মুখ্যমন্ত্রী হিসেবে এনডিএ নেতা এন রঙ্গস্বামীর শপথ গ্রহণের জন্য জোরদার প্রস্তুতি চলছে। আগামীকাল লোকনিবাসে এক বিশেষ অনুষ্ঠানে উপরাজ্যপাল কে কৈলাসনাথন তাকে পদ ও মন্ত্রগুপ্তির শপথ বাক্য পাঠ করাবেন। তামিলনাড়ুতে রাজনৈতিক পরিস্থিতি এক নতুন মোড় নিয়েছে। 30 জন এআইডিএমকে বিধায়কের একটি দল পি ভেনুমানিকে তাদের পরিষদীয় দলনেতা এবং সি বিজয় ভাস্কারকে সচেতক হিসেবে বেছে নিয়েছে। অধ্যক্ষ প্রতিম কারুক পাইয়ার সঙ্গে দেখা করে তারা গতকাল তাদের স্বাক্ষর সম্বলিত একটি চিঠি তুলে দেন। অন্যদিকে 17 জন বিধায়কের আরেকটি দল এরাপ্পারি পালানিস্বামীকে পরিষদীয় দলনেতা হিসেবে নির্বাচিত করেছেন। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়ের নেতৃত্বে নতুন সরকার ইতিমধ্যেই শপথ গ্রহণ করেছেন। মুখ্যমন্ত্রীকে আগামীকালের মধ্যে বিধানসভায় তাঁর সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে। পশ্চিম এশিয়া সংকটের প্রেক্ষিতে বিদেশী মুদ্রার সাশ্রয়ের লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে জ্বালানি সাশ্রয় এবং বিদেশি পণ্যের ব্যবহার কমিয়ে আনার আহ্বান জানিয়েছেন। গত সন্ধ্যায় গুজরাটের বদোদরায় এক অনুষ্ঠানে শ্রী মোদী তার পূর্বে সেই আহ্বানেরই পুনরাবৃত্তি করেন, যেখানে কোভিড অতিমারীর সময় বিভিন্ন পদ্ধতি যেমন ওয়ার্ক ফ্রম হোম, অনলাইন ক্লাস, ভার্চুয়াল বৈঠক এবং পেট্রোল ডিজেলের ব্যবহার কমিয়ে আনার বিষয়গুলি পুনরায় চালু করার কথা বলা হয়েছিল। আমদানি হ্রাস এবং দেশকে এই সংকট থেকে উত্তরণে সহায়তা করার লক্ষ্যে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের সম্পদের উপর থেকে বোঝা কমাতে আমাদের সকলের একজোট হওয়া এবং নিজ নিজ দায়িত্ব পালন করা প্রয়োজন। সরকার জানিয়েছে, দেশে পেট্রোল ও ডিজেলের পর্যাপ্ত মজুত রয়েছে এবং ঘরোয়া রান্নার প্রয়োজনে এলপিজি সরবরাহ নিরবচ্ছিন্নভাবে বজায় রাখা হচ্ছে। গতকাল নতুন দিল্লিতে পশ্চিম এশিয়ার সাম্প্রতিক ঘটনাবলী বিষয়ে আন্তঃমন্ত্রক বৈঠকে বক্তব্য রাখার সময় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা জানান, কোনো এলপিজি ডিস্ট্রিবিউটারশিপে সিলিন্ডারের মজুত ফুরিয়ে যাওয়ার কোনো খবর পাওয়া যায়নি। রাসায়নিক ও সার মন্ত্রকের অতিরিক্ত সচিব অপর্ণা শর্মা জানান, 2026 সালের খরিফ মৌসুমের জন্য দেশে সারের মজুত 51% বেশি রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী শুক্রবার 15 মে 5 দেশ সফরে রওনা দেবেন। সংযুক্ত আরব আমিরশাহী, নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে, ইতালিতে তাঁর এই সফর হবে 6 দিনের। সফরের প্রথম পর্যায়ে শ্রী মোদী শুক্রবার সংযুক্ত আরব আমিরশাহীতে পৌঁছে সেখানকার রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করবেন। উভয় নেতা দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়, বিশেষ করে শক্তিক্ষেত্রে সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয়ে মত বিনিময় করবেন। সফরের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী যাবেন নেদারল্যান্ডসে, সেখানে থেকে রাজা উইলিয়াম আলেকজান্ডার এবং রানী ম্যাক্সিমার সঙ্গে সাক্ষাৎ করবেন। সফরের তৃতীয় পর্যায়ে শ্রী মোদী রবিবার সুইডেনের কোটেনবার্গে যাবেন, সেখানে সুইডিশ প্রধানমন্ত্রী উলফ গিস্তারসনের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্কের বিভিন্ন দিক খতিয়ে দেখবেন। চতুর্থ পর্যায়ে প্রধানমন্ত্রী নরওয়ে পৌঁছবেন। তৃতীয় ভারত নর্ডিক শিখর সম্মেলনে যোগদানের পাশাপাশি এটি শ্রী মোদীর নরওয়েতে প্রথম সফর। সফরের চূড়ান্ত পর্যায়ে শ্রী মোদী যাবেন ইতালি, সেখানে রাষ্ট্রপতি সার্জিও মাতারেলা ও প্রধানমন্ত্রী জর্জিয়া মেলানির সঙ্গে তিনি বৈঠক করবেন। বিদেশ মন্ত্রক সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর এই সফর ইউরোপের বিভিন্ন দেশের সঙ্গে অংশীদারিত্ব জোরদার করবে। দেশের প্রগতির লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আত্মনির্ভর ভারতে যে ডাক দিয়েছিলেন আজ তার 6 বছর পূর্ণ হল। 2020 সালের আজকের দিন অর্থাৎ 12 মে এর সূচনা হয়েছিল। আর্থিক বিকাশ, আধুনিক পরিকাঠামো ব্যবস্থা ও চাহিদাসহ 5টি স্তম্ভের ওপর মূলত দাঁড়িয়ে রয়েছে এই আত্মনির্ভর ভারতের ভাবনা। দেশকে সম্পূর্ণ স্বনির্ভর ও স্বাবলম্বী করার সুদূর প্রসারী এক পরিকল্পনা হল এই আত্মনির্ভর ভারত। এ খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআর নিউজ কলকাতায়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাষ্ট্রপতি ভবনে আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে 15 জন পেশাদার নার্সের হাতে জাতীয় ফ্লোরেন্স নাইটিঙ্গেল পুরস্কার তুলে দিয়েছেন। নার্সিং ক্ষেত্রে তাদের অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ এই সম্মান প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা, স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রতাপ রাও যাদব সহ স্বাস্থ্যমন্ত্রকের একাধিক ঊর্ধ্বতন আধিকারিক।

0: নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ আন্তর্জাতিক নার্স দিবস উদযাপিত হচ্ছে। এবারের মূল ভাবনা, নার্সরা আমাদের ভবিষ্যৎ, নার্সদের ক্ষমতায়ন জীবন রক্ষা করে। পুর নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত পশ্চিমবঙ্গের প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসুকে আজ আদালতে পেশ করেছে ইডি। সিজিও কমপ্লেক্সে ইডির দপ্তরে গতকাল 10.5 ঘণ্টারও বেশি জিজ্ঞাসাবাদের পর বয়ানে অসঙ্গতি, প্রশ্নের উত্তর এড়ানো সহ একাধিক অভিযোগে রাত 9টা নাগাদ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পরেই সুজিত বসুর শারীরিক পরীক্ষা করা হয়। উল্লেখ্য, দক্ষিণ দমদম পুরসভার সঙ্গে দীর্ঘদিন যুক্ত থাকার সময় নিয়োগ প্রক্রিয়ায় সুজিত বসুর ভূমিকা ছিল বলে অভিযোগ। সেখানে বেআইনিভাবে অন্তত 150 লোকের তিনি চাকরির ব্যবস্থা করেন, সেই 150 জনের তালিকাও রয়েছে ইডির হাতে। বিজেপি বলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গকে দুর্নীতি মুক্ত করার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সুজিত বসুর গ্রেপ্তার তারই প্রথম পদক্ষেপ। দলের নেতা রাজ্যের নবনিযুক্ত মন্ত্রী নিশীত প্রামাণিক বলেছেন এই দুর্নীতিতে জড়িত সকলেই শাস্তি পাবে। প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সৌমুয়া আইসরায় বলেছেন এই তদন্তের কিনারা হয় কিনা গোটা রাজ্যের মানুষ সেদিকে তাকিয়ে রয়েছেন। এদিকে সিপিআইএম বলেছে সুজিত বসুর আরও আগেই গ্রেপ্তার হওয়া দরকার ছিল। ফ্রান্সের ভূমধ্যসাগর সংলগ্ন ফ্রেঞ্চ রিভিয়েরা ইন্ডে ফিল্ম বা বার্ষিক কান চলচ্চিত্র উৎসব আজ শুরু হচ্ছে। রেড কার্পেটে হাঁটবেন হলিউডের তারকা জন ট্রাভোল্টা, অ্যাডাম ড্রাইভার এবং বারবারা স্ট্রাইসেন্ড সহ আরও অনেক তারকা। উল্লেখ্য, কান বিশ্বের সবচেয়ে বড় স্বাধীন চলচ্চিত্র উৎসব। 1939 সালে ইতালির ফ্যাসিস্ট শাসকদের প্রভাবাধীন ভেনিস চলচ্চিত্র উৎসবের বিকল্প হিসেবে কান চলচ্চিত্র উৎসবের পরিকল্পনা করা হলেও দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে বিলম্বিত হয়ে 1946 সালে প্রথম এই উৎসব শুরু হয়। চীনের হুনান প্রদেশে একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে 5 জন নিহত, আরও 2 জন আহত হয়েছেন। ভারতীয় আবহাওয়া দপ্তর IMD উত্তরাখণ্ডের উত্তরকাশী, চামোলি, রুদ্রপ্রয়াগ, বাগেশ্বর এবং পিথোরাগড় জেলায় আগামী 36 ঘণ্টার জন্য বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে এবং বাকি জেলাগুলির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে এ সময় রাজ্যের বিভিন্ন অংশে শিলাবৃষ্টি এবং দমকা হওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ সরকার 2026 সালে ICC পুরুষদের T20 বিশ্বকাপ থেকে বিতর্কিতভাবে সরে দাঁড়ানোর ঘটনায় তদন্ত করতে 3 সদস্যের একটি কমিটি গঠন করেছে। যুব ও ক্রীড়া মন্ত্রকের বিজ্ঞপ্তি অনুযায়ী অতিরিক্ত প্রশাসনিক সচিব ডক্টর AKM ওয়ালি উল্লাহ কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। প্রাক্তন বাংলাদেশ অধিনায়ক হাবিবুল বাশার এবং সুপ্রিম কোর্টের আইনজীবী ও ক্রীড়া সংগঠক ব্যারিস্টার ফয়সাল দস্তগীর সদস্য হিসেবে নিযুক্ত হয়েছেন। কমিটিকে 15 কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। একটি প্রতিবেদন,
1: इस साल 7 फरवरी से 8 मार्च तक भारत और श्रीलंका की संयुक्त मेजबानी में हुई T20 विश्व कप से बांग्लादेश ने अपना नाम वापस ले लिया था। यह फैसला तब लिया गया जब अंतर्राष्ट्रीय क्रिकेट परिषद ICC ने सुरक्षा चिंताओं के कारण बांग्लादेश के मैच भारत से श्रीलंका स्थानांतरित करने की मांग को ठुकरा दी। विवाद तब शुरू हुआ जब भारतीय क्रिकेट कंट्रोल बोर्ड BCCI ने कथित तौर पर कट्टरपंथी समूहों से धमकियों के बाद बांग्लादेश के तेज गेंदबाज मुस्ताफिजुर रहमान को IPL से बाहर कर दिया। इसके बाद अमीनुल इस्लाम के नेतृत्व वाले बांग्लादेश क्रिकेट बोर्ड ने भारत जाने वाले खिलाड़ियों, अधिकारियों और पत्रकारों की सुरक्षा को लेकर चिंता जताई। अंतरिम सरकार ने BCB को टूर्नामेंट से हटने का निर्देश दिया। इस फैसले की कई पूर्व क्रिकेटर और खेल विश्लेषकों ने कड़ी आलोचना की। नवल सिंह परमार, आकाशवाणी समाचार, ढाका।
0: আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আজ IPL ক্রিকেটের ম্যাচে গুজরাট টাইটান্স সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে খেলবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। অসমে হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে নতুন মন্ত্রিসভা আজ শপথ নিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিম এশিয়ার সংঘাতকে এই দশকের অন্যতম বড় সংকট বলে অভিহিত করে এ সময় দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। খবর শেষ হল, স্থানীয় সংবাদ এখন।

বদল কাইসা নার্স রকনত লাঙি থাকা হসপিটাল তাই অ হসপিটাল ব সা খামিয়া রকন নাইখা তাই নাইমা লগে লগে অ হসপিটাল নি ইয়াং ইয়ং যত ফাইসিং সাফ সুত্রা খাইনি তাই সা খামিয়ার খামনা সিফাইও হুকাই অর অ লেটেপেটা সিদ্রা মনাম অমরকন নুগিতেব সা খামিয়া অঙ্গি থাকাই হিনে ব আবু রং গচং খাইনি সাফ খাইনি সামুন ব খাইখা তাই অ সা খামিয়া রকনি চামু অবন ব নাইকানি খাইকা সা খামিয়াং ফুরু বুফুরু ব চামু বরকন চারি জাকাই অবনি বাকি ব হর ইয়াগো লেম নাউই সা খামিয়া রকন নাইনি থাকু অজরাও চং ফেরং রক এবার ইলেকট্রিসিটি রক গ্রীফা নি মানখানা আবনি বাকি বন আফ্রু যে অ জবাও সা খামিয়া অংনাই অ সেনা রক বরক দ্য লেডি উইথ দ্য ল্যাম্প হানে বন রিংখা ইয়াগো চাতি তৈজাক বরই হিনে ফ্লোরেন্স নাইটিংগেল ও কতাল নার্সিং সিরমুনি ইয়াফং চেঙ্গো 1860 বিসি ও নার্স রগ্ন ফরংনানি বাকি ট্রেনিং নি বাকি ব রংনক সংসাও তাই সা খামনক রগ্নি রাইদা রগ্ন তেব কাহাম খাই তাই বরক রক ন লেখাওই বসুক সা খামিয়া দং তাই ব বেমারনি বাকি বসুক বরক রক সা খামিয়া অংই দং আমরক ন ব লেখাওই নাই আও সা খামিয়া রক ন সা খামরানি সেপ দেখলাই রো তাই নার্সিং এবার বড় রকম চুবা মানি নাইকল মানি অ সামু ন অবাই বরক থাঙি দং মানো অ সামু ন খাইনি বরক থাঙি দংনানি রং আজি নানি গাইসা লামা হানি ব অবন গাইসা সিনিমু রো ব সৈলাং মানি বিজাব নি বমুংখা নোটস অন নার্সিং অব 1859 বিশ্ব অঙ্কর তাই ব অর্ডার অফ মেরিট হানি ও সকাত বাই ব পুইলা ব্রিটেন বরম রাজাক 1910 বিশ্ব অগস্তালনি সালচি থামো লন্ডন বিনি লাংমা চ ফ্লোরেন্স নাইটিং গেল কতাল নার্সিংনি বোমা হঞ্জাক বিনি সাল নুরুবই ন বিশি ব্রুম ব্রুম তাই যত নার্সনি সামুং খাইনাই নার্সিংনি সামুং খাইনাই যত নার্স রক বন বরম ইয়াফারলাই কক বেলাইকিন কুতুক কেবনি কসা ন থাঙ্গি সুবিরানি কেবনি বেকরেন কবাইন থেপানানি চুবানানি তাই বহাই কসক বাহান কাকজাক আমরকন বিথি ফুলে হামড়ানি তাই ব কুতুক কুতুক সামু সা খামিয়া রকনি বাকি খাইনি ব্রাউন হামড়ি তিসানি বসুক বখা হামিয়া উং বসুক বসাক লেং পেয়াবা ব্রকনি বই লানা হারমু উংখা বংনি বসা গিয়া ব্রকনি বখায়া যে বেমার ফাইনাই বিনি শাকন হামড়ি তিসানি বন লংমা কতাল রানি অবংখা ব্রকনি নাহারমু আবহাই খাইন ও নার্সিং নিশামু খাইনি রকন যুখানি পরি বাইব এবার সুয়ারি রক বাইব সোজা যাক বাক্সা বাক্সানি লংমাও আবহাই নাইকল নাই গ্রী অংমা বাকিব

এতক্ষণের রিলিফে শোনানো হলো আকাশবাণী উজ্জয়ন্তের ককবরক অনুষ্ঠান। আকাশবাণী বিলোনিয়া এখন শুনবেন দিল্লি কেন্দ্রের মধ্যাহ্ন সংবাদ।

0: বিকাল মধ্যে আবার কাজে যাই মাইছে কাজে।
1: না বলছি রাবার গুলা যে এগুলা তরল অবস্থা থাকবে, লিকুইড অবস্থা থাকে, তো এরপর সেগুলাকে কিভাবে বসান?
0: এটা জল দিমু, জল দিয়া তারপরে মাপি দিমু, মন ঘরত 2 লিটার দিলে ইয়ানে ইয়া দিলাই জল 1 লিটার দি, নাহলে 1.5 লিটার দি, ইয়ার পরে সিটটা গুলাই আরে হিয়ার পরে ইয়া করি এই মিশাই আর হিয়ার পরে থুই চলি আই আর কি। ইয়ার পরে দিয়ে সকালবেলা যাই সিডি দি,
1: মানে বসানোর পর দিন,
0: হ্যাঁ বসানোর পরের দিন হিয়ার পরে দিই তুলি দিয়ে আবার মিশিমে লই যাই সিবি ডলি লই আই আর কি।
1: তাহলে তো মোটামুটি রাবার বাগানে আপনার দিনের,
0: হ্যাঁ
1: একটা দিনে কত ঘন্টা কাজ করতে হয়?
0: এটা আনের সকাল
1: 3টা
0: থেকে শুরু করলে বাড়িতে 8টা-9টা লাগে, কালেকশন করে আইতে বাড়ি আই আর লাগে আর কি। ইডরি কাজ
1: এরপরে আবার বসাতে সময় লাগে না?
0: না লাগে, তো 9টা দচ্ছি না, 9টা তো বয়স হয় হিয়ার পাটির বাড়ি চলে আর কি, সান্দান করে বাটাত খাই কদরের রেস্ট দিই কি এরদরে আর কি।
1: এই যে রাবার গাছ যে আপনি কাটেন, এবার আমাদের শ্রোতা বন্ধু যারা আছেন অথবা যাদের রাবার বাগান আছে ওনারা নিশ্চয় আপনার অভিজ্ঞতা থেকে কিছু জানবেন। তো এই যে কতদিন হলে একটা রাবার গাছ থেকে রাবার সংগ্রহ করা হয়?
0: এটা 6 বছর পর্যন্ত লাগে স্যার
1: একটা গাছ,
0: একটা গাছ 6 বছর 7 বছর এরম লাগে, এলে ঘরে দিয়ে কারণ কাটতাম পারে আর কি।
1: তো রাবার গাছ সংগ্রহ করার জন্য রাবার গাছের একটা নির্দিষ্ট গ্রোথ লাগে, তাই তো?
0: লাগে, মানে এটা মাপি 6 ইঞ্চি লাগে, নইলে 7 ইঞ্চি কাটে, তারা 10 ইঞ্চি 12 ইঞ্চি করেও কাটে, তারা 20 ইঞ্চি করে কাটে এই আর কি।
1: তো এই যে আপনি মানুষের বাড়িতে যে মানুষের যে রাবার গাছ আপনি সংগ্রহ করেন, সেখান থেকে আপনার প্রতিদিন হাজিরা কেমন দেয়া হয়?
0: ৪৫০-৫০০ এরম আর কি, অকন্ত হাজিরা রেটটা বাড়ছে, অন্ত 600 টাকা করে হাজিরা।
1: তো একদিন আপনি কাজ করলে 600 টাকা আপনার হাজিরা দেবে?
0: হ্যাঁ 600 টাকা দিই আর কি, বৃষ্টি হলে তো কাজ টাজ নাই, এটা তো আর আপনি তো দিতেন না ই আর কি।
1: মানে কাজ না হলে তো আপনি টাকা পাবেন না?
0: না আমরা এর ধরে মাসিক করলে বা এই বৃষ্টি হলে নাই, মানে রোদ দিলে টাকাটা হামু এই আর কি।
1: যে সময় আপনার কাজ থাকবে না তখন তো আপনার সংসার চালাতে অসুবিধা হয়, তাই না?
0: হ্যাঁ হ্যাঁ।
1: তখন কিভাবে চলেন?
0: এটা আস্তে অল্প স্বল্প টাকা জমা নেওয়া আছে, এটা দিয়ে খাওয়া লাগে আর কি।
1: আচ্ছা, এই যে বছরের কোন মাসে রাবার কালেকশনটা বেশি হয় আপনাদের কাজ বেশি থাকে?
0: শীতকালে, শীতকালে একটু কালেকশন বেশি হয়, বর্ষাকালে হয় না। হ্যাঁ
1: সেটা বর্ষাকালে কেন হয় না? কেন
0: বৃষ্টির লাগা, কদ্রা যদি কারে মেঘ ধরি লাইলে তো তাড়াতাড়ি উড়া লাইলে লাগে, তো এই লাইগা কষ্টটা কম হয় ওখানে।
1: আচ্ছা
0: এই লাই।
1: আর একটা বাগানে হ্যাঁ ধরুন কারো 100টা গাছ আছে, হ্যাঁ তো সেখান থেকে কেমন ফলন পাওয়া যায়, কেমন রাবার পাওয়া যায়?
0: ইডিয়া 100 যদি কারে এনে গাছটা যদি বড় হয় এনে তৈলে 4-5টা এরম করে খাইব সিটটা আর কি।
1: তো আপনি যে বলছেন আপনি মানুষের বাগানে কাজটা করেন, তো একদিনে আপনার কটা গাছ কাটতে হয়?
0: আমরা 250 করে কাটা লাগে, 300 কাটা লাগে।
1: 250-300 কাটতে?
0: হ্যাঁ 300-250 কাটা লাগে আর কি।
1: আচ্ছা,
0: তো হিয়ার পরে দি কাড়ি সারি আয়ন লাগে এই আর কি, আমরা কৃষকের কাছে এর দূরে আর কি।
1: এ রাবারের পাশাপাশি আপনি কী কাজ করেন? আর
0: আমরা রাবার কাটি তারপর দিয়ে হিয়ান দিয়ে আমরা আবার মাইসের হাজিরাও যাই।
1: আচ্ছা,
0: হিয়ানে এক মাদান করলে আমরা হিয়ান তো পয়সা কামাই খাই।
1: আচ্ছা
0: এই আর কি।
1: ও তো আপনি তাহলে আপনার তো না তো মানে কঠোর শ্রম আপনাদের পরিশ্রম আপনাদের করতে হচ্ছে?
0: হ্যাঁ হ্যাঁ পরিশ্রম করে।
1: হ্যাঁ, তো রাবার গাছ কাটার পর মানুষের হাজিরা কাজ যে আপনি করেন, হ্যাঁ
0: হ্যাঁ,
1: তো সেটা কী ধরনের কাজ করেন, কী কী কাজ করেন সেটাতে?
0: আমরা রাবার কাটি হিয়ার পরে দিই হিয়ানে ইয়ে শেষ করি, ইয়ার পরে দিয়ে আমরা ওই কৃষক কাজ থাকলে হিয়ানে যাই করি, হিয়ানেও করে আলু টালো চাষ এসবগুলা করি আর কি, ধান কাটা আর রুয়া লাগানি এসবগুলা করি।
1: মানে সব কৃষি কাজগুলো সব আপনি জানেন?
0: হ্যাঁ জানি।
1: আচ্ছা, তো সেটাতে আপনাদের পুরো দিনের হাজিরা আপনাদের দেয়?
0: এক মানানোর হুসা দিলা আবার এদিক দিয়ে আবার কাটা।

0: আমরা হাজাই না।
1: আচ্ছা,
0: আর ইয়ারনি করলে আবার হিয়ান দিয়ে হাজিরা সবাই ঠিক, শরীরটা যদি ঠিক থাকলে টাকা তো ঠিক।
1: তাহলে তো আপনার দিনের মধ্যে মানে 24 ঘন্টার মধ্যে,
0: হ্যাঁ,
1: আপনার কতক্ষণ পরিশ্রম আপনি করেন?
0: আনুমানিক যেদিন কাজ বালা গাছ শরীর ঠিক থাকে সেদিন করি, শরীর ঠিক নাইলে করি না আর কি।
1: তার মানে 3টা থেকে আপনি যদি শুরু করেন,
0: হ্যাঁ,
1: প্রথম রাবার কাটার পর,
0: হ্যাঁ,
1: এরপরে মানুষ যদি হাজিরা কাজ করেন,
0: হ্যাঁ,
1: তাহলে মোটামুটি দিনের মধ্যে 24 ঘন্টার মধ্যে আপনাকে মোটামুটি 12-13 ঘন্টা পরিশ্রম করতে হচ্ছে।
0: হ্যাঁ, করার লাগে, হ্যাঁ করি।
1: আচ্ছা, তো সেই অনুপাতে তো আপনার খাওয়া দাওয়া তো করতে হয়।
0: হ্যাঁ, করার লাগে, দুপুরে আই খাই যাই, এরপর সকালে রাত্রে 8টা-9টার সময় ভাত খাওয়া যায় আর কি।
1: বছরের কোন সময়টাতে কি মাসে আপনাদের কাজটা বেশি থাকে?
0: আমরা এই শীতকালে বেশিরভাগ কাজ থাকে।
1: হ্যাঁ, ওটাতে তো রাবার, রাবারের কাজ,
0: রাবারও কাজ চলে, কৃষকও কাজ চলে শীতকালে বেশি। হ্যাঁ হ্যাঁ,
1: আর বর্ষাটা আপনাদের কষ্ট হয়?
0: হ্যাঁ কষ্ট হয়, ওই তো অন্ত কাজ টাজ থাকে না, অন কদ্রা যদি রাবাত কাটলে এই বাড়ির বই থাকার লাগে এই আর কি।
1: আচ্ছা, তো আপনি তো বলছেন যে কৃষিকাজের মধ্যে সবগুলোই আপনি জানেন।
0: হ্যাঁ
1: হ্যাঁ, তো এই সময়টাতে, এখন তো মোটামুটি বর্ষা এই মে মাস,
0: হ্যাঁ,
1: এই সময়টাতে কৃষকরা কী কী সবজি চাষ করছেন?
0: এখন কৃষকরা করছে বেগুন চাষ করি, হলুই শাক চাষ করি, ভেন্ডি আর ইডিয়া করি, নাম বলে গেলাম।
1: আচ্ছা, যাই হোক, বিভিন্ন ধরনের সবজি,
0: হ্যাঁ বিভিন্ন রকম সবজি চাষ করি এখন।
1: এখন ধরুন কেউ নতুনভাবে বেগুন চাষ করবেন,
0: হ্যাঁ বেগুন চাষ করছি,
1: সেটা কীভাবে অনুসরণ করবেন?
0: ইডিয়া ওই ফলটিন দিয়ে বেড কইরিয়া,
1: হ্যাঁ,
0: ইয়ের পরে ফলটিন বিছাই, ইয়ের পরে দিয়ে চারাটা লাগাই লাইছি এখন।
1: আচ্ছা,
0: ইয়ের পরে দিয়ে ইয়ার দিয়ে বেড মতন করে লাইলে তো আর তো কাজ ক্ষেত্রে না,
1: হ্যাঁ
0: এই আর কি।
1: আচ্ছা, তো এই যে বেগুনের মধ্যে,
0: হ্যাঁ,
1: তো আপনারা তো চাষবাস তো করেন,
0: হ্যাঁ,
1: বেগুনের মধ্যে তো রোগের আক্রমণটা সবচেয়ে বেশি হয়, তাই না?
0: বেশি হয়, হ্যাঁ হ্যাঁ।
1: বেগুনের মধ্যে কী কী ধরনের রোগ দেখেন আপনারা?
0: আর এই বিস্তর ধরনের রোগ দেখি,
1: কিরকম
0: হাতা হোঁচা এই ইয়া আগা ডিগ কাড়া এসবগুলা বিস্তর দেখি,
1: হ্যাঁ
0: এই আর কি।
1: তো সেগুলোর মধ্যে কি কি ওষুধ দেন, কি কিভাবে প্রতিকার করেন এগুলো?
0: আমি তো ওষুধের নামও ভুলে গেছি,
1: সেগুলা আবার দোকান থেকে,
0: হ্যাঁ দোকান থেকে ওই এটা
1: কৃষি দপ্তর থেকে পরামর্শ,
0: হ্যাঁ পরামর্শটা দেন, ওই ইয়ে করে আর কি, ওষুধটা হেরা লেখি দিয়ে।
1: তো আপনি কি কি, আপনি নিজে কি সবজি চাষ করেন বাড়িতে?
0: আমি নিজে সার কুমড়া করি, আবার ইয়া আছে, হ্যাঁ সার কুমড়া আছে, আর মাইরা শাক আছে,
1: হ্যাঁ
0: ইডে আর কি, অকন তো বসায় মধ্যে ইডেই।
1: তো চাল কুমড়াটা আপনি কীভাবে, লতাটা কোন সময় লাগান?
0: ইডিয়া গুঁড়া সিডি দিলে উড়ি যায়।
1: কোন সময়, বছরে কোন সময়?
0: ইডিয়া চৈত্র মাসে তো সিডি দিছি, অকন উড়ি গেছে,
1: এখন উঠছে,
0: হ্যাঁ।
1: ফলন দিতে কদিন,
0: ফলন দিব ওরে মাস লাগবে, 2 মাস, এই জ্যৈষ্ঠ মাসের দিকে ধরে যাইব গই।
1: আচ্ছা, জ্যৈষ্ঠ মাসে ধরবে, বিক্রি করবেন?
0: হ্যাঁ বিক্রি না, নিজের খাওয়ানো লাগে তো, বিক্রিও করি।
1: এই যে আপনি কৃষিকাজ করছেন, সঙ্গে মানুষের রাবার বাগানে আপনি রাবার সংগ্রহ করছেন, আর নিজেরও বলছেন রাবার বাগান আছে, নিজের কতটুকু আছে?
0: নিজের আছে 200 মতন আছে,
1: 200-র মতো।
0: হ্যাঁ,
1: তো এই 200 গাছ আপনি সেগুলো নিজে কাটেন?
0: নিজে কাটি।
1: হ্যাঁ, তো এই যে নিজে 200 গাছ থেকে আপনার বছরে আনুমানিক,
0: হ্যাঁ
1: কত ইনকাম হতে পারে সব কিছু খরচ গিয়ে?
0: ইডিয়া
1: শ্রমটা তো আপনার নিজের,
0: নিজের,
1: ওটা তো কাউকে দিতে হচ্ছে না?
0: না, ইডিয়া কত রাখতে আনবো, ইডিয়া রাখলে প্রায় 50-60 হাজার মতন জমাইতে পারে আর কি।
1: আচ্ছা,
0: ইয়ে
1: তো এগুলা সব মিলিয়ে আপনি মোটামুটি ভালোই চলছেন?
0: হ্যাঁ
1: ঠিক আছে, আমরাও আশা করি, আশা রাখি আপনার শরীর সুস্থ থাকুক, হ্যাঁ আপনার শ্রমের মাধ্যমে আপনার পরিবারকে আরও আর্থিকভাবে সমৃদ্ধ করে তুলুন। হ্যাঁ ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে।
0: হ্যাঁ আচ্ছা,
2: শুনলেন সাক্ষাৎকার ব্যক্তিগত অনুষ্ঠান শ্রমজীবী মানুষের মাঝে। অনুষ্ঠানে সাক্ষাৎকার দান করলেন পশ্চিম কলাবরিয়া গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা বালা কুমার ত্রিপুরা, আর সাক্ষাৎকার গ্রহণ করলেন তাপস সোম, আকাশবাণী বিলোনিয়া।

0: আকাশবাণী বিলোনিয়া এখন শুনবেন অনুষ্ঠান আমি নারী। আমি নারী অনুষ্ঠানে প্রথমে শুনবেন আমার কথা। আমার কথায় রয়েছেন শিক্ষিকা সুবজকলি মিশ্র চক্রবর্তী।
1: নমস্কার, আকাশবাণী বিলোনিয়া কেন্দ্রের আমার কথা শীর্ষক অনুষ্ঠানে আমাকে কিছু বলতে বলার সুযোগ করে দেওয়ার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি সুবজকলি মিশ্র, পেশায় শিক্ষিকা। আসলে আমার কথা ঠিক কী করে শুরু করব বা কোন দিক থেকে শুরু করব সেটা নিয়ে একটু দ্বিধায় আছি। আসলে আমাদের জীবনের তো বিভিন্ন দিক থাকে, বিভিন্ন বিষয় নিয়েই এক একটা জীবন। তা যাই হোক, আমার ছোটবেলাটা কেটেছে মেলাঘরে, এখন যেটা সিপাহীজলা জেলায়। সেখানে আমার মা বাবা আমার দিদি আমরা ছিলাম। আমার মা বাবা দুজনে ছিলেন পেশায় শিক্ষক এবং শিক্ষিকা। ছোটবেলা থেকেই ওই রকম একটা গ্রামীণ পরিবেশে বড় হয়েছি, প্রকৃতিকে খুব কাছে থেকে দেখেছি। আর পড়াশুনোর পাশাপাশি মা বাবা দুজনেই শিক্ষক শিক্ষিকা ছিলেন, তাই পড়াশুনোর পাশাপাশি আমাদের কিন্তু সংস্কৃতি চর্চাটা একদম নিয়মিত ছিল। এই দিকটাতেও মা বাবা ভীষণ উৎসাহিত করতেন, তাই সংস্কৃতির প্রতি একটা অমোঘ টান ছোটবেলা থেকেই আমরা অনুভব করে আসছি। সেটা এখনও রয়ে গেছে, এখনও আছে। নাচ, গান, আবৃত্তি, নাটক, এইসব বিষয়গুলোতে ছোটবেলা থেকেই ওতপ্রোতভাবে জড়িত। আমার মনে হয় আমাদের ছোটবেলায় আমরা যেভাবে কাটিয়েছি, এখনকার দিনের ছোট ছোট ছেলে মেয়েরা, এখন নবীন প্রজন্ম, ওদের বোধহয় ঠিক সেইভাবে কাটানো হয়ে ওঠে না। কারণ এখন পড়াশোনার ক্ষেত্রেও যে ইঁদুর দৌড় শুরু হয়ে গেছে, সেক্ষেত্রে ওরা সবটা দিক ম্যানেজ করে কতটুকু ওই নির্মল আনন্দটা পেতে পারে আমার সেখানটা একটু সন্দেহ আছে। তা যাই হোক, আমার মনে হয় এই যে সংস্কৃতি চর্চা বা সংস্কৃতির প্রতি একটা টান, এইগুলোতে থাকলে ভালো থাকা যায়, আনন্দে থাকা যায়। তাই পড়াশুনো তো করবেই, অবশ্যই পড়াশুনো করতে হবে। পড়াশোনার পাশাপাশি যদি প্রত্যেকটা ছেলে মেয়ে

0: এই ধরনের চর্চাগুলো করে, কেউ গান, কেউ নাচ, কেউ আবৃত্তি, এইসব, তাহলে ওদের সময়টাও ভালো কাটবে, ওরাও ভালো থাকবে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মও ভালো থাকবে। এটুকুই বলার, নমস্কার।
1: আমি নারী এই অনুষ্ঠানে শুনলেন আমার কথা। আমার কথা ছিলেন শিক্ষিকা সবুজকলি মিশ্র চক্রবর্তী। অনুষ্ঠানে এবারে শুনবেন এপক্ষের দম্পতি।

0: নমস্কার শ্রোতা বন্ধুরা, সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমার কাছের এবং দূরের যত শ্রোতা বন্ধুরা আছেন সবাইকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। আমরা শুরু করতে যাচ্ছি অনুষ্ঠান এপক্ষের দম্পতি। এপক্ষের দম্পতি অনুষ্ঠানে আজ আমি এসেছি বিলোনিয়া রামঠাকুর স্মৃতিমন্দির পাড়া দুই দম্পতির কাছে। জানবো ওনাদের পরিচয়, ওনাদের সুখ দুঃখের কাহিনী। জীবনের সবচেয়ে সুন্দর সম্পর্কগুলোর মধ্যে একটি হলো দাম্পত্য সম্পর্ক। এখানে থাকে ভালোবাসা, বোঝাপড়া, অভিমান আর হাজারো ছোট ছোট মুহূর্ত। আজ শুনব ওনাদের কাছ থেকেই ওনাদের পরিচয়। আজ আমাদের সঙ্গে আছেন বিশেষ দম্পতি। চলুন তাহলে শুরু করি আজকের আড্ডা। আপনাদের দুজনকে আমাদের অনুষ্ঠানে স্বাগত।
1: নমস্কার।
2: নমস্কার।
0: প্রথমে জানবো দাদার কাছে, দাদা আপনার নামটা বলুন।
2: মেরা নাম ডক্টর প্রশান্ত কুমার হ্যাঁ, মে এক্স প্রিন্সিপাল একলব্য মডেল রেজিডেন্সিয়াল স্কুল কা প্রিন্সিপাল।
0: আচ্ছা দাদা, আপনার অরিজিনাল বাড়ি কোথায়?
2: মেরা অরিজিনাল বাড়ি সাহারনপুর হো উত্তর প্রদেশ মে
0: ইউপিতে।
2: জি জি জি।
0: আচ্ছা, তো আপনার ত্রিপুরাতে কিভাবে আসা হয়েছে সেই জার্নিটা একটু জানতে।
2: ত্রিপুরা सुनता था कि बहुत अच्छा है, तो उसे देखने की इच्छा हुई, तो वहीं यहाँ मैंने साक्षात्कार दिया और फिर मैं सिलेक्ट हो गया और इसी तरह से फिर मैं त्रिपुरा का वासी बन गया।
0: এবার জানবো দিদির পরিচয়। দিদি তোমার নাম কি?
1: আমার নাম ঝর্ণা নাহা।
0: তোমার বাড়ি?
1: আমার বাড়ি পশ্চিম পিলাক জুলাইবাড়ি সাউথ ত্রিপুরা।
0: আচ্ছা, তুমি কি করতে?
1: আমি আগে একটা স্কুলে চাকরি করতাম, টিচার হিসাবে ছিলাম। সাব্রম রতনমণি স্কুল।
0: কত বছর চাকরি করেছো?
1: সাড়ে পাঁচ বছর।
0: আচ্ছা, আমাদের তো অনুষ্ঠানটা হচ্ছে দম্পতিদের নিয়ে, হ্যাঁ, দুজন মানুষের পথ চলা নিয়ে। তো তোমাদের এই দাম্পত্য জীবনটা শুরু হয়েছে কিভাবে, অর্থাৎ তোমাদের পরিচয়টা কিভাবে হলো? যেহেতু দাদা ইউপি থেকে ইউপির সাহারানপুর থেকে ত্রিপুরাতে সিলেক্ট হয়ে ইন্টারভিউর মাধ্যমে এখানে সিলেক্ট হয়েছে, তারপরে একলব্য স্কুলে প্রিন্সিপাল ছিলেন। কত বছর চাকরি করেছেন দাদা?
2: মানে 22 সাল নৌকরি কিয়া।
0: আচ্ছা, তো দিদির সঙ্গে প্রথম পরিচয়টা কিভাবে হয়েছে ওনাদের কাছ থেকে জানবো। আপনারাও শুনুন, নিশ্চয়ই শুনতে ভালো লাগবে, যেহেতু উনি সম্পূর্ণ ভিন্নভাষী, অর্থাৎ হিন্দিভাষী, আর আমাদের দিদি হচ্ছে বাঙালি। তো এই দুটো পরিচয়ের মধ্যে নিশ্চয়ই একটা টুইস্ট আছে, তা জানবো ওনাদের কাছ থেকে ওনাদের পরিচয়। শুনতে থাকুন।
2: মেরি পোস্টিং হুয়া একলব্য স্কুল মে বুরাতলি জো কলাছেরা কে পাস মে হো ওহীন সে মেরে এক টিচার থে জিনকা নাম হরধন রায় হ্যাঁ, ও গর্দাং স্কুল মে উস টাইম টিচার থে। তো উনোনে দেখা, শাম কো অকসর মেরা মিলনা হতা থা, ওর উনোনে দেখা কি ভাই মে অকেলা হুম, তো উনোনে কাহা কে চলিয়ে মে আপকি ইহাঁ পর শাদি করবাতা হুম। তো জেসেই উনোনে শাদি করবানা কি কোশিশ কি ওর আলাপ জো থা উসকো আগে বড়ায়া, তো উসকে বাদ ফির সব কুছ ঠিক হতা চলা গিয়া।
0: বাহ, খুব সুন্দর, সত্যি গল্পটা খুব শুনতে ভালো লাগছে, নিশ্চয়ই আরো ভালো লাগবে, শুনতে থাকুন শ্রোতারা। এবার চলে যাব দিদির কাছে। দিদি, প্রথম যখন এই আলাপটা তোমার কাছে এলো, দাদার কাছে

0: আলাপটা হারাধন বাবু দিয়েছেন, তোমার কাছেও যখন গেল, তোমার কাছে কেমন লেগেছে প্রথম আলাপটা শুনে? তুমি প্রথমে রাজি ছিলে?
1: প্রথমে রাজি ছিলাম না, এত দূরে
0: এটাই চিন্তা করছি, এটাই বলছিলাম। যেহেতু আমাদের বেশিরভাগ মেয়েরা ত্রিপুরার, আমরা যেহেতু ত্রিপুরার লোক, তো আমরা চিন্তা করি যে ত্রিপুরার বাসী কেউ হলে, বাঙালি হলে ভালো হবে। কিন্তু এটা এমন একটা জিনিস, বিয়েটা কোথায় কার সঙ্গে কাকে বেঁধে রেখেছে সম্পূর্ণ আমি মনে করি ঈশ্বরের ইচ্ছা। তো তোমার প্রথম সেই অনুভূতিটা কেমন লেগেছিল যে আলাপটা আসার পর?
1: প্রথম যখন হারাধন বাবু আলাপ দিল, তখন বাবা রাজি ছিল না, বাবা এত দূরে বিয়ে দেবে না, যে বাইরের লোক, বাইরের লোক সব সময় শুনে খুব খারাপ হয়।
0: হ্যাঁ, বিশ্বাসযোগ্য হতেও পারে নাও হতে পারে, এটাই একটা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হলে প্রথমত দরকার কি, বিশ্বাস, ভরসা, তারপরেই তো ভালোবাসাটা আসবে নাকি?
1: তারপর প্রথম বাবা রাজি ছিল না, এরপর হারাধন বাবু বাবাকে অনেক বুঝিয়ে সুঝিয়ে রাজি করালো, তারপরও বাবা 6 মাস অপেক্ষা করলো যে দেখি, আমার তো এখনো বিশ্বাস হচ্ছে না। তারপর ও কি করলো, উদয়পুর আমার নামে একটা জায়গা কিনলো, যে ও বললো যে আমি কোনোদিন ত্রিপুরা ছেড়ে যাব না, ত্রিপুরাতেই থাকবো,
0: কথা দিয়েছে। তো তোমারও বিশ্বাস হলো?
1: হ্যাঁ, যখন আমার নামে জায়গা কিনলো।
0: তার এর আগে কি তোমাদের দুজনের দেখা হয়েছিল?
1: না, এর আগে কোনো দেখা নেই।
0: কথা হয়েছিল?
1: কথাও হয়নি,
0: জাস্ট আলাপটা চলছে।
1: আলাপটা চলছে, আলাপ চলার পর একদিন আমাদের বাড়িতে আসলো হারাধন বাবু সহ, আমাকে দেখলো, পছন্দ হলো, তারপর এবার
0: দুজনের কথা শুরু হলো,
1: কথা শুরু হলো, বাস এবার চললো প্রেম 6 মাস।
0: বাহ, সে তো আলাদা অনুভূতি। তাহলে বুঝতে পারলাম যে তোমাদের অ্যারেঞ্জ কাম লাভ,
1: অ্যারেঞ্জ কাম লাভ,
0: প্রথমে আলাপ তারপরে ভালোবাসা। এবার বিবাহ বন্ধনে আবদ্ধ হলে ঠিক সেই সালটার নাম জানবো, কোন সালে?
2: मैं 2007 या 8 में हम मिले थे, उसके बाद 10 में हमने मैरिज कर ली थी।
0: वाह, 2010 साले?
2: हाँ, 1st February 2010।
0: তাহলে বর্তমান সময়ে এসে দাঁড়া গেল ঠিক 16 বছর।
2: হ্যাঁ হ্যাঁ,
0: 16 কমপ্লিট,
2: কমপ্লিট
0: 16 বছরের জার্নি। বাহ, শুনবো তোমাদের সেই ছোট ছোট গল্পগুলো। তাহলে এই যে 6 মাস, এই 6 মাস তোমাদের মধ্যে ফোনে কথা হয়েছিল নাকি চিঠির মাধ্যমে?
1: ফোনে কথা হয়েছে, সব সময় ফোনেও কথা হতো, প্রতিদিন প্রতিদিন 1-2 বার তো কথা হতো।
0: কথা বলেই তোমার মনে হয়েছিল যে এই লোকটাকে আমি বিশ্বাস করতে পারি?
1: বিশ্বাস করতে পারে। হ্যাঁ,
0: কখনো কি ভেবেছিলে যে এই লোকটাই আমার জীবনের পার্টনার, মানে সবচেয়ে জীবন সঙ্গী হবে?
1: তো এমন ভাবিনি, পরে যখন দুইজনের ভিতরে কথাবার্তা হলো, তারপর গিয়ে বিশ্বাস শুরু, আস্তে আস্তে বিশ্বাস হতে লাগলো যে হ্যাঁ, ওই আমার, উনি আমার
0: পার্টনার হতে পারে,
1: পার্টনার হতে পারে।
0: বা তো এই যে এত বছর করছো, সংসার করছো, কেমন লাগছে? দাদাকে তোমার কি মনে হয় যে লোকটাকে তো সত্যি বিয়ে বিশ্বাস করে আমি ভুল করিনি?
1: না না, ভুল করিনি একদম না, একেবারেই না।
0: তাহলে তোমার জন্য দাদা পারফেক্ট?
1: পারফেক্ট, পারফেক্ট।
0: দাদা কি বলবেন, আপনার জন্য দিদি পারফেক্ট?
2: হ্যাঁ বিলকুল, তবে তো মে ইয়াহ ত্রিপুরা কা বাসি হো গিয়া হুঁ, তো ইয়ে খুশি কি বাত হ্যায় তো, ইনকে লিয়ে মেনে আপনা ঘর বার সব ছোড় দিয়া হ্যায় তো, আর ইয়াহি ত্রিপুরা মে রহনে লাগ গিয়া হুঁ।
0: ধন্যবাদ দাদা, ধন্যবাদ, সত্যি খুব ভালো লাগছে। শ্রোতা বন্ধুরা, তোমরাও দেখো সেই সুদূর ইউপি থেকে আগত আমাদের ত্রিপুরায় আমাদের দিদির সঙ্গে আবদ্ধ হলেন, তো তারা দম্পতি হিসাবে আজও 16 বছর কমপ্লিট করে ওরা 17 বছরে চলছে, খুব সুন্দরভাবে মানিয়ে গুছিয়ে চলছেন। তো দিদি বলবো, দাদার এমন কোনো মুহূর্ত তোমার মনে পড়ে যেগুলো মানে সুখকর স্মৃতি, যেটা মনে পড়লে এখনো ইচ্ছে হয়, খুব খুশি হয়?
1: হ্যাঁ, প্রথম যখন আমি উদয়পুর ছিলাম, উদয়পুর স্কুলে ছিলাম, তখন
0: কিছুটা স্মৃতিচারণ আর কি।
1: হ্যাঁ, উনি ফোন করলেন স্কুল থেকে যে আজ তুমি স্কুল বন্ধ দিয়ে আমার সাথে দেখা করো, তো আমি বললাম না, রবিবারে আসো, তাহলে সময় কাটাতে পারবো অনেকক্ষণ। তারপর ওই সেই হারাধন রায় মাস্টার, দুজন আসলো উদয়পুর মাতা বাড়িতে, দেখা হলো।

0: প্রথম সাক্ষাৎ
1: বা উদয়পুর মাতা বাড়িতে,
2: ত্রিপুরা
1: সুন্দরী মন্দিরে, তখন মানে একে অপরে মন্দিরে মাকে সাক্ষী রেখে কথা দিল যে আমরা দুজন একসাথে চলবো, যতদিন বাঁচে দুজন একে অপরকে নিয়ে একসঙ্গেই থাকবো।
2: দাদারও সেই একই কথা ছিল?
3: বিলকুল এই বাত থি, ক্যোকি হম জো হ্যাঁ ইয়ে আস্তিক হ্যাঁ ওর ভগবান কো বহুত মানতে হ্যাঁ, খাস করকে কালী মা কো বহুত মানতে হ্যাঁ, ইসলিয়ে হমনে কাহা কি পহলি জো আপনি জার্নি হ্যাঁ, জো যাত্রা হ্যায় মেরি ইয়ে ইয়হি সে স্টার্ট হো, ওর হমনে ইয়হি সে কিয়া হ্যায় জার্নি স্টার্ট।
1: প্রায় তিন সাড়ে তিন ঘন্টা কাটলাম মাতা বাড়িতে, মাকে দর্শন করলাম, ভোগ নিবেদন করলাম মার নামে, তারপর দিঘির পাড়ে বসে অনেকক্ষণ গল্প হলো, তারপর হোটেলে খাওয়া দাওয়া হলো। এই মুহূর্তগুলি সব সব সব সময় মনে পড়ে, খাওয়া দাওয়া
2: প্রথম দেখার সেই মুহূর্তটা আলাদা একটা অনুভূতি, তাই না? এখনো নিশ্চয় শিহরণ দিয়ে উঠে?
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাঝে মাঝে যখন একলা বসে থাকি তখন ওই স্মৃতি ধারণ করি।
2: দাদার কোনো কিছু মনে পড়ে ওইটা বাদ দিয়ে, যে প্রথম দেখাটা ছাড়া আর এমন কোন দিদির?
3: নেই নেই, এই অনুভূতি থি ইনকে অন্দর ভি থি আর মেরে অন্দর ভি থি, কে হাম মিলে আর বাতচিত করে আর এক সার্থক এক গোল কি তরফ হাম বড়ে।
2: দুটি হৃদয়ের মিলন সেই প্রথম শুরু থেকেই শুরু হলো, আজ অবধি এখনো দেখছি দুজনের মধ্যে খুব সুন্দরভাবে, এটা যেন সবসময় থাকে আপনাদের উদ্দেশ্যে বলছি। মজার কোনো ঘটনা মনে পড়ে দুজনের ভিতরে?
1: মজার ঘটনা তো যখন ঘুরতে গেলাম।
2: আচ্ছা, তোমরা ঘুরতে ভালোবাসো?
1: খুব ঘুরতে ভালোবাসি, বৎসরে দু তিনবার ঘোরা হয়, খুব ভালোবাসি, খুব ভালোবাসি। অনেক জায়গা, কত জায়গার নাম বলবো, অনেক, ওর সাথে আলাপের পর এবং বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর প্রতি বৎসর আমাকে নিয়ে ঘুরতে যায়, প্রতি বৎসর দুবার,
2: বৎসরে দুবার বের হবে,
1: দুবার ঘোরা হয়।
2: দাদারও ঘুরতে খুব ভালোবাসে?
3: হ্যাঁ, বহুত আচ্ছা লাগতা। জব আমারে জব মে ও সার্ভিস মে থা তো সাল মে দু বার জব ছুটিয়া পড়তি থি তো দু বার হমনে জানাই জানা হ্যায় ঘুমনে কে লিয়ে, জেসে কবি সিকিম চলে গে, কবি নেপাল চলে গে, কবি ভুটান চলে গে, কবি আপনা ত্রিপুরা মেই ঘুমনে চলে গে, গ্যাংটক চলে গে, তো ইস তরহ সে হর সাল মে দু বার ঘুমনা হি ঘুমনা হ্যায় হমে, ক্যোকি মেহনত করতে হ্যাঁ আচ্ছা ফ্রেশ মাইন্ড রাখনে কে লিয়ে ঘুমনা ভি বহুত জরুরি হ্যায়। মে সবি সে নিবেদন করুঙ্গা কি সাল মে কম সে কম এক বার আপনে পরিবার কে সাথ ঘুমনে কে লিয়ে অবশ্য যাইয়ে, আর কম সে কম 10 দিন সিরফ ঘুমনে কি তরফ হি ধ্যান লাগাইয়ে, দূসরি তরফ নহি। ইয়েই মেরি সবি শ্রোতাওঁ কো নিবেদন হ্যায়।
2: শুনলেন, ধন্যবাদ। তো শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন, আমাদের সঙ্গে আছেন, সঙ্গে থাকুন, শুনতে পাচ্ছেন দাদা কি বলেছে, যে প্রত্যেক বৎসর অন্তত একবার হলেও ঘুরতে যাওয়া উচিত আমাদের মনকে ফ্রেশ রাখার জন্য, বা দুজন একসাথে সময় কাটান, সময় কাটালে দেখবেন ভালো লাগবে। আচ্ছা, আরও কিছু বলতে চাইছি, আপনাদের ভিতরে মান অভিমান তো নিশ্চয়ই হয়, স্বামী স্ত্রী মানে তো মান অভিমান হবে। হ্যাঁ, তো মান অভিমান, ঠিক আছে, তো ওই সময় কে আগে কাকে মানাতে হয়?
3: নেই, হাম আগর কবি ঝগড়া বগেরা হো জাতা হ্যায় তো রাত কো জেন্টস কো হি সরি বোলনা পড়তা হ্যায়, লেডিজ কবি সরি নহি বোলতি হ্যায়।
1: ঠিক ঠিক
2: ঠিক ঠিক ঠিক। আচ্ছা, তো যা বুঝতে পেরেছি, দাদাকেই সরি বলতে হয়। আচ্ছা, রাগটা কার বেশি?
3: রাগ তো মেরে মে হ্যায় জাদা।
2: আপনার বেশি?
3: বিলকুল বিলকুল বিলকুল, ক্যোকি জব নৌকরি মে থে তো স্টুডেন্টস বহুত ও করতে থে দুঃখী, কবি কুছ কবি কুছ শরারত, তো মন মে রাগ হতা থা, ইয়ে জো গুসা হ্যায় ইয়ে বনাবটি গুসা হ্যায়, সময় কে অনুসার ইয়ে চলতা হ্যায়, 10 মিনিট আয়েগা তো 5 মিনিট মে দূর হো জায়েগা গুসা, টেনশন নহি লেতে হাম
2: একদম। তো শ্রোতা বন্ধুরা, রাগকে বেশি পুষে রাখবেন না আপনারাও।

0: রাগ যত হয়তো রাগ হয় না এমন কোনো লোক নেই, রাগ থাকতেই পারে। আর স্বামী স্ত্রী মানেই রাগ মান অভিমান থাকবেই, কিন্তু একে অপরকে সেটা বুঝিয়ে মানিয়ে গুছিয়ে চললে সম্পর্কটা আমি মনে করি আরো বেশি সুন্দর মজবুত হয়ে উঠবে। আচ্ছা, তোমরা তো অনেক জায়গায় ঘুরতে গিয়েছো, কোন জায়গাটা সবচেয়ে বেশি ভালো লেগেছে?
1: সিকিম সবচেয়ে ভালো লেগেছে, সিকিম, গ্যাংটক, সিকিম খুব ভালো লেগেছে।
0: আলাদা দেখার পাহাড়ি অঞ্চলগুলো,
1: পাহাড়ি অঞ্চল খুব খুব মজার, খুব মজার। তারপর নেপাল, নাথুলা পাস।
2: নাথুলা পাস में जब हम गए तो हमारे रोम रोम मेरे खड़े हो गए। वहां देखता हूं कि कितनी ठंड में हमारे जो फौजी भाई हैं ये वहां देश की सुरक्षा के लिए खड़े हुए हैं। जिस तरह से हमारे दांत के अंदर जीव रहती है, जिह्वा रहती है और दांत उसकी सुरक्षा करते हैं, इसी तरह से हमारे जो फौजी भाई हैं ये कितनी ठंड में खड़े हुए थे वहां पर, जबकि हमने बहुत सारे गर्म कपड़े भी पहने हुए थे और तब भी हम ठंड से कांप रहे थे। मैं धन्य धन्य कोटि उन्हें धन्यवाद देना चाहूंगा कि वो हमारी सुरक्षा के लिए खड़े हुए हैं।
0: সত্যি ফৌজিরা যেভাবে মানে আমাদের দেশকে রক্ষা করছে, বা ওনারা আমাদের সুবিধার জন্যই তো সবকিছু করছে, আমাদের সুবিধার জন্যই সমস্ত আমাদের সুবিধাভোগের জন্যই ওনারা আমাদেরকে করছে। তো আচ্ছা, নতুন যারা দম্পতি হবে ওদের উদ্দেশ্যে কিছু বলতে চাও? আচ্ছা, যেমন ধরো সম্পর্ক টিকে থাকার জন্য, মজবুত রাখার জন্য সবচেয়ে বেশি কি দরকার?
1: সবচেয়ে বেশি দরকার ধৈর্য, মহিলাদের ধৈর্য,
0: ধৈর্য,
1: হ্যাঁ, একে অপরকে মানা, মানিয়ে নেওয়া।
0: আচ্ছা,
1: এটাই আমি বলবো। পুরুষেরা অনেক মেয়েদের থেকে মাথা অনেক গরম থাকে, ঠিক আছে, কিন্তু যখন পুরুষদের মাথা গরম থাকে তখন মহিলারা শান্ত থাকা দরকার।
0: আচ্ছা,
1: আমি মনে করি তাহলে সংসারে শান্তি বিরাজ করবে, কারণ দুজন একসঙ্গে যখন শুরু করবে তখন তো বেড়ে যাবে, তখন ফাটল সৃষ্টি হবে,
0: এভাবে তো সংসার বিচ্ছিন্ন হচ্ছে,
1: সংসার বিচ্ছিন্ন হয়ে যাবে।
0: দাদার মতে কি?
2: মেরা তো এই মাননা হ্যায় কি সবসে পেলে হ্যায় বিশ্বাস और फिर है अंडरस्टैंडिंग। अगर आपकी अंडरस्टैंडिंग एकदम बन जाती है, साथ में रहने से बन जाती है, तभी आप अपने जीवन में सक्सेस होंगे। और मैं तो यही कहना चाहूंगा कि आप सब पहले कुछ समय साथ में बिताएं, उसके बाद अगले की सोचें, अगले की मतलब बच्चे के बारे में तब सोचें जब आपसी अंडरस्टैंडिंग हो जाए।
0: একদম, দুজনের ভিতরে যখন বোঝাপড়া থাকবে, ভালো বোঝাপড়া থাকবে, আন্ডারস্ট্যান্ডিংটা ভালো থাকবে, তখন সম্পর্কটা হবে আরো বেশি মজবুত। আচ্ছা, জীবনে এমন কিছু সম্পর্কের মধ্যে এমন কিছু কঠিন সময় আসে, ঠিক, চড়াই উতরাই তো আছেই, ঠিক না? কখনো ভালো কখনো মন্দ, এমন তো হয়। এমন কোনো কঠিন সময় এসেছে আপনাদের জীবনে যে একে অপরকে সামলাতে হয়েছে?
2: हाँ, कठिन समय तो आया था।
0: ये
2: 2019 की बात है, मेरा गाल ब्लैडर का ऑपरेशन हो रहा था, तो उस समय मेरे परिवार वाले तो नहीं थे और ना ही मैंने उन्हें बतलाया था। हाँ, मैंने अपने मिसिज के फैमिली को जरूर बतलाया था कि मेरा ऐसे ऐसे ऑपरेशन होगा गाल ब्लैडर का। तो उस समय मैंने देखा है कि जो इन्होंने मेरी सेवा की है वो मैं कभी नहीं भूल सकता, कि कोई महिला जो अपने हस्बैंड की पूरी तरह से देखभाल करती हो, सेवा करती हो, छोटी छोटी जरूरतों को पूरा करती हो, ऐसी स्त्री को मैं नमस्कार करता हूं और सैल्यूट देता हूं।
0: धन्यवाद दादा। দিদিকে অনেক উপরে তুলে দিয়েছেন, সত্যি তোমার যত্নে, তোমার ভালোবাসায় আজ দাদা একথা বলতে বাধ্য হয়েছে, ঠিক না? নিশ্চয় তোমার প্রতি দাদার কতটুক ভালোবাসা থাকলে, কতটুক বিশ্বাস থাকলে, ঠিক না? আর তোমারও দাদার প্রতি কতটুকু শ্রদ্ধা, ভালোবাসা, ভক্তি থাকতে পারলে তুমি সেবা দিয়েছ। আর এভাবেই তো সম্পর্কটা গড়ে উঠে, তাই না? একে অপরের প্রতি যে দাদা বললো, প্রথমেই বিশ্বাস,
1: বিশ্বাস।

0: বিশ্বাসটা আমাদের রাখতেই হবে, তাহলে সম্পর্কটা টিকিয়ে রাখতে হলে
1: বিশ্বাস না,
0: আমি যদি বিশ্বাস না থাকি সেখানে শ্রদ্ধাই আসবে না, ভালোবাসা তো দূরে থাক। ভালোবাসাটা কখন আসবে? যখন বিশ্বাস শ্রদ্ধা ভক্তি থাকবে তখনই ভালোবাসাটা পূর্ণ হবে। সত্যি ওনাদের গল্পগুলো শুনে আমারও ভালো লাগছে, আশা করি শ্রোতা বন্ধু তোমাদেরও খুব ভালো লাগছে, সঙ্গে থাকো। আচ্ছা, কখনো যে ঝগড়া হয়েছে এই ঝগড়াতে কে আগে সরি বলেছে, সরি কখনো বলেছেন?
2: হ্যাঁ, মানে কই বার বলা হ্যায় সরি
0: দিদি।
2: এক বার মে আপনি বাইক সে কহি যা রা থা, রাস্তে মে বার বার ইয়ে মুঝে ফোন কর রহি থি, তো দো তিন বার তো মানে রুক কে বোলা কি ভাই আ রা হুঁ ঘর মে আ রা হুঁ, লেকিন ইয়ে বার বার ফোন কর রহি থি, তো উস টাইমে উস সময় মুঝে বহুত গুসা আয়া ইনকে উপর, লেকিন রাত কো ফির ভাই মুঝেই সরি কেনা পড়া কি আগে সে আপ ফোন করতে রইয়ে মে জবাব দেতা রহুঙ্গা।
0: আচ্ছা বুঝলাম, মানে দিদি সব সময় একটু দেরি হলে দাদার ঘরে আসতে দেরি হলে ফোন করো,
1: ফোন করি ফোন করি, এটা আমার অভ্যাস
0: অভ্যাস, তো ফোন তুলতে দেরি হয়েছে এটার জন্য তোমার এই আর কি। তো আমাদের শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে কি বলবে, যে নতুন যারা দম্পতি, হ্যাঁ ওদের উদ্দেশ্যে কিছু বলো?
1: ওদের উদ্দেশ্যে আমার একটাই কথা বলার, ওরা যেন একে অপরকে মানিয়ে গুছিয়ে নেয়, ঝগড়া বিবাদ তো থাকবে, হাজবেন্ড ওয়াইফে কথা কাটাকাটি থাকেই, কিন্তু দুজন দুজনকে ভুল না বুঝে মানিয়ে নেওয়া, তাহলেই সংসারে শান্তি।
0: ভুল বুঝাবুঝি হলে একে অপরের কাছে খুলে বলতে হবে কথাগুলো, চাপিয়ে না রেখে দুজন দুজনের কথাগুলো খুলে
1: বলে
0: তারপরে
1: সমাধান চেষ্টা করো, এটাই বলবো।
0: সত্যি, যারা নতুন দম্পতি এই মুহূর্তে আমাদের অনুষ্ঠান যারা শুনছ, ঠিক যারা মান অভিমান করে বসে আছো, এখন থেকেই শুরু করে দাও, মান অভিমান ছেড়ে দাও, একসঙ্গে বসো, সময় কাটাও। দাদা যে বলেছে বৎসরে একবার ঘুরতে যাওয়া, এটা কিন্তু দাদা ভালোই বলেছেন, একসঙ্গে থাকা দুটো সম্পর্কের আলাদা একটা মিলন। আচ্ছা, দাম্পত্য মানে শুধু দুজন মানুষ না, দুটো আলাদা পৃথিবীর একসাথে মিশে যাওয়া,
1: অবশ্যই
0: যেমনটা ঠিক তোমাদের মধ্যে দেখছি, সম্পূর্ণ আলাদা পৃথিবীর দুজন মানুষ, কোথায় সেই ইউপি আর কোথায় আমাদের ত্রিপুরা রাজ্য, ঠিক না? এই বিশ্বাসটা যে এলো, এই যে একটা সম্পর্ক গড়ে উঠলো, আজকে ১৬ বছরের জার্নি, ঠিক না? কখনো সুখকর স্মৃতি, কখনো দুঃখের
1: দুঃখের
0: দুঃখের এমন কোনো বিষয় মনে পড়ে? দুঃখ তো মানুষের জীবনে আসে
1: আসে,
0: দাদা যেমন একটা বললো ওর অসুস্থের সময়ে তুমি অনেকটা সেবা সুস্থতা করে দাদাকে সাহায্য করেছো বা সেবা দিয়েছো, দাদা খুব খুশি। তোমার এমন কোনো কিছু মনে আছে যেটা শুনলে এখনো কান্না পায়, কষ্ট হয়?
1: দুঃখের তো এমন এমন মুহূর্ত, এমন দুঃখের কোনো মুহূর্ত এমন
0: নেই
1: নেই।
0: বাহ খুব ভালো, দাদার আছে?
2: নাই নাই, মেরা কই আসা ও নাই হ্যাঁ অনুভব।
0: ঠিক সত্যি দুজনের কথা শুনে আমারও ভালো লাগছে, অসংখ্য ধন্যবাদ দাদাদেরকে। শুনে বোঝা যাচ্ছে আপনাদের মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিং, এটা খুবই মজাদার, তাই না? দাদা আর কিছু বলবেন শ্রোতাদের উদ্দেশ্যে?
2: নেই, মে তো সবকো ইয়েই বলনা চাহুঙ্গা কি আপনি আপসি আন্ডারস্ট্যান্ডিং বানাকে চলে আর বিশ্বাস রাখে, জব বিশ্বাস হোগা তবি আপ আগে বড়তে চলে যায়েঙ্গে আর কিসি চিজ কি আপকো কমি নাই হোনে দেগি। আগর আপকি শ্রীমতি জি বহুত বিশ্বাস আপকে উপর রাখতি হ্যায় তো দেখিয়ে আপকে ঘর কো ও স্বর্গ বানা দেগি। তো আর ইহি মে কেনা চাহুঙ্গা সবি সে কি ঘর জো হ্যায় ইয়ে ইট দিবারো সে নাই বনতা হ্যায়, ইয়ে ঘর জো বনতা হ্যায় ইয়ে বিশ্বাস সে বনতা হ্যায়, তবি ও স্বর্গ বনেগা, আর নাহি তো আপ এসে হি ঢুঁড়তে রা যায়েঙ্গে, মন্দিরো মে ঘন্টি বজাতে রহেঙ্গে, আপনে আপনে ধর্ম কে অনুসার আপ মন্নতে মাঙ্গতে রহেঙ্গে, লেকিন সবসে জ্যাদা মে ইহি কেনা চাহুঙ্গা কি আপনি পত্নী কো বিশ্বাস মে লেকে চলিয়ে, ইসি মে হি হামারি সবকি সমঝদারি হ্যায়।

0: ধন্যবাদ দাদা, অসংখ্য ধন্যবাদ। আপনাদের এই অভিজ্ঞতা অনেকের জন্য যেন অনুপ্রেরণা হয়ে থাকতে পারে।
1: অবশ্যই আনু
0: অনুপ্রেরণা
2: ঠিক।
0: তো দাদা যে কথাগুলো বললেন, সত্যি শ্রোতা বন্ধুরা তোমরা নিশ্চয়ই মন দিয়ে শুনেছ, খুব খুব সুন্দর, খুব ভালোভাবে বলেছ। আজকের এই অনুষ্ঠান আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। শ্রোতা বন্ধুরা, আজকে এই এপক্ষের দম্পতি অনুষ্ঠানে এখান থেকে বিদায় নেব। সেই সঙ্গে দাদা এবং দিদিকে জানাবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের এই মূল্যবান সময় আমাদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য।
1: ধন্যবাদ,
3: ধন্যবাদ,
0: নমস্কার,
3: নমস্কার।
4: এতক্ষণ পরিবেশিত হলো অনুষ্ঠান আমি নারী। আমি নারী অনুষ্ঠানে সবশেষে শুনলেন এই পক্ষের দম্পতি। দম্পতি ছিলেন একালব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল এর প্রাক্তন প্রিন্সিপাল ডক্টর প্রশান্ত কুমার এবং ওনার সহধর্মিণী ঝর্ণা নাহার এর। অনুষ্ঠানটির সাক্ষাৎকার গ্রহণ এবং সংযোজনায় ছিলেন জয়ন্তী মহাজন। আকাশবাণী মিলনিয়া এখন প্রথমে শুনবেন দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ এবং পরে শুনবেন বিবিধ ভারতীয় রাষ্ট্রীয় সেবার অনুষ্ঠান।

0: ये है विविध भारती, देश की सुरीली धड़कन, छाया गीत। ये कार्यक्रम
1: এতক্ষণ বিবিধ ভারতী রাষ্ট্রীয় সেবার অনুষ্ঠান রিলে করে শোনানো হল আকাশবাণী বিলোনিয়া। এখন দিল্লি কেন্দ্র থেকে প্রথমে হিন্দি সংবাদ, পরে ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হচ্ছে

শচীন্দ্রে বর্মনের সুরে এবারের গানখানি। ছবির নাম তেরে মেরে সপনে। গানের কথা লিখেছেন নীরাজ।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন পুরনো দিনের হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান অবকাশ রঞ্জনী। আজ শুনছেন একই শিল্পী কণ্ঠে বিভিন্ন হিন্দি ছায়াছবির গান। আজকের শিল্পী মান্না দে। এখন শুনুন খেল খিলাড়ি কা ছবির গান। মান্না দের সঙ্গে রয়েছেন আশা ভোসলে এবং অন্যান্যরা। সুরকার কল্যাণজী আনন্দজী, গীতিকার রাজিন্দর কৃষ্ণ।

এবারে গানটি নেওয়া হয়েছে লাহো পুকারে গা ছবি থেকে। সুরকার সোনি কমি, গীতিকার ভার্মা মালিক, শিল্পী মান্না দে।

কল্যাণজী আনন্দের সুরে এবারের গানখানি শুনুন, চোর কে ঘর চোর ছবি থেকে। মান্না দে দ্বৈতকণ্ঠে গেয়েছেন মহেন্দ্র কাপুর, গানের কথা লিখেছেন ভার্মা মালিক।

0: चौहत्तर चौहत्तर चौहत्तर सत्तर साठ चालीस बीस सत्रह खतरा खतरा खतरा चौदह तेरह बारह ग्यारह दस दस बस बस बस।
1: অবকাশ রঞ্জনী অনুষ্ঠানের সবশেষ গানটি শুনুন, মৌসুম সুহানা ছবি থেকে। গানের সুর করেছেন বসন্ত দালাল, গীতিকার দীপক জৌনপুরী, শিল্পী মান্না দে।

এই গানটির সাথেই শেষ হলো পুরনো দিনের হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান অবকাশ রঞ্জনী। আজ শুনলেন একই শিল্পী কণ্ঠে বিভিন্ন হিন্দি ছায়াছবির গান। আজকের শিল্পী ছিলেন মান্না দে, আকাশবাণী বিলোনিয়া। অনুষ্ঠান শুনছেন 103.5।

7 মেগাহার্জে। এখন লোকসঙ্গীতের অনুষ্ঠানে শুনুন লোকগীতি। আজকের শিল্পী কার্তিক দাস বাউল।

সিস্টেম সব চেঞ্জ হয়ে গেছে। বাচ্চা হলে এখন আসেই, আগে তার মতন অত ধৈর্য নেই। আজ থেকে 40 বছর আগে বাচ্চা হলে হসপিটাল নিয়ে যেতে হতো না। গ্রামের কিছু মহিলা আছে যারা তাই মা বলি, তারাই ডেলিভারি করাতে।

বাচ্চা জন্ম নিলেই এই নাভির কুণ্ডটা কেটে দিত। আর এখন তো সব ডেলিভারি, এখন সিজার, মানে এখন আর সেই ধৈর্য নাই, কষ্ট সহ্য করতে পারে না, বাচ্চা হবে মানে সঙ্গে সঙ্গে হসপিটাল থেকে সিজার করে দিচ্ছে। আর যেদিন যাবো সেদিন কিন্তু

সবাই বুঝতে পারছেন তো? অসুবিধা হচ্ছে না তো? আমার মনে হয় প্রথম হ্যালো

0: আকাশবাণী বিলোনিয়া। এখন শুনুন ককবরক অনুষ্ঠান। প্রথমেই স্বাস্থ্য বিষয়ক কিছু কথা। এতে আজ রয়েছে দাঁতের যত্ন নিয়ে।
1: বাসা বুয়া কাহানকে হুই পাই দি বুয়া ঘনা নিব এক কতগুলি টেকনিক তঙ পদ্ধতি হিনতা আবার খেপুইলা বুকো খুয়াই না দি খুয়াবি নাই শাকা নিশিনি কিসা কিসা গুলি দিই তলা তুব দি শাকা নি বুয়া ওতা কহি আর তলা নি বুয়া কে মারি বাই বুয়া নাং তং মানে আ জাগা নিশিনি গুড়ি গুড়ি দি শাকা ও তুই ফাইতা কহি কে বিশিং নি নহুদি কাহামকে কে শাকা বার মানে জাগা নব হুদি বস কাং ওল বা শাকা তলা কাহাম মানে কাহামকে হইয়া হিংকে আবার হাই বুকুক বন্ধ খেলাই চক চকে হোকে শাকা নিমারি শাকা থাকছে নাই তলা নিমারি তলা থাকছে নাই বুয়া ইয়ার নব রাজা গে থাকছে নাই আর ভাইকে হাই বুয়া পরিষ্কার খাইনি বাকি যেমনি তেমনি হোকা হিংকে কিন্তু বুয়া নষ্ট সেন ফিরু আপনি বাকি না তাবকু ব্রাশ রগি খাইমে নি পরে বা হিনু ব্রাশ রক বাই বুয়া হুয়া পেস্ট রক বাই বুয়া হুয়া হাই তো তো শুনছে বুয়া নষ্ট অঙ্গ আসলে আব হুমা নিবা গিয়া আব ঠিক ঠিক মতকে হোনা রিঙা নিবা গেছে ফুঙ্গ বাইসা আর হরত হোনা নি আগে বাইসা
2: উসাবাই পাই নাই রক
1: আর দাবাই পাই নাই চাবাই পাই নাই কাহাম গে বুকক সাকরম না দরকার ও আং সামানি থাইছে না ব্যাকটেরিয়াল প্লাক আর কর্ম কে পেক বুয়া নাং তঙ্গ আবন আসল কারণ বুয়া নি রোগং মানি আবন কাহাম কে পরিষ্কার খাই আহিং কে আব দাঁতি পরিষ্কার খাইবে না দাঁতি না আবতাই তেছে তৈরি ফিরু যে আবন ন পরিষ্কার খাই না নাংলাইতা কহি ওয়াফুমা আসাই ফুরু অনেক সময় তা মাং বেক রেং নি বাগৈ জাগা মাইয়াঙ্গ আর গানা নি বুয়া নি বাগৈব জাগা মাইয়াঙ্গ আমার বাতাই মিয়াং তং খাইকেও সাকানি বুকুর মারিতা কহি আমার কাবার খাই তং খাইকে আরো বিশিং ইনফেকশন দগই নাই সাও আর অনেক সময় এমন অঙ্গ বুয়া ঠিক ঠিক মতে আসায় কিন্তু আরো মারি পাই মায়া বাহান পাই ফাই মিয়াং তং তা কহি এমনিতে আমি বুয়ানো কষ্ট রাখাইকে সেকাকে খি মানি যাও অ বাফুমানো অ বাফুমানি এমনিতে কোন সামং করি ব কষ্ট না বাকি না যায় আপনি বাকি বিনি আসাই নানি সময় খা উনিশ হইতে একুশ বছর একুশ বছর বেশি আসাই আঙি নাই সাবই রক্ত খাইকে কষ্ট রে তো খাইকে দাঁতি দাঁতি ডাক্তার নেওয়ার থাকে নাই সেকাক মানি যাও কারণ অ বুয়ানো তুই তো খাইকে ওলো অনেক প্রবলেম সৃষ্টি খাইও ও অঙ্কলক নিজে কতর কতর তিনটা বুয়া প্রথম বুয়ানো হিন ফার্স্ট মোলার সেকেন্ড বুয়ানো সেকেন্ড মোলার এরপরে নিনকে বাফুমানকে থার্ড মোলার হিনতা আসল সামন খাইও ফার্স্ট মোলার ও পুইলানি কতর বুয়া ন ইয়ং রক্সা খাইকে বাঁচি রে খুবই দরকার অবন আসল সামন তং বেসানি বুয়া হিঙ্কে ইক বরণ নাই থাউরু মানে রক বাথানি সাহায্য খাইও চিকন চিকন খাইতানি রাথানি আম হাইতা ব কাহামকে আসাই খাইকে ইক আসাই খা কাহামকে আসাই ওই কষ্ট রাখাইকে বন খিবির মানি চাও চুরাইরনি বুয়া আসাই আসিনি এমনি চুরাইরনি বুয়া আসাই নেনি সামিনকে ছয় মাস নিসিমি আসে নেনি ঠিক আগে চুরাইর বুকুক বিষয় মানে কিসা দাঁড়াবো আবার দামানি কারণ খা
2: ভক্তি
1: মত গো বাহান মত গই নাই আর বাহান না শিশি গই আসাই নেনি এয়া অনুবাই কিসা বুকুক মানে দাঁড়াবো মতক মানে বাগি আরাম মানে নিবাগি তা কহি ওমা সুচি জিনিস একদম উচিত ইয়া ইউজ খাই নেনি কারণ সুচি ও ইনফেকশন রক্ত খাইকে জীবাণু রকু মকল বাই নই গিয়া ইয়ং রক্ত কহি জীবাণু হিমানি আব রক্ত খাইকে ওলা আব থই রক সবই কাহিকে সেফটি কে থই না পান তঙ্গ আব অনেক বড় বুঝি আব আ জিনিস রং না সেফটি পিন রক বাই সুচি রক একদম চায় কোনো দিন খাই নেনি উচিত করি ওয়াফি মাং খাইকে কোনো খান করিমগে ওয়াফি ইউজ খাই নি কিন্তু ওয়াফি সেনে ইউজ খাই নেনি উচিত ইয়া ও বুয়া বেশি নি মানে কাই না বাগে বিভিন্ন দোকান থতন কাছে মান থব আপন হিন ডেন্টাল ফ্লস ডেন্টাল ফ্লস বাই বুয়া পরিষ্কার খাইমা যাও আটাই কেসা তঙ্গ প্রক্সিমাল ব্রাশ চিনি কেয়া তঙ্গ ব্রাশ নিব প্রক্সিমাল ব্রাশ টা কহি বুয়া বেশের নি ময়লাটি খাই না বাগে হিংকে চঙ্গরি তাক মানে খতং রক বাইব ইউজ খাই মানে কিন্তু খতং রক সই থা নাই কোন কই দিন
2: খতং বাই একাগনানি তো
1: আর বাকি ডেন্টাল ফ্লস নি কে হাতং আম পাই নাই ডাক্তার না সঙ্গই না দি তাম কে ইউজ খাই নাই কে বফরং নাই তা কহি ফোন গই নাই ও মা থাকা হিংকে বুঝি গলা ডাক্তার না আরন থান নাং নাই
2: হ্যাঁ
1: পুলা বুয়া শকপুরু বা মারিও ইনফেকশন ফুরু তাইফি খেলায়া তংথন হামানো রখনি আমার কিসা কিসাকে বাড়িতে বাড়িতে বাড়িতে আমার বাড়ি সকো সে খাঙ্গার রবনে আপনি শুধু না বিথি চাউই নাই তো হামরি মানো কিন্তু বুয়ানি দ্বারাতে যদি আর রবন মারা

0: 게 부아 사각나 나고 가런 부아 달라보 인펙션 한게 곱대력 점이 위내 아벙타 거히 한게 응카 한게 나 닥터 나가 타난 더가 부아 사각나 나게 부아 사각 사각시비 아무 부아 사각 야 우리 하냐 비디 사시미 함더러 밤더러 게 땅카 한게 올라 강가를 빠이시는 당만호 땅왕 하이 버럭보 진이 하스파탈 러고 파이타 거히 파이게 한게 아무나 아파트는 클라이네 티카냐 나오 어 부아 와이클라 아세 이마로 다시고 산다가 যে প্রত্যেকটা বুয়ানি একটা নির্দিষ্ট সময় তো আসাইয়া নি আর সময় আসাইয়া শেখানোর সময় শেখাইয়া আপনার সময় আসাইয়া খেয়ে আমাকে বাইকে আসে জাগারক মায়া নি নাই বুয়া আছে নেন জাগারক মায়া খাইকে বাইকে আসাইতা কতগুলি বাইকে আসাই মানে তো বড় নাই থাকবো কতগুলি তোমার শীতরার কিন্তু বুয়া কে খেয়ে মেখে বাইকে আসাই খাই কেন আশেপাশে নি গানা গিনে নি বুয়ার অন্য ক্ষতি খাইতা কহি হিঙ্গে অব ঠিক খাই নি সময় আঠারো বছর নিয়ে আগে ত্রিপুরা আপনি ব্যবস্থা করে বাইরে থাকে নি মা খাইতা কহি আবো অঙ্গা তৈ ওল অঙ্গাই পাইখে হিঙ্গে তো খুবই খরচ নাঙ্গ রাং পয়সা নাঙ্গ ঠিক খাইনে নিবাগে কিন্তু অঙ্গি আংনা নিবাগে পুলেন সরাইনি ফুলন সিবি না ডাক্তার বে যোগাযোগ না রাখা হিঙ্গে বসর বাইসা
1: তালফি খাই তপন
0: তালফি খাই মানে তা কই বসর বাইসা ডাক্তার বাই চেক আপ খাই যা খাইঙ্গে সরাই রং বুয়া সম্বন্ধে সরাই রং নিজে নব কিসা দায়িত্ব গেলা খাইনি বুঝবি রক রাখাইঙ্গে হিঙ্গে বুয়া খাব কিসা যত্ন না রাখাইঙ্গে আব অঙ্গা তে খেত অনে মানো আং বাই খাইঙ্গে ব খাই মানো তবে আঠারো বছর নিয়ে আগে চেং বুয়া ও রাং জাত নি বুয়া বা রাং জাত থেপা মানে আসল খুবই কারাক মানে আর কারাক মানি বাই অঙ্কলং নি বুয়া নিনি ফান মানিছি রাংচাক নি রোগ ফাইনি বুয়া বসকাং নি বুয়াও থেপা যাইয়া বসকাং নি বুয়াও ইয়ং রোসা খাইকে বা ফাং খাইকে বুয়া বাই ম্যাচ খাইনাই কতগুলি মেটেরিয়াল দো মানিটা কহি মজাং নাই বুয়ানি রং ন রং অঙ্গি নাই দং নাই আমি মানি রক বাই বুয়া ন ফিলিং খাই রেতা ও রাংচাক রুফাইনি মানে হিঙ্গা হিঙ্গে বা বুয়া হিঙ্গা হিঙ্গে অঙ্কলক নি বাগাইছি বাস কাং নি বাগাই আমি বুয়া অঙ্কা প্লাস্টিক নি মানেছি একচুয়ালি খেনি মানে কেছে তঙ্গ আ মানি বাই ও বুয়া রক তাক তাক কহি বাস কাং নি বুয়ানি বাগাই তো তাক রান অবশ্যই দরকার কারণ বাস কাং নি বুয়া করি হিঙ্গে খুবই বরক সিদ্রাই থাঙ্গ অনেক বড় চড়াইফুল হবো বুয়া কা খাইকে তো নাঙ্গ চড়াইফুল বুয়া কাকে নেই বুয়া আর্টিফিশিয়াল বুয়া থাকা যায়কে তাই গানা গিয়ে নি বুয়ার ককইং থাঙু বসকানি বুয়া ফাকং থাঙু অব কিন্তু কেব সাইমিয়া পাঁচ ছয় বছর পরে আস্তে আস্তে হবো বুয়া ফাকং মারক সিজাবো কাজে বুয়া ছাকাক বাই খাইকে অন্য বুয়া রক্তং খুব রাখনি তা না নিউজ এতিয়া লাগি লাগি না তাকে সব বুয়া আর্টিফিশিয়াল বুয়া আর কাক মানে পরিবর্তে থাকাই না নাঙ্গো
2: ককবরক অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন দাঁতের যত্ন নিয়ে কিছু কথা। এবারে শুনুন ককবরক লোকগীতি শিল্পী সন্ধ্যারানী দেববর্মা।

শুনলেন, ককবরকের লোকগীতি শিল্পী ছিলেন সন্ধ্যারানী দেববর্মা। এর সাথে শেষ হলো ককবরক অনুষ্ঠান। আকাশবাণী বিলোনিয়া অনুষ্ঠান শুনতে পাচ্ছেন 103.7 মেগাহার্জে FM প্রচার তরঙ্গে। শুরু হচ্ছে কৃষক ভাইদের জন্য অনুষ্ঠান কিষাণ বাণী।

নমস্কার কৃষক বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কিষাণবাণী অনুষ্ঠানে। অনুষ্ঠানের প্রথমে জানব এই সময়ের কৃষি পরামর্শ।

কৃষক বন্ধুরা, জানিয়ে দিচ্ছি কৃষি পরামর্শ। বড় চাষিভাইদের উদ্দেশ্যে বলছি, আবহাওয়া কিছুটা উন্নতি হয়েছে। জমি থেকে জল সরে যাওয়ার পর চাপান সার হিসাবে কানে প্রতি 10 কেজি ইউরিয়া সার প্রয়োগ করুন। উৎপাদন বাড়াতে 0.5% জিঙ্ক সালফেটের দ্রবণ ও প্রতি লিটার জলে 2 গ্রাম হিসাবে বোরনের স্প্রে দ্রবণ করুন। তবে যেহেতু বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তাই পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে। ফলের মাছির আক্রমণ থেকে লাউ গাছকে রক্ষা করতে 20 ফাঁদ ব্যবহার করা যেতে পারে, যা যথেষ্ট কার্যকর এবং পরিবেশ বান্ধব। এই 20 ফাঁদ তৈরির জন্য 100 গ্রামের মতো গুড় একটি ছোট পাত্রে নিয়ে তাতে 2 থেকে 3টি ছিদ্র করে দিতে হবে। এই গুড়ের মিশ্রণে 2 থেকে 5 মিলিলিটার ডাইনোহোড, যা গন্ধহীন, মিশিয়ে দিতে হবে। গুড়ের গন্ধে পোকা আকৃষ্ট হয়ে ফুটোর মাধ্যমে পাত্রে রাখা 20 ফাঁদের দ্রবণের সংস্পর্শে আসা মাত্র বিষক্রিয়ার ফলে পোকা মারা যাবে। মাছ চাষিবেদের উদ্দেশ্যে বলছি, বৃষ্টিপাতের ফলে পুকুরে বেশ ভালো পরিমাণ জল জমেছে। বর্তমান পরিস্থিতিতে প্রয়োজন অনুযায়ী এখন পুকুরে মাছের পোনা ছাড়া যেতে পারে। পুকুরে পোনা ছাড়ার অন্তত 15 দিন আগে প্রতি বর্গ মিটারে 500 গ্রাম হারে গোবর সার প্রয়োগ করা যেতে পারে। নিচু এলাকা অবস্থিত মাছের পুকুরগুলির চারপাশ নাইলন জালের বেড়া দিয়ে বেড়িবাঁধ দিতে হবে, যাতে ভারী বৃষ্টিপাতের সময় জল উপচে পড়ে মাছ বেরিয়ে যেতে না পারে।

কৃষক বন্ধুরা, এখন শুনুন আলোচনা বিষয় সমন্বিত জৈব কৃষি ব্যবস্থাপনা, এ নিয়ে আলোচনা করবেন

0: সিপিআই জেলাস্থিত কৃষি বিজ্ঞান কেন্দ্রের শস্যবিদ্যা বিশেষজ্ঞ ডক্টর জয় কুমার দে।
1: নমস্কার কৃষক, আজকের আলোচনার বিষয় সমন্বিত জৈব কৃষি ব্যবস্থাপনা। আর এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন সিপাই জলাস্থিত কৃষি বিজ্ঞান কেন্দ্রের শস্যবিদ্যা বিশেষজ্ঞ ডক্টর জয় কুমার দে। নমস্কার জয়বাবু।
2: নমস্কার,
1: কিষাণবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত।
2: ধন্যবাদ।
1: যেহেতু আমাদের আজকের আলোচনার বিষয় সমন্বিত জৈব কৃষি ব্যবস্থাপনা, আসলে এই যে সমন্বিত জৈব কৃষি, এই বিষয়টাকে যদি এই নিয়ে একটু বলেন।
2: আচ্ছা, ধন্যবাদ। বিশেষ করে আজকে আমাদের যে শ্রোতা বন্ধুরা আছেন সবাইকে আমার পক্ষ থেকে নমস্কার জানাচ্ছি। এবং আজকের যে অনুষ্ঠানের যে বিষয়বস্তু সমন্বিত জৈব কৃষি ব্যবস্থাপনা, এ নিয়ে আমি প্রথমে একটা ছোট ব্যাখ্যা দিতে চাই।
1: একদম।
2: তো সমন্বিত জৈব কৃষি ব্যবস্থাপনাটা হলো এমন একটা কৃষি, আধুনিক বিজ্ঞানসম্মত কৃষি ব্যবস্থাপনা, যেখানে শস্য উৎপাদন, পশু পাখি পালন, মৌমাছি পালন, কেঁচু সার তৈরি করা, সবগুলি একই সঙ্গে করা হয়।
1: আচ্ছা।
2: আর একই সঙ্গে করার পাশাপাশি এগুলিকে এমন ভাবে করা হয় যেখানে একটির অবশিষ্ট অংশ আরেকটির সার বা খাদ্য হিসাবে ব্যবহৃত হয়।
1: আচ্ছা।
2: এটা হলো এই সমন্বিত জৈব কৃষি ব্যবস্থাপনার মূল উদ্দেশ্য। আর এটা আমাদের দক্ষিণ ত্রিপুরা বা ত্রিপুরার প্রেক্ষাপটে এখন খুবই জরুরি হয়ে উঠে আসছে এবং ভবিষ্যতে খুবই দরকার হবে। কেন দরকার হবে বলতে গেলে, আমাদের ত্রিপুরাতে যতই কৃষক আছে সবাই স্মল বা মার্জিনাল কৃষক।
1: একদম।
2: স্মল বা মার্জিনাল কৃষক বলতে যাদের জমির পরিমাণ এক বা দেড় একরের মধ্যে, এক একর বলতে গেলে কি আমাদের লোকাল ভাষায় আড়াইকানি বা তিনকানির মধ্যে। এখন আড়াইকানি বা তিনকানি জমির মধ্যে যদি আমি শুধু একই ধরনের ফসল করি,
1: আচ্ছা,
2: তাহলে আমার কৃষক এখানে মার খাবে।
1: আচ্ছা।
2: মার খাবে ইন দ্য সেন্স জলবায়ুর যে পরিবর্তন হচ্ছে, ওখান থেকে যদি আমি ধানে লাগিয়ে থাকি কোন একটা কারণে ফ্লাট হলো, যদি চলে যায় তাহলে পুরোটাই চলে যাবে। এইসব জায়গাতে থেকে বাঁচতে হলে আমাকে নিয়ে আসতে হবে ইন্টিগ্রেটেড ফার্মিং সিস্টেম,
1: সমন্বিত কৃষি
2: ব্যবস্থাপনা, যেখানে আমার কম কম করে অনেকগুলি জিনিস থাকবে একই সঙ্গে। তাতে কি হবে, আমার সব দিক থেকে আয়ও আসবে, রাউন্ড আইয়ার আমার আয় যেমন আসবে, রাউন্ড আইয়ার আমি আমার জমির মধ্যেই আমার যে পারিশ্রমিকটা আছে ওটা লাগাতে পারবো, মানে শ্রমটা দিতে পারবো, তাতে ওকে বেকার বসে থাকতে হবে না। বেকার বসে থাকতেও হবে না, এছাড়াও যে জমির গুণগত মানও ধীরে ধীরে বৃদ্ধি পাবে। কারণ সমন্বিত কৃষি ব্যবস্থাপনার মধ্যে আমি এমন কিছু জিনিস কতগুলি করব যাতে করে আমার পরিবেশেরও ভালো হয় এবং মাটিরও গুণগত মান বৃদ্ধি পায়, এইসব জিনিসগুলি আমি এখানে দেখব। যেমন এর মধ্যে প্রথম জিনিসটা হলো শস্য উৎপাদন বা বৈচিত্র্যকরণ। শস্য উৎপাদনের মধ্যে আমরা ধরুন আমাদের এখানে বেশিরভাগ ধান হয়,
1: ঠিক তাই,
2: বর্ষাকালে ধান করি, ধান আমরা করবই। তারপরে পরবর্তী সময়ে আমি ধানের পরবর্তী সময়ে আমি তৈলবীজ বা ডাল জাতীয় কোনো বীজ করব।
1: আচ্ছা,
2: ঠিক আছে, এটা গেল একটা অংশ। দ্বিতীয় অংশে আমি করব পশুপালন। পশুপালনে আমি আমার এক একর যদি জমি থাকে ওখানে দুই তিনটায় আমি গাবি বা গরু থাকবে, সঙ্গে আমার কিছু ছাগল বা আমাদের লোকাল হাঁস মুরগি এগুলি থাকবে। কিন্তু হাঁস মুরগিটা যেটা থাকবে সেটা পুকুরের উপরে বানাতে হবে, যাতে করে ওর থেকে
1: যে
2: বিষ্ঠাগুলি আছে ওগুলি ডাইরেক্ট পুকুরে যাবে। তো পুকুরে যাওয়ার কারণে কি হবে, ওখানে পুকুরে মাছের খাওয়ার তৈরি, প্ল্যাঙ্কটন তৈরি হবে, এখান থেকে প্ল্যাঙ্কটন তৈরি হলে মাছের খাওয়ার হবে। আর পুকুরের পাশে থাকতে হবে আমার বিভিন্ন রকমের সবজি।
1: আচ্ছা।
2: সবজি থাকতে হবে এবং একটু ঘাসের ব্যবস্থা, যেখানে মানে আমার গাভীর জন্য ঘাসের চারা লাগাতে হবে।
1: ঠিক তাই।
2: আর আরেকটা জিনিস হলো আমার বাউন্ডারি গুলি, আমার ক্ষেতের যে বাউন্ডারি থাকবে ওই বাউন্ডারিতে আমার থাকতে হবে কলা গাছ থাকতে পারে, সজনে থাকতে পারে, লেবু থাকতে পারে, যেগুলি আমার উইন্ডব্রেক, যেটাকে বেশি বাতাস আসলে বাতাসটাকে বাধা দেবে, যাতে আমার ক্ষেতে ডাইরেক্ট বাতাস না আসে। তাহলে কি হবে, আমার ক্ষেতে

0: ডাইরেক্ট এফেক্ট পড়বে না তুফান বা ঘূর্ণিঝড় আসলে।
1: ঠিক তাই,
0: তো তাতে করে আমি অনেকটাই উপকারিতা উপকার পাবো ওখান থেকে, ফসলও আসবে। এছাড়া আরেকটা জিনিস, আমার ফ্যামিলির যে পুষ্টির যে গুণ দিকটা আছে এটাও কিন্তু পরিপূর্ণ হবে। কেন, আমি এখানে এক ধরনের ফসল করছি না, আমি এখানে পশুপালন করছি, তার ফসল থেকে এখানে ধান ডাল তেল ওখান থেকে পাচ্ছি।
1: আচ্ছা,
0: পশুপালন করার কারণে ওখান থেকে আমি দুধ পাচ্ছি, হাঁস মুরগি পালন করার কারণে আমি ওখান থেকে ডিম
1: পাচ্ছি,
0: মাংস পাচ্ছি।
1: আচ্ছা,
0: তারপর
1: পুকুরে
0: মাছ চাষ করছি, তার ওখান থেকে প্রোটিন আসছে।
1: ঠিক তাই,
0: তাহলে আমার আবার সবজি করছি, আমি সিজনাল সবজিগুলি করছি, ওখান থেকে আমার পুষ্টি আসছে।
1: ঠিক তাই,
0: তো আমার এছাড়াও আরেকটা জিনিস আমি এখানে ইন্টিগ্রেশন করব, সেটা হলো মৌমাছি পালন।
1: একদম,
0: মৌমাছি পালন করার কারণে আমার যে
1: পলিনেশনের
0: যে ব্যাপারটা হচ্ছে সেটা কিন্তু
1: ফলন বৃদ্ধি পাবে,
0: কমসে কম 5-10% ফলন আমার এখানে বৃদ্ধি পাবে।
1: ঠিক তাই,
0: আমি যদি ইন্টিগ্রেটেড ফার্মিং না করে ওই এক হেক্টর জমির মধ্যে, মানে মোটামুটি আড়াই একর জমির মধ্যে একটা হিসাব যদি আমি নর্মাল যে কোনো শুধু এক ধরনের ফসল করি, তাহলে আমার লেবার লাগবে মোটামুটি ধরুন সারা বছরে 120-150। কিন্তু যদি ইন্টিগ্রেটেড ফার্মিং করি আমার 250-300 লেবার, তাহলে এই শ্রমটা আমি বাইরে গিয়ে করতে হবে না, আমার এখানেই হবে। আর উৎপাদন আমার কমসে কম 30-60% আমার ইনকাম বেড়ে যাবে।
1: একদম একদম, খুব সুন্দর।
0: তো দেখুন, এর জন্য আরেকটা জিনিস কি, ওর কিন্তু ইনকামটা একটা সিজনে আসছে না, আমি যদি সিঙ্গেল ফসল করি তাহলে আমার একবার বা দুইবার, তাহলে সারা বছর ধরে কিন্তু ওকে ঋণের বোঝা বয়ে যেতে হবে। এখানে কিন্তু ওর যখন যা দরকার সে তখন কিছু না কিছু অল্প অল্প অল্প অল্প করে ওই আয় মানে কিছু না কিছু ইনকাম করে যেতে
1: হবে। একদম,
0: যার ফলে কি হবে, ওর যে মানে ফাইন্যান্সিয়াল বার্ডেনটাও কিন্তু ওর থাকবে না।
1: ঠিক তাই,
0: আর যেহেতু আমরা আমাদের ত্রিপুরার কৃষকরা বেশিরভাগ মোর দেন 90% কৃষকই প্রান্তিক কৃষক, মানে মার্জিনাল ফার্মার, ওদের জন্য এই মডেলটা অ্যাডপ্ট করা খুবই দরকার,
1: খুবই দরকার।
0: আর কারণ আমাদের এখানে আমাদের কারোর অত জমি নেই যে আমি একটা ফসল মানে কমার্শিয়াল ভাবে করব, একটা সিঙ্গেল ফসল এটা করার মতো আমাদের কাছে জমি নেই। আমাকে সমন্বিত কৃষি ব্যবস্থাপনার দিকেই নজর দিতে হবে এবং এটা করেই আমাকে সার্ভাইভ করে যেতে হবে। আমাদের ত্রিপুরাতে যদিও আমাদের পুরো ত্রিপুরাকে যদি আমরা 100% জমি ধরি, এর মধ্যে 25-26% জমি চাষের যোগ্য।
1: ঠিক তাই,
0: কিন্তু তারপরও কিন্তু ত্রিপুরার জিডিপিতে কমসে কম আমরা 29-30 মানে মোটামুটি 25 টাকার উপরে কিন্তু এই এগ্রিকালচার থেকে আসছে।
1: আচ্ছা আচ্ছা,
0: তাহলে চিন্তা করে দেখুন, এই এগ্রিকালচারের জিডিপি কন্ট্রিবিউ 100 টাকার মধ্যে 25 টাকা কিন্তু এগ্রিকালচার থেকে আসছে। এগ্রিকালচার ছোট হলেও কিন্তু অনেকটা কন্ট্রিবিউশন আমাদের এখান থেকে আসছে, তাহলে মানে এখানে আমাদের এগ্রিকালচার অনেক গুরুত্ব রয়েছে।
1: ঠিক তাই ঠিক তাই, তাহলে এই যে সমন্বিত কৃষি, তাহলে মানে খুব খুব বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ কি, আপনি যে কথাটা বলছেন একটার সাথে একটা কিন্তু রিলেটেড, একটা সম্পর্কযুক্ত। এবং আপনি যে কথাটা বলছেন আমাদের কৃষক ভাই বোনের, যেটা বলছেন 2-3 কানে যদি জমি থাকে এবং ওনারা আজকের অনুষ্ঠান শোনার পর থেকে যদি ওনারা আস্তে আস্তে ধাপে ধাপে যদি এইভাবে সমস্ত রকমের যে হাঁস পালন, মুরগি পালন, তারপর অনেকের যে পুকুর আছে মাছ চাষ, তারপর আপনি যে কথাটা বলছেন যে অল্প অল্প করে সব ধরনের সবজি, সব ধরনের ফসল যদি চাষ করেন, এতে কি হবে সারা বছর ধরে উনি কিন্তু সবজি পাবেন,
0: সারা বছর ধরে কিছু না কিছু পাবেন,
1: কিছু না কিছু পাবেন,
0: এবং ইনকামটা সারা বছর ধরে পাবেন,
1: সারা বছর ধরে পাবেন।
0: তার উপর ওর পারিবারিক যে পুষ্টি চাহিদাটা আছে ওটাও কিন্তু ফুলফিল হবে,
1: ফুলফিল হবে।
0: এর মধ্যে কিছু সুবিধা, মানে সুবিধা যেমন প্রথমটা হলো আমার খরচ হ্রাস পাবে, কেননা এখানে একটার বর্জ্য পদার্থ আরেকটার সার বা খাদ্য হিসেবে ব্যবহৃত হবে, এর কারণে আমার খরচ কমে যাবে। তারপরে মাটির স্বাস্থ্য ভালো থাকবে, যেহেতু আমি জৈবিক
1: পদ্ধতিতে
0: এখানে কোন রাসায়নিক সার ব্যবহার হবে না, তাহলে আমার মানে মাটির স্বাস্থ্য ভালো থাকবে। আরেকটা খরচ ওখানে হ্রাস পাওয়ার কারণ হলো যেহেতু আমি রাসায়নিক সার বাইরে থেকে কিনবো না, সেখানেও খরচ বেঁচে যাবে। তারপরে আপনার সারা বছর ধরে আমার একটা আয় হবে,
1: একদম।
0: তারপরে আমার পুষ্টি নিরাপত্তা হবে, তারপরে সার্বিকভাবে পরিবেশটা আমার ইকোসিস্টেম ভালো থাকবে, বায়োডাইভার্সিটি মেনটেন থাকবে।
1: ঠিক তাই ঠিক তাই। কারণ কি, আমাদের কৃষক ভাই বোন যখন রাসায়নিক বিশেষ করে সার ওষুধ যখন বিশেষ করে রাসায়নিক ওষুধ যখন ব্যবহার করেন তখন কিন্তু কিছু ক্ষতিকারক পোকা মারা যাওয়ার পাশাপাশি কিন্তু আমাদের উপকারী জীবাণু মারা যাচ্ছে। যেমন কেঁচো, বর্তমানে কেঁচোর সংখ্যা কিন্তু অনেকটা কমে গেছে, কমে গেছে। কিন্তু আমাদের কৃষক ভাই বোন এইভাবে যদি সমন্বিত জৈব কৃষি পদ্ধতিতে যদি চাষবাস করেন এবং জৈবিক পদ্ধতিতে যদি চাষবাস করেন তাহলে কিন্তু

0: যে মাটির গুণাগুণ যেমন বজায় থাকবে, কেঁচোর সংখ্যা বৃদ্ধি পাবে এবং মাটিতে যেসব উপকারী জীবাণু রয়েছে যেগুলো আমাদের ফসল উৎপাদনে সাহায্য করছে সেগুলোর পরিমাণ বৃদ্ধি পাবে,
1: পরিমাণ অনেক বৃদ্ধি পাবে। আমি মানে আরেকটা জিনিস আমি আমাদের ত্রিপুরার কৃষক ভাই বোনদের জন্য বলতে চাই, যদি কারোর কাছে যদি এক একর মানে আড়াই কানি জমিও থাকে, ও কিভাবে প্ল্যানটা করতে পারবে,
0: কিভাবে করবে,
1: প্ল্যানটা খুবই দরকার। কারণ ও বুঝতে পারবে না যে আমি কতটুকু জায়গার মধ্যে কতটুকু কি চাষ করবো, কি নেব, সেটা প্ল্যানটা খুবই দরকার,
0: খুবই দরকার।
1: আমি এক একর জমির জন্য বলছি, এক একর মানে হলো আড়াই কানি।
0: আচ্ছা,
1: আড়াই কানি জমির জমির মধ্যে ও জমিটাকে বিভিন্ন ভাগে ভাগ করতে হবে।
0: আচ্ছা,
1: তো প্রথম ভাগে 50% জমির জমি আমি অর্ধেক মানে 50% জমিতে আমি কি করব, বিভিন্ন রকম শস্যর জন্য রাখবো, মানে আমার ধান, বিশেষ করে আমাদের জন্য ধান, ডাল আর তৈলবীজ। এই সিজনে আমি ধান করব, ধানের পর, ধান কাটার পর আমি তৈলবীজ আর ডাল করব,
0: একদম
1: 50% জায়গায় গেল। তারপরের বাকি 20% জায়গার মধ্যে আমার উদ্যান পালনের জন্য, উদ্যান উদ্যান বলতে আমার সিজনাল ভেজিটেবল হবে, কি কি হতে পারে সিজনাল ভেজিটেবল, যেমন টমেটো হতে পারে, শসা হতে পারে, লঙ্কা হতে পারে, আর ফল গাছ থাকে
0: 20%।
1: প্রথমটা গেল 50%, দ্বিতীয়টা গেল 20%। এবার তৃতীয়টা হলো পুকুর।
0: আচ্ছা,
1: পুকুরের জন্য আমার 15% জমি লাগবে।
0: আচ্ছা, 15%,
1: 15%। এখন আমার চিন্তা করতে হবে পুকুরটাকে, কিন্তু আমার জমি বুঝে আমার পুকুরটা করতে হবে কোনখান থেকে, কারণ যে সিজনে আমার জল থাকবে না ওইখানে পুকুর থেকে আমার জলের ব্যবস্থা, জলটাও যাতে দিতে পারে সেটাও ধ্যান রাখতে হবে। সেই জন্য পুকুরটাকে এমন জায়গায় রাখবো যেখান থেকে জলটা দিতে সুবিধা হবে।
0: আচ্ছা,
1: ঠিক আছে। তাহলে কি হবে, আমি একদিকে বৃষ্টির জলও সংরক্ষণ করতে পারবো, মাছও চাষ করতে পারবো, এবং শীতের সিজনে আমি যখন জলের প্রয়োজন হবে জলটাও দিতে পারবো।
0: এবং এমন ভাবে পুকুরটা নির্বাচন করতে হবে, পুকুরের জায়গা, পুকুরের পারে যেন আমরা মুরগি হাঁস
1: সেটাও আসছি আমি। তারপর আরেকটা জিনিস, পুকুরের মধ্যে কিন্তু আমরা সিঙ্গেল কোন শুধু কাতলা বলে করব না, এখানে মিশ্র চাষ করব, কাতলা, মৃগেল, রুই এগুলি নিয়ে সবগুলি করব। আর পুকুরের মানে পারগুলিতে আমাদের বিভিন্ন ধরনের গবাদি পশুর খাবার লাগাতে হবে কিছুটা অংশে।
0: আচ্ছা,
1: কেননা আমাদের গবাদি পশুর জন্য তো খাবারের দরকার আছে, তো গবাদি পশুর খাবার এবং সবজি বিভিন্ন রকম, পেঁপে হতে পারে, চাল দিয়ে আমরা চাল কুমড়ো হতে পারে। যেমন পুকুরের আমি বলবো কি, পুকুরের উপরে আমাদের কৃষকরা অনেক সময় দেখবেন, দেখে থাকবেন, করে থাকে, পুকুরের উপরে চালের মধ্যে লাউ লাগায়।
0: একদম,
1: তাতে কি হয়, দুইটা লাভ, একে আমার পুকুরের, কারণ পুকুরের সবটা জায়গা তো আমার দরকার নেই, উপরে যদি আমি মাচা দিয়ে বা মাচা করে লাউ বা কুমড়ো জাতীয় ফসল লাগাই, তাহলে এই মাচার কারণে কি হচ্ছে, আমার জলীয় বাষ্প উঠাটা কমে যাবে, তাহলে পুকুরের জলটাও কিন্তু অনেকটা সঞ্চয় থাকবে আমার পুকুরে, আর আমার জায়গাটার ইউটিলাইজেশন হয়ে যাবে।
0: ঠিক তাই, কিন্তু এতদিন কিন্তু আমাদের কৃষক ভাই কিন্তু ঠিক অনেক জায়গায় আমরা দেখেছি পুকুরের উপর মাচা তৈরি কিন্তু লাউ কুমড়ো চাষ করছে, কিন্তু ওনারা হয়তো এই কথাটা জানতেন না যে জলীয় বাষ্পের হারটা কিছুটা কমবে
1: এবং আমার জায়গাটাও ইউটিলাইজ হবে। তারপরে আরেকটা জিনিস, এই পুকুরে পুকুরের চারপাশে যে শাকসবজি বললাম এগুলি হবে, তা এছাড়াও প্রত্যেক 2-3 বছর পর পর আমরা কি করি, পুকুরের মাটিটাকে খনন করি। পুকুরের মাটিটা কিন্তু থাকে খুবই উর্বর, কারণ এর উপরে আমার পোলট্রি মুরগি এগুলি থাকবে, এর বিষ্ঠাগুলি এখানে পড়বে, এর কারণে উর্বর মাটিটা আমি জমিতে দিয়ে জমির উর্বরতাও বৃদ্ধি করতে পারবো।
0: আচ্ছা আচ্ছা,
1: ঠিক আছে। এরপরে তারপরে আমার থাকবে হলো আরেকটা হলো পশুপালন বা হাঁস মুরগি পশুপালনের জন্য, ওটার জন্য আমার মোটামুটি 10% জায়গা লাগবে।
0: আচ্ছা,
1: 10% জায়গা। তারপরে ওর মধ্যে আমার 2-3টা গরু থাকবে, হাঁস মুরগির ঘর থাকবে, বায়োগ্যাসের ইউনিটও থাকতে পারে। এখন আজকালের দিনে আমাদের সবাই গ্যাসের সিলিন্ডারের প্রবলেম, যদি কারোর বাড়িতে 2-3টা গরু থাকে, যদি এক একটা বায়োগ্যাসের ইউনিট থাকে, ওর গ্যাসের কোনো চিন্তা করতে হবে না। ঠিক আছে, তারপরে 5% জায়গায় আমার লাগবে হলো একটা ভার্মি কম্পোস্টিং ইউনিট বা সঙ্গে মাশরুম ইউনিট।
0: আচ্ছা,
1: মাশরুম চাষ, আমাদের অনেকেই মাশরুম চাষটা মিস করে যায়, মাশরুম চাষটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রোটিন জাতীয় জিনিস, যেটা আমরা খুব কম খরচে সহজলভ্য ভাবে এখানে আমরা করতে পারবো আমাদের ত্রিপুরার মাঠে, বিশেষ করে ঝিনুক মাশরুম।
0: আচ্ছা,
1: খুবই সহজভাবে, আর ঝিনুক মাশরুম করার পর যে অবশিষ্ট ব্যাগটা থাকবে সেটাকেও আমরা কিন্তু ওই ভার্মি কম্পোস্টের সার হিসাবে পরবর্তী সময়ে ইউজ, এটাকে সার বানিয়ে নিতে পারবো। তাহলে এই গেল আমার 100% এরিয়া কাভারেজ।
0: আচ্ছা,
1: পুরাটা 100% এরিয়া আমার টোটাল কাভারেজ হলো। তো এইসব জিনিসগুলি আমি যদি চিন্তা করে দেখি, তাহলে আমার কিন্তু অনেকটাই মানে

0: লাভের মুখ দেখতে পারবে বলে আমি আশা করি আমাদের কৃষক এক একর জমি থেকে।
1: আচ্ছা,
0: আর এই যে জিনিসটা আছে, হয়তো প্রথম অর্গানিক পদ্ধতিতে করলে আমাদের কৃষকের একটা সমস্যা কি, আমাদের মানে সমস্যা আছে, আমাদের সমস্যা নেই, যেমন অর্গানিকের মার্কেট পাওয়াটা একটু অসুবিধা। কারণ আমি আমি যদি কোন জিনিস বাজারে নিয়ে যাই, আমি যদি মুখে অর্গানিক বলি কেউ বিশ্বাস করবে না,
1: ঠিক তাই,
0: আনটিল এন্ড আনলেস আমার কাছে সার্টিফিকেট আছে।
1: আচ্ছা,
0: তো সার্টিফিকেট পাওয়ার জন্য ওর কিন্তু 2-3 বছর ওটাকে অর্গানিক ভাবে চাষ করতে হবে এবং সার্টিফিকেট পেতে অনেক ধরনের রুলস রেগুলেশন ফলো করতে হবে। আর এই 2-3 বছরে হয়তো উৎপাদনটা কিছুটা কম হতে
1: পারে,
0: কারণ আগে তো আমরা অলরেডি রাসায়নিক ভাবে করে আসছি, এর কারণে বিষক্রিয়াটা নষ্ট হতেও কিছুটা সময় লাগবে জমির, সেই জন্য ওই সময়টাতে হয়তো আপনার কিছুটা ফলন কম হতে পারে। কিন্তু কৃষক ভাই বোনদের ঘাবড়ানোর কোন মানে কারণ নেই, 2-3 বছর পরে ও স্টেবল মানে একটা ইনকাম পাবে এবং এটা পুরোপুরি অর্গানিক হয়ে যাবে।
1: আচ্ছা আচ্ছা, ধরুন আমাদের কোন কৃষক ভাই বোন যে কথাটা বলছেন, যখন পুকুর পাড়ে যখন ঘাস লাগাবেন বা বিশেষ করে কলা গাছ লাগাবেন বা কোন বিশেষ করে কলা গাছ যখন লাগাবেন, কলা গাছের যখন তৈরি করবেন, যে গর্তের মধ্যে কোন সার দেওয়ার প্রয়োজন আছে কি?
0: গর্তের মধ্যে অবশ্যই সার দেওয়ার প্রয়োজন আছে, সেগুলি গোবর সার হতে পারে, কম্পোস্ট সার হতে পারে এবং জীবামৃত বীজামৃত যেগুলি আমরা এখন নিজের বাড়িতে বানিয়ে ওগুলি দিতে পারি।
1: আচ্ছা আচ্ছা, সেগুলি ব্যবহার করবেন,
0: ব্যবহার করবেন।
1: আর বিশেষ করে আপনি যখন বলছেন যে 50% জায়গার মধ্যে ধান বা অন্যান্য সবজি চাষ করার জন্য যখন ধানের মধ্যে কোন রোগ পোকার আক্রমণ হবে, তখন কৃষক ভাই বোন সেগুলো কিভাবে রাসায়নিক ছাড়া জৈবিক ভাবে কিভাবে নিয়ন্ত্রণ করবে,
0: সেটা করতে হবে। বিশেষ করে আমাদের বিভিন্ন রকমের নিম গাছ লাগাতে হবে আমাদের বাউন্ডারির পাশে। তো নিম গাছ থেকে আমাদের নিমের পাতার তেল, নিমের গোটা থেকে এক ধরনের তেল বের করা যায় বা এখান থেকে এক ধরনের ওষুধ বের করা যায়, এগুলি ব্যবহার করতে হবে। তারপরে ব্রহ্মাস্ত্র বলে, নিমাস্ত্র বলে অনেকগুলি অর্গানিক পেস্টিসাইড বানানো যায়, সেগুলি আমরা ব্যবহার করতে পারি। যেমন বিভিন্ন রকম ধুতুরা পাতা, তামাক পাতা মাধ্যমে অনেক ধরনের পেস্টিসাইড বানানো যায়, সেগুলি আরেকটা পর্যায়ে আছে, সেগুলিও ব্যবহার করে ওগুলি কিন্তু দমন করতে পারবে।
1: আচ্ছা আচ্ছা, আর বিশেষ করে আমাদের দক্ষিণ ত্রিপুরার যে আবহাওয়া বা জলবায়ু রয়েছে বা যেরকম মাটির যে পরিবেশ রয়েছে, এই অবস্থায় আমাদের আমাদের যে দক্ষিণ ত্রিপুরায় যে ইন্টিগ্রেটেড অর্গানিক ফার্মিং বা সমন্বিত জৈব কৃষি কতটা কি বলবো তার ভবিষ্যৎ রয়েছে বা কতটা উপযুক্ত হবে বলে মনে হচ্ছে?
0: অবশ্যই উপযুক্ত রয়েছে, কারণ আমাদের যে যে হারে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে মানে পরিবেশ জলবায়ু পরিবর্তন হচ্ছে, আমরা যদি আমি প্রথমে বলেছি এখনো বলছি, যদি আমরা কোন একটা সিঙ্গেল ক্রপের উপর ডিপেন্ড করে যদি চলি তাহলে আমাদের কৃষক মানে ক্ষতিগ্রস্ত হওয়া
1: অনিবার্য,
0: এটা বলাই যায়। কারণ একটা যদি ফসল ও করে কোন একটা সিজনে কোন রকমের প্রাকৃতিক দুর্যোগ হলো, সেটা টোটালি সবটাই ধ্বংস হয়ে যাবে। ওর কাছে যদি বিভিন্ন রকমের জিনিস থাকে, ও যদি একটা তো মার খায়, অন্যগুলি থেকে ও বেঁচে উঠতে পারবে এবং অন্যগুলি ওইটার যে ক্ষতিটা হয়েছে ওটা কম্পেনসেট করে উঠে আসতে পারবে।
1: আরেকটা ব্যাপার হচ্ছে, যেমন আমাদের ত্রিপুরাতে কিন্তু জায়গাগুলোতে উঁচু নিচু কিছু সমতল জায়গা আছে, কিছু টিলা জমি আছে, তাহলে কিন্তু আমাদের কৃষক ভাই বোন যে সমতল ভূমি যেগুলো রয়েছে সেখানে এক ধরনের ফসল, যেগুলো টিলা ভূমি রয়েছে সেখানে অন্য ধরনের ফসল, তাহলে সব ফসল তো ধরুন যখন যে কথাটা বলছেন প্রাকৃতিক যে দুর্যোগের কারণে ধরুন কোন প্রচন্ড বর্ষা হলো বা ফ্লাড যেটা হলো বন্যা হলো, তখন ধরুন নিচের ধানের জমি গুলো যদি নষ্ট হয়ে যায় তাহলে টিলার উপরে যে সমস্ত ফসল থাকবে সেগুলো তো অনেকটা বেঁচে থাকবে,
0: অনেকটা বেঁচে
1: এবং সেগুলি থেকে ওনারা কিন্তু সেই
0: ক্ষতিটা ম্যানেজ করে নিতে পারবে,
1: পূরণ করে নিতে পারবেন। আচ্ছা, এছাড়া ধরুন কোন কৃষক ভাই বোন এই যে সমন্বিত জৈব কৃষিতে করবেন, ঠিক আছে, আর আপনি যে কথাটা বলছেন যে বিভিন্ন ধরনের যে জৈবিক উপায়, সেই উপায়গুলো সম্পর্কে কৃষক ভাই বোন কোথায় জানতে পারবেন?
0: অবশ্যই আপনি নিকটবর্তী আপনার কৃষি বিজ্ঞান কেন্দ্র প্রথমত রয়েছে, এছাড়া রয়েছে আপনার দপ্তর রয়েছে, দপ্তরের যে কোনো আধিকারিকের সঙ্গে বা কৃষি বিজ্ঞান কেন্দ্রের সঙ্গে আপনি যোগাযোগ করুন এবং আমাদের ওয়েবসাইটগুলিতেও কিন্তু এগুলি অ্যাভেলেবেল থাকে, যদি ওরা ওখান থেকে অ্যাভেলেবেল করতে পারে ওখান থেকেও ওরা এগুলি জানতে পারবে।
1: আচ্ছা, আর কোন কৃষক ভাই বোন যদি এরকম সমন্বিত একদম পুরোপুরি যদি জৈবিক পদ্ধতিতে যদি চাষ করে থাকেন, তাহলে ওনারা যে কথাটা বলতেন সার্টিফিকেট পাওয়ার জন্য কোথায় যোগাযোগ করবেন?
0: সেই জন্য এর জন্য বিভিন্ন রকমের এজেন্সি রয়েছে, সেই এজেন্সিগুলি আমি ঠিক নাম বলছি না, মানে ওগুলির সঙ্গে যোগাযোগ করতে হবে। ওরা প্রথম আপনাকে 3-4 বছর অবজারভেশনে রাখবে, তারপর মাটি আপনার মাটি পরীক্ষা করবে, মাটি পরীক্ষা করে যদি ওরা

0: হয় তখনই গিয়ে আপনাকে ওই সার্টিফিকেট গুলি দেবে। এছাড়া আরেকটা জিনিস আমি কৃষক ভাই বোনদের অবগত করছি যে আমাদের ত্রিপুরা রাজ্য কিন্তু রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনার আন্ডারও কিন্তু আমাদের গভর্নমেন্ট অনেকগুলি ফেসিলিটি দিয়ে থাকে আমাদের কৃষক ভাই বোনদের এই অর্গানিক পদ্ধতিতে চাষবাস করার জন্য। সেই সুবিধাগুলিও কিন্তু আমাদের কৃষক ভাই বোনরা নিকটবর্তী কৃষি আধিকারিকের সঙ্গে যোগাযোগ করে এই জিনিসগুলি অ্যাভেল করতে পারেন এবং ওখান থেকেও উপকৃত হতে পারেন ওনারা।
1: সে কথাটাই বলছিলাম, কোন কৃষক ভাই বোন যদি পুরোপুরি যদি জৈবিক পদ্ধতি চাষ করেন তাহলে মানে দপ্তর থেকে কৃষি দপ্তর থেকে কোন সাহায্য পাওয়ার সুবিধা আছে?
0: কৃষি দপ্তর থেকে এখন অনেকগুলি উদ্যোগ নিয়েছেন আমাদের কৃষি দপ্তরে, ওনারা অনেকগুলি সার্টিফিকেশনেরও ব্যবস্থা করছেন এবং এছাড়াও অর্গানিক আউটলেট মানে যেখানে অর্গানিক আপনার এই বিশেষ প্রোডাক্টগুলি বিক্রি হবে সেই জন্য কিন্তু আউটলেট তৈরি করছেন ওরা। এবং হয়তো আপনারা জেনে থাকবেন আমাদের রেলওয়ে স্টেশনে আগরতলা রেলওয়ে স্টেশনে অর্গানিক আউটলেটের কিন্তু একটা কাউন্টার রয়েছে এবং বিশ্রামগঞ্জে একটা রয়েছে আমার জানা মতে, আমি সিপাই জলজিস্ট থেকে যেহেতু আছি বিশ্রামগঞ্জে একটা আউটলেট রয়েছে। সেখানে যে প্রাকৃতিক চাষ এবং জৈবিক চাষের যে প্রোডাক্টগুলি আছে বিশেষ করে ওই প্রোডাক্টগুলি ওখানে বিক্রি করা হচ্ছে এবং অনেকজনে যারা জানেন ওরা কিন্তু ওখান থেকে কিনে নিয়ে যাচ্ছেন এই জিনিসগুলো।
1: আচ্ছা আচ্ছা, আর বিশেষ করে এখন কিন্তু আমাদের সবার কিন্তু রোগের শেষ নেই, কিন্তু আমরা সবাই আমরা চাইবো কিন্তু এখন বিশেষ করে যে জৈবিক পদ্ধতিতে যে সমস্ত কৃষিজ পণ্য উৎপন্ন হবে সেগুলো কিন্তু আমরা একটু বেশি যদি দামও হয় তারপরে কিন্তু আমরা সেগুলো কিন্তু ক্রয় করবো কিন্তু আমাদের ফ্যামিলির জন্য, আমাদের পরিবারের জন্য। এবং আমাদের কৃষক ভাই বোন যারা আমাদের এই মুহূর্তে আমাদের কিষাণ বাহিনী অনুষ্ঠান শুনতে পাচ্ছেন নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন যে সমন্বিত জৈব কৃষি এবং জৈবিক পদ্ধতিতে যদি আমাদের কৃষক ভাই বোন যদি ফসল উৎপাদন করেন সাময়িক হয়তো ফসলের কি বলবো
0: উৎপাদনটা হয়তো একটু খানিকটা কম হতে পারে,
1: কম হতে পারে
0: কিন্তু দামটা বেশি পাবে
1: এবং গুণগত মানও অনেক বেশি
0: টেস্টও অনেক বেশি,
1: অনেকটা টেস্ট হ্যাঁ স্বাদেরও অনেক পরিবর্তন হবে এবং স্বাদ আরো রাসায়নিক পদ্ধতিতে উৎপন্ন করা সবজি থেকে জৈবিক পদ্ধতিতে উৎপন্ন করা সবজির স্বাদও অনেক বেশি হবে এবং গুণগত মানও অনেক বেশি হবে। জয়বাবু সময় বলে দিচ্ছে আমাদের বিশেষ করে আজকের অনুষ্ঠান থেকে বিদায় নিতে, তা আপনি বিশেষ করে আমাদের কৃষক ভাই বোনদের সমন্বিত জৈব কৃষি ব্যবস্থাপনা এই বিষয়ের উপর বিস্তৃত পরামর্শ দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
0: নমস্কার, আমার শ্রোতা বন্ধুদেরকেও অনেক অনেক ধন্যবাদ।
2: শুনলেন আলোচনা, বিষয় ছিল সমন্বিত জৈব কৃষি ব্যবস্থাপনা, এ নিয়ে বললেন সিপাহী জলাস্থিত কৃষি বিজ্ঞান কেন্দ্রের শস্যবিদ্যা বিশেষজ্ঞ ডাক্তার জয়কুমার দে। কৃষক ভাই বোনেরা, কিষাণবাণী অনুষ্ঠান আজ এ পর্যন্তই, আবারও আপনাদের সাথে কথা হবে আগামী বৃহস্পতিবার সন্ধ্যে 6:30। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।

এতক্ষণ শুনলেন কৃষক ভাইদের জন্য প্রচারিত অনুষ্ঠান কিষাণ বাণী, আকাশবাণী বিলোনিয়া। এখন আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। একটু পরে সন্ধে 7:05 স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সুস্বাস্থ্য। আজকের বিষয়, হামের প্রভাব থেকে বাঁচতে বাচ্চাদের কিভাবে রক্ষা করবেন, এ নিয়ে সাক্ষাৎকার দিয়েছেন ডাক্তার জ্যোতির্ময় দাস, চিফ মেডিকেল অফিসার, এবং ডাক্তার এস এম ত্রিপাঠী, কনসালটেন্ট। আর সাক্ষাৎকারটি নিয়েছেন নবনীতা মজুমদার। সন্ধে 7:35 কলকাতা কেন্দ্রের বাংলায় প্রচারিত সংবাদ, সন্ধে 7:45 এবং 7:55 আগরতলা কেন্দ্র থেকে প্রথমে ককবরক সংবাদ এবং পরে স্থানীয় বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। লাইভ ফোন ইন মনের মতো গান রাত 8:05। যুব অনুষ্ঠান যুববাণী শুনবেন রাত 9:30। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান সরগম, এতে শুনবেন সেতার বাদন, বাজিয়ে শোনাবেন পণ্ডিত নিখিল বন্দ্যোপাধ্যায়, রাগ রাগেশ্রী। প্রবীণ নাগরিকদের জন্য হারানো দিনের গান রাত 10:00 শুনলেন আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি।

আগুন থেকে আত্মরক্ষার পথ। ঘরে আগুন লাগার সময় আত্মরক্ষার উদ্দেশ্যে বিশেষ করে শিশু, বয়স্ক এবং প্রতিবন্ধীদের নিরাপদ থাকার জন্যে একটি আগাম পরিকল্পনা তৈরি করুন। ঘরের সকল দরজা জানলাগুলি সবাইকে বলুন অন্তত খোলা রাখতে। অগ্নিকাণ্ডের সময় যে পথ দিয়ে আত্মরক্ষা করা সহজ সেটিকে সবসময় পরিষ্কার রাখতে হবে। যদি মাঝরাতে আগুন লাগে তখন

বিভিন্ন রকমের অসুবিধা হতে পারে। যদি দেখা যায় নিরাপদ নির্গমন পথ অবরুদ্ধ, তাহলে নিরাপদ পথ খুঁজতে হবে। আগুন লাগলে শান্ত থাকবেন, মাথা ঠান্ডা রেখে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। ঘরের সবাইকে ডেকে বলবেন দেরি না করে জলদি ঘর ছেড়ে বেরিয়ে যেতে।

0: আকাশবাণী বিলোনিয়া। এখন অনুষ্ঠান সুস্বাস্থ্য।
1: নমস্কার, স্বাগত জানাচ্ছি সবাইকে আজকের সুস্বাস্থ্য অনুষ্ঠানে। শ্রোতা বন্ধুরা, আজকের অনুষ্ঠানের আমাদের আলোচনার বিষয় হামের প্রাদুর্ভাব থেকে বাচ্চাদের কিভাবে রক্ষা করবেন এই বিষয়ে। আর এই বিষয়ে আলোচনা করার জন্য আজকে আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি আমাদের দুজন আজকে অতিথি রয়েছেন স্টুডিওতে। রয়েছেন দক্ষিণ জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর জ্যোতির্ময় দাস স্যার, এবং রয়েছেন WHO কনসালটেন্ট ডক্টর SM ত্রিপাঠি স্যার। প্রথমে স্যার, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের সুস্বাস্থ্য অনুষ্ঠানে।
2: নমস্কার।
1: আজকের এই বিষয়টা একটা শিশুদের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। শিশুদের এই সমস্যা হলে কি কি লক্ষণ দেখা দিতে পারে, কি কি অসুবিধে হতে পারে, এ সম্পর্কে আজকে জানব আপনাদের কাছ থেকে বিস্তৃতভাবে। যে হাম একটি অত্যন্ত কিন্তু সংক্রামক রোগ, এটা আমরা সবাই জানি, এ সম্পর্কে জানবো এবার আপনাদের কাছ থেকে যে এই হামের লক্ষণ কি, প্রথম কি কি, কিভাবে বুঝবো যে আমরা শিশুটার হাম হয়েছে স্যার।
2: নমস্কার সবাইকে, প্রথমত ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে যে একটা সময় উপযোগী টপিক নিয়ে আলোচনা করার জন্য আমাদেরকে এখানে ডেকেছেন, এবং আমার সাথে উপস্থিত আছেন ডক্টর SM ত্রিপাঠি, যিনি সার্ভেলেন্স মেডিকেল অফিসার স্টেট থেকে এসছেন। তো উনি অ্যাকচুয়ালি হাম নিয়ে যে আমাদের যে প্রতিবেশী দেশ, আপনারা শুনেছেন বিভিন্ন নিউজ চ্যানেলে খুললেই দেখতে পাবেন যে আমাদের প্রতিবেশী দেশ অর্থাৎ বাংলাদেশে রিসেন্টলি হামের খুব প্রাদুর্ভাব দেখা দিয়েছে এবং অনেক মৃত্যু হয়েছে সেখানে। তো সেই ব্যাপারে আমাদের সরকার পক্ষ থেকে এবং আমাদের স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে বিভিন্ন ধরনের আমরা সার্ভেলেন্স করছি, যাতে আমাদের প্রতিটা হসপিটালে যারা স্বাস্থ্যকর্মী আছে এবং যারা বিভিন্ন ভিলেজ লেভেলে যারা আছেন জনপ্রতিনিধি, সবাই সাথে নিয়ে আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন বা সচেতনামূলক আমরা বিভিন্ন বার্তা ওদেরকে দিয়েছি, যাতে করে যদি কোনো ব্যক্তির শরীরে হামের কোনো লক্ষণ দেখা যায়, যাতে আমরা শনাক্ত করে তার পরীক্ষা নিরীক্ষা করে আমরা কনফার্মেশন করতে পারি যে ওর কি হাম হয়েছে নাকি অন্য কোনো ডিজিজ হয়েছে।
1: তাহলে কিভাবে বুঝবো যে শিশুটার হাম হয়েছে?
2: তো আমার সাথে ডক্টর SM ত্রিপাঠি আছেন, উনি হাম নিয়ে একটু ডিটেলস বলবেন। তো হি ইজ ফ্রম অ্যাকচুয়ালি উনি বিহার থেকে এসেছেন, তো উনি হিন্দিতেই কথা বলবেন। তো আর তাছাড়া আমরা যেটা জানি হাম, আপনি বলেছেন যে শিশুদের মধ্যে হাম, অ্যাকচুয়ালি শুধু শিশুদের মধ্যেই যে হাম এখন সীমাবদ্ধ নেই, যদি শিশুরা সঠিক সময়ে টিকাকরণ না নিয়ে থাকে তাহলে যেকোনো বয়সেই সেই ব্যক্তির শরীরে হামের লক্ষণ দেখা দিতে পারে। কাজে আমাদের শুধু শিশু নয়, আমাদের সবাইকে রক্ষা করতে হবে। এবং হামের যে মূল কারণ, হাম আপনি জানেন যে হাম একটি সংক্রামক রোগ, এটা ভাইরাস জনিত রোগ। হাম অর্থাৎ মিজেলস, এটা ভাইরাস থেকে হয় এবং এটা শিশুদের মধ্যেও বেশি দেখা দেয় এবং টিকাকরণ না করার ফলে বয়স্কদের মধ্যেও হতে পারে। এবং এই যে ভাইরাস, আপনারা জানেন যে আমরা গত কয়েক বছর আগে কোভিড ভাইরাস নিয়ে আমরা অনেক ধরনের মানে আমরা ব্যবস্থা নিয়েছিলাম যে কিভাবে হয়। সব ভাইরাস একইভাবেই হয়, হাঁচি কাশির মাধ্যমে হয়। হাঁচি কাশি যদি কোনো ব্যক্তির শরীরে হামের জীবাণু থাকে, সে যখন শ্বাস প্রশ্বাস ফেলবে, হাঁচি দেবে, কাশি দেবে, বাতাস

0: আসে সেই ভাইরাসটা ছড়ায় এবং সুস্থ ব্যক্তির শরীরে সেই ভাইরাসটা সংক্রমণ হবে, ছড়িয়ে যাবে এবং ছড়ানোর সাথে সাথে সেই রোগের লক্ষণ প্রকাশ পায় না। সাধারণত 10 দিন থেকে 2 সপ্তাহ ওই জীবাণু শরীরে ঢুকলে তারপরে সেটা বহিঃপ্রকাশ পায়। তো আমি ডক্টর এস এম ত্রিপাঠীকে বলবো যে ওনার ভাইরাস মতলব ইনফেকশন হওয়ার কি বাদ ক্যা ক্যা লক্ষণ মতলব লোগোঁ মে হোতা হ্যায় ওয়া সিমটমস ও উনকে বারে মে ও বোলেঙ্গে।
1: সবি কো মেরা নমস্কার অর স্যার কো ধন্যবাদ। মে আপ লোগ কো এক বাত বতানা চাহতা হু, খসরা খসরা ইসকো বোলতে হ্যায় হিন্দি মে
2: আচ্ছা
1: অর মিজলস ইংলিশ মে বোলতে হ্যায়। মিজলস মে ওরিজিনালি জো সবসে পহলা সিমটম জো আতা হ্যায় ও হোতা হ্যায় ফিভার, বুখার হোগা,
2: বুখার হোগা
1: অর বুখার কে সাথ ছোটে ছোটে দানে বিনা পানি ওয়ালে জিসো ঘামচি বোলতে হ্যায় ঘামচি ঘামৌরি কি তরহ ও দানে হোতে হ্যায় ছোটে ছোটে, ওয়েসে আগর দানে দিখাই দেতে হ্যায় তো ও হামারা লক্ষণ জো হ্যায় ও খসরা কা লক্ষণ হ্যায়। খসরা বিমারি কা লক্ষণ আনে কে বাদ হাম লোগ উসকা যাঁচ করাতে হ্যায় ল্যাব মে, ব্লাড টেস্ট হোতা হ্যায় উসকা অর WHO অ্যাক্রেডিটেড ল্যাব হ্যায় ইন্ডিয়া মে অর উসি মে উসকা হাম লোগ যাঁচ করতে হ্যায় অর উসে পতা লাগতা হ্যায় কি ইয়ে হামারা মিজলস থা ইয়া রুবেলা থা ইয়া কোই আদার ভাইরাল ডিজিজ থা। ইসকে লিয়ে অর পহলে ক্যা থা, পহলে জব খসরা কা হাম লোগ পহচান করতে থে তো উসমে হোতা থা কি বুখার কে সাথ ছোটে ছোটে দানে অর 3 C মে সে কোই 1 C হোনা চাহিয়ে, জেসে কফ, করাইজা আর কনজেক্টিভাইটিস, ইন তিনো মে সে কোই 1 হোনা চাহিয়ে। লেকিন বাদ মে ইসকো সার্ভিলেন্স সে হটা দিয়া গয়া। আব কেবল হাম লোগ ঢুঁড়তে হ্যায় বুখার কে সাথ ছোটে ছোটে দানে, ও দানে কিসি ভি কারণ সে হো সকতে হ্যায়, জেসে কভি কভি আপ লোগ দেখতে হোগে অ্যালার্জি কে আভি ছোটা ছোটা দানা হোতা হ্যায়
2: বজহ সে হো সকতা হ্যায়
1: একদম, তো হামকো উসকো ভি মিস নাহি করনা হ্যায়, উসকা ভি হাম লোগ কো টেস্ট করানা হ্যায়। কিউঁকি আভি হাম লোগ সার্ভিলেন্স কর রহে হ্যায় অর সার্ভিলেন্স মে হাম লোগ ডায়াগনোজ নাহি করতে হ্যায়, ডিজিজ নাহি দেখতে হ্যায়, হাম লোগ সিমটম দেখতে হ্যায়। তো সিমটম হামারা এই হ্যায় কি আগর বুখার হুয়া, বুখার কি হিস্ট্রি হ্যায় তো ঠিক হ্যায়, অর আগর দানে নজর আ রহে হ্যায় তো হামকো উসকা যাঁচ করনা হ্যায়, উসকা ইনভেস্টিগেশন করনা হ্যায়, উসকা ব্লাড স্যাম্পল লেঙ্গে হাম লোগ, আর ব্লাড যাঁচ কে লিয়ে আগরতলা মে ভেজেঙ্গে, অর আগরতলা সে ফির কলকাতা যাতা হ্যায় ল্যাব মে, ওয়াহাঁ টেস্ট হোকে 2 থেকে 3 দিন কে অন্দর হাম লোগ কো পতা লাগ জাতা হ্যায় কি ইসমে ভাইরাস মিজলস কা থা ইয়া রুবেলা কা থা। রুবেলা জিসকো হামলোগ জার্মান মিজলস ভি বোলতে হ্যায়, সেম দোনো কা সিমটম হোতা হ্যায়, উসমে ছোটে ছোটে দানে হোঙ্গে বুখার কে সাথ, দোনো সেম হোতে হ্যায়, তো ইয়েই লক্ষণ হোতা হ্যায় মেইনলি। অর স্যার নে জেসে বাতায়া ইসকো ইসকো রোকথাম কে লিয়ে হামলোগ ক্যা করনা চাহিয়ে, তো সবসে পহলে কি আগর এসা লক্ষণ হামকো মিলতা হ্যায় তো হাম তো যাঁচ কে লিয়ে ব্লাড স্যাম্পল ভেজ দেঙ্গে, অর উনকো ভিটামিন এ কা 2 ডোজ দেঙ্গে। ভিটামিন এ ইসলিয়ে দেঙ্গে ক্যোঁকি মিজলস মে ভিটামিন এ কি ডিফিসিয়েন্সি হো জাতি হ্যায়, ইসলিয়ে হামকো ভিটামিন এ দেনা অনিবার্য হ্যায়, ক্যোঁকি ভিটামিন এ আগর হামলোগ নাহি দেঙ্গে তো ইমিউনিটি উনকা ডাউন হোগা অর দূসরে বিমারি সে ও আদমি গ্রসিত হো জায়েগা ইয়া ও বাচ্চা গ্রসিত হো জায়েগা। জেসে আপনে আভি দেখা হোগা বহুত সারে জগহ মে ক্যা হোতা হ্যায় কি মিজলস হুয়া, মিজলস কে 1.5 মহিনে বাদ 1 মহিনে বাদ উসকো ডায়রিয়া হোগা, অর ডায়রিয়া ঠিক নাহি হোতা হ্যায় অ্যান্টিবায়োটিক দেনে কে বাদ ভি ইয়া ইলাজ করনে পে ভি নাহি ঠিক হোতা হ্যায়, তো ও হোতা হ্যায় মিজলস কা কমপ্লিকেশন। উস সময় হাম লোগ পুছতে নাহি কি ইসকো মিজলস হুয়া থা কি নাহি, হাম লোগ তো সোচতে হ্যায় কি ডায়রিয়া সে মারা ইয়া ডায়রিয়া ইসকো হুয়া, লেকিন ও অরিজিনালি উসমে জব হাম লোগ পতা করেঙ্গে পাস্ট হিস্ট্রি জব দেখতে হ্যায় তো পতা লাগতা হ্যায় কি ইসকো মিজলস হো রাখা থা পহলে
2: পহলে,
1: হ্যাঁ ক্যোঁকি মিজলস মে তুরন্ত কিসি কি জান নাহি জাতি হ্যায়, মিজলস 6 থেকে 7 দিন মে ঠিক হো জাতা হ্যায়, উসকা কমপ্লিকেশন জো হোতা হ্যায় উসকে বাদ হোতা হ্যায় ঠিক হোনে কে বাদ, তো ইসকা হাম লোগ কো ধ্যান রাখনা হ্যায় অর ইসিলিয়ে জেসে হি সিমটম হামকো পতা লাগতা হ্যায় হাম লোগ উসকো ভিটামিন এ কা ডোজ দে দেতে হ্যায় জিসসে কমপ্লিকেশন কো হাম লোগ রোক সকতে
2: হ্যায়। ও জো ভাইরাস আপনে বোলা থা ও ভাইরাস বডি মে ছুপা রহতা থা বাদ মে উসকা লক্ষণ
1: নাহি, বডি মে ভাইরাস আতা হ্যায় দেখিয়ে হওয়া কে দ্বারা, কোই ইনফেক্টেড আদমি হ্যায় উসকে দ্বারা হওয়া মে আয়েগা অর হওয়া মে ও 2 ঘন্টে তক জিন্দা রহতা হ্যায়, উসকে বাদ আপকে
2: শরীর মে
1: যায়েগা, শরীর মে জানে কে বাদ 4 দিন থেকে 7 দিন কে অন্দর উসকা সিমটম আনা শুরু হোগা ঠিক হ্যায়, অর সিমটম আনে কে বাদ 4 দিন তক ও দূসরে কিসি কো ইনফেক্ট কর সকতা হ্যায়, এক ভাইরাস 8 থেকে 10 লোগ কো ইনফেক্ট কর সকতা
2: হ্যায়
1: ঠিক হ্যায়, তো ইসকে অর ইসসে বাচাও কে লিয়ে স্যার নে জেসে বাতায়া কি সবসে পহলা ইসকা জো हम लोग को बचाव का जो सबसे बड़ा हथियार है हमारे पास वो है टीकाकरण।
0: टीकाकरण, हाँ।

0: थैंक यू एस एम त्रिपाठी साहब। एक्चुअली एस एम त्रिपाठी साहेब ने जो कथाटा बोलछिलेन लक्षण उन्नी हिंदी बोलछेन तो आमी आबार बांगलाते एकटु बोलछी माने हामेर लक्षण आमरा जानी जे अनेकटा गामाचिर मध्य होबे शरीरे दाग थाकबे जर थाकबे काशी थाकते पारे नाक दिए जल पड़ते पारे चोख लाल हो जेते पारे मुखेर भितरे दाग थाकबे कॉप्लेक्स स्पॉट बोले मुखेर भितरे सादा सादा किछु दाग थाकबे तो एई धरनेर जदि लक्षण थाके তাহলে কি করতে হবে প্রথম প্রথমেই আমাদের আপনারা জানেন যে আমাদের প্রতিটা পঞ্চায়েতে প্রতিটা ভিলেজে একটা করে আমাদের সাবসেন্টার আছে যেখানে আশাকর্মীরা থাকে এবং আমাদের অঙ্গনাদি কর্মীরাও থাকে এবং এমপিডাব্লিউসিএইচও থাকে তো ওদেরকে ট্রেনিং দেওয়া আছে ওরা প্রতি গ্রামে গ্রামে গিয়ে ওরা এখন সার্ভেলেন্সও করছে এবং যদি কোনো ব্যক্তির শরীরে শিশু হোক বা যে কোনো ব্যক্তির শরীরে যদি এই ধরনের লক্ষণ দেখা দেয় তাহলে সাথে সাথে সেই স্বাস্থ্যকর্মীর সাথে যোগাযোগ করতে হবে এবং যোগাযোগ করার পরে ওনারা ওদের ব্লাড স্যাম্পল পাঠাবে সেটা হাম হতে পারে নাও হতে পারে তো কনফার্মেশনের জন্য ল্যাবে পাঠাতে হবে তো আমি জনগণকে এটাই রিকোয়েস্ট করব যাতে আপনাদের শরীরে যদি এই ধরনের কোনো লক্ষণ দেখা দেয় সেটা হাম হতে পারে নাও হতে পারে কনফার্মেশন করানোর জন্য ব্লাড টেস্ট অবশ্যই করে নেবেন।
1: হ্যাঁ শ্রোতা বন্ধুরা, আমরা জানলাম আমাদের ডাক্তারবাবুদের কাছ থেকে যে এই যে হাম এই যে রোগটা এটা ছোঁয়াচে হতে পারে এবং 7 থেকে 8 জন রোগীর মধ্যে এটা ছড়িয়ে যেতে পারে। আর যেটা হামের টিকার কথা যেটা বললেন, এবার স্যার এবার জানবো টিকা সম্পর্কে কি কি টিকা রয়েছে এই রোগের।
0: টিকার ক্ষেত্রে একটু আগে স্যার বলেছিলেন যে মিজেলস বা রুবেলা নিয়ে একটা কথা বলেছিলেন, তো আমাদের একটা টিকা আছে যার নাম হচ্ছে MMR ভ্যাকসিন, যেটা তিনটা ডিজিজকে কভার করে, মিজেলস, মাম্পস এবং রুবেলা। তো সেই টিকাকরণ সাধারণত শিশুদের মধ্যে MMR যে প্রথম যে ভ্যাকসিনটা সেটা দিতে হবে 9 মাস থেকে 12 মাসের ভিতরে এবং তার একটা সেকেন্ড ডোজ দিতে হবে 16 মাস থেকে 24 মাস। ঠিক না? তো আপ বলিয়ে থোড়া উসকে বারে মে ভ্যাকসিন কে বারে মে
2: আবি স্যার হাম লোগ জো মিজেলস অর রুবেলা কা ভ্যাকসিন UIP মে হ্যায় না, উসকো 9 মহিনে মে পহলা ডোজ দিয়া জাতা হ্যায় और 16 से 18 महीने पे सेकेंड डोज। दो डोज मिलने पे अगर कोई स्वस्थ बच्चा है तो 95-97% वो मिजल्स से और रूबेला से सुरक्षित हो जाता है अगर स्वस्थ बच्चा है तो। अगर
0: नौ महीने से एक साल के अंदर,
2: हाँ एक साल के अंदर एक वैक्सीन फर्स्ट और दो साल के अंदर सेकेंड वैक्सीन मिजल्स रूबेला का।
0: जेकोनो जरा शिशुरा आछे ओदेर जदि छोटखाटो समस्या थाकेओ আমি অনুরোধ করব যাতে সবাই ভ্যাকসিন নেয়, প্রথম ডোজটা যাতে নেয়। মানে অনেক শিশুরা বা অনেক গার্জিয়ানরা ভাবে যে আমার শিশু তো এখন ভ্যাকসিন নিতে পারবে না, ও অসুস্থ, খেতে পারে না বা ও দুর্বল আছে, সেই জন্য বাচ্চাটাকে সুস্থ হলে আমি ভ্যাকসিন দেওয়াবো। এই ধরনের চিন্তা করতে করতে দেখা যায় যে সময় পের হয়ে যায়, যেটা 9 মাসে নেওয়ার কথা সেটা দেখা যায় 1 বছরের ভিতরেও দিতে পারে না। তা আমি মানে রিকোয়েস্ট করব জনগণকে যাতে সময়, যে টিকাকরণে যে প্রতিটা টিকার একটা একটা নির্দিষ্ট সময় থাকে এবং সেই সময়ের ভিতরে যাতে টিকাটা নেওয়া হয়। যদি এখনো যারা টিকা নেয় নাই, ড্রপ আউট হয়ে গেছে, তাদের নামকরণ ওই পাশাপাশি সাবসেন্টারে আশাকর্মীদেরকে বললে ওদেরকে টিকা দেওয়ানোর জন্য স্পেশাল ভাবে আমরা ক্যাম্পেইন করেও এখন টিকাকরণ আমরা করছি যাতে কোনো শিশুই যাতে মিস না হয়।
1: মানে অসুস্থ যদি থাকেও, বাচ্চাটা যদি অসুস্থ থাকে সেক্ষেত্রে ওই সময় মতো টিকা নিতে পারবে।
0: अगर बच्चा अगर बीमार होगा तो वैक्सीन ले सकते क्या वो बोल रहे?
2: नहीं, अगर देखिए अगर बीमार मतलब सीरियस बीमार है तो उसको वैक्सीन उस समय हम लोग नहीं देते हैं।
1: अच्छा।
2: क्योंकि अगर कुछ हो जाता है तो उसमें सारा का सारा फॉल्ट जो है वैक्सीन में काउंट हो जाएगा, इसको वैक्सीन लगा उसके बाद ऐसा हो गया, इसलिए हम लोग उसको अवॉइड करते हैं, उसको नहीं देते हैं। लेकिन नॉर्मल सर्दी खांसी अगर है तो उसमें हम लोग टीका देते हैं, वैक्सीन देते हैं, उसका कोई दिक्कत नहीं।
0: मतलब छोटो काटो यदि कोनो অসুস্থ থাকেও তাহলে দেওয়া যাবে। যদি ওই শিশু খুব জ্বর হচ্ছে বা সিরিয়াস কোনো অসুস্থ এবং ভ্যাকসিন দেওয়ার পরে দেখা যায় গেল কোনো অন্যান্য প্রতিক্রিয়া হচ্ছে, যদিও ভ্যাকসিন থেকে সাধারণত কোনো প্রতিক্রিয়া হয় না, কারণ WHO এগুলো অনেক পরীক্ষা নিরীক্ষা করার পরে ভ্যাকসিনগুলো আবিষ্কার হয়েছে, কাজে ভ্যাকসিন থেকে সাধারণত কোনো সাইড এফেক্ট থাকে না।
1: তাহলে শিশুদের এই যে হাম হলে খাবার দাবার কি খেতে দিতে হবে বা কি কি মানে কিভাবে ওদের রাখতে হবে ঘরে, কিভাবে

0: খাওয়াতে হবে।
1: হুম আর
0: এসা তো কুছ নেই কি ভেজ খেলা সকতে নন ভেজ নেই খেলা সকতে এসা কুছ হে কে অত লোক
1: মানে কি খাবার
0: সাধারণত। হ্যাঁ
1: খেতে দিতে হবে না
0: এরকম খানা।
1: এই সময়টাতে, মানে কি আপনারা তো বললেন যে সব খেতে পারবে, মানে কি খেতে মানে দেওয়াটা
0: মেনলি
1: উচিত না
0: মেনলি
1: এই সময়টাতে?
0: এরকম কোন স্পেসিফিক কিছু নেই যে এটা খাওয়ানো যাবে না,
1: আচ্ছা
0: মেনলি খাওয়াতে হবে পুষ্টিকর খাবার। সাধারণত আমরা দেখি যে কোনো স্কিন ডিজিজ বা কোন ধরেন হাম হোক, বসন্ত রোগ বা অন্যান্য রোগ হলে আমরা অনেক কিছু খাওয়াই না, সিদ্ধ শুধু সিদ্ধ ভাত খাওয়াই, এরকম না। ওকে আরো পুষ্টিকর খাবার খাওয়াতে হবে, যেটা প্রোটিন যুক্ত খাবার হতে হবে, সেটা শাক সবজি খাওয়াতে পারবে, মাছ খাওয়াতে পারবে, প্রোটিন খাবার অর্থাৎ মাংস খাওয়াতে হবে। এরকম কোনো ইয়ে নেই যে শুধু নিরামিষই খাওয়াতে হবে বা সিদ্ধ ভাতই খাওয়াতে হবে, এরকম কিছু নেই। যে খাওয়ার সহজে হজম হয়, খাওয়ার পরে যেটা সহজে হজম হয় সেরকম খাবারই খাওয়াতে হবে, এবং যেটা সবসময় খাওয়া হয় বাড়ি ঘরে সেই খাবারই যাতে খাওয়ানো হয়।
1: খাওয়ানো হয়। এক্ষেত্রে কি মায়ের দুধও দেওয়া যাবে বাচ্চাদের, ছোট
0: অবশ্যই
1: বাচ্চাদের?
0: অবশ্যই মাদার্স মিল্ক ইজ দ্য বেস্ট অপশন ফর বেবি।
1: বেবি
0: তো শিশুদেরকে মায়ের দুধ অবশ্যই খাওয়াতে হবে, এবং মায়ের দুধের মধ্যে সব রকমের প্রোটিন থেকে আরম্ভ করে রোগ প্রতিরোধের যে মেডিসিন সেগুলো সব মায়ের দুধে থাকে, কাজে মায়ের দুধ তো অবশ্যই খাওয়াবে শিশুকে।
1: টিকাদান সম্পর্কে যেটা বললেন, বিশেষ কোন টিকাদান কি রয়েছে এক্ষেত্রে, মানে কোন বিশেষ কিছু ভ্যাকসিন?
2: বিশেষ ভ্যাকসিন তো মেজিলস রুবেলা কা বিশেষ
1: যে
0: এমআর ভ্যাকসিন,
2: এমআর ভ্যাকসিন যো হ্যায় মেজিলস আর রুবেলা কে লিয়ে বিশেষ হ্যায় ও।
1: আচ্ছা,
0: এমআর ওয়ান কা ডোজ যো হ্যায় ও 9 মান্থস সে
1: 12 মাস,
0: মানে এক বছরের ভিতরে, 9 মাস থেকে 11 মাস বা এক বছরের ভিতরে এমআর ওয়ান এর প্রথম ভ্যাকসিনটা নিতে হবে, ফার্স্ট ডোজ, এবং সেকেন্ড ডোজ নিতে হবে 16 মাস থেকে 24 মাস। এই 2 বছরের ভিতরে দুটা ডোজ কমপ্লিট করতে হবে। এখন যদি কোনো কারণে কেউ মিস হয়ে যায়, ফার্স্ট ডোজ নিয়ে নেয় বা সেকেন্ড ডোজ নিয়ে নেয় সময় মতো, তাহলে আমরা এখন যেহেতু আমাদের চারিপাশে মিজেলসের এই ধরনের ভয়াবহতা দেখা দিচ্ছে, সেই জন্য আমরা প্রতিদিন আমাদের সাব সেন্টারে স্পেশাল ভ্যাকসিনেশন প্রোগ্রাম করছি, এবং যদি কেউ ড্রপ আউট হয়ে থাকে তাদের নাম সেই সাব সেন্টারে নথিভুক্ত করলে তাদের জন্য আমরা আলাদাভাবে ভ্যাকসিনেশনের ব্যবস্থা করব, এবং এটা হচ্ছে এখন চলছে।
1: শ্রোতা বন্ধুরা, আজকে সুস্বাস্থ্য অনুষ্ঠানে আমরা শুনছি হামের প্রাদুর্ভাব, বাচ্চাদের এই সময়টাতে কি করা উচিত এই সম্পর্কে। আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন দক্ষিণ জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর জ্যোতির্ময় দাস এবং WHO কনসালটেন্ট ডক্টর SM ত্রিপাঠি স্যার। ওনাদের কাছ থেকে আমরা শুনছি হাম সম্পর্কে বিস্তৃতভাবে ওনারা বললেন ওনারা যে হাম হলে কি কি টিকাকরণ আমাদের করতে হবে, এবং হামের সময় যেটা স্যার আপনারা বললেন যে ঘামাচির মতো যেটা শরীরে হয় অনেকে, কিন্তু
0: একটা জিনিস মানে যেটা বলতে হবে, আপনারা কোভিড এর সময় আমরা দেখেছি যদি কোনো ব্যক্তি ভাইরাস আক্রান্ত হয় তাহলে ওই ব্যক্তিকে আলাদা করে রাখা হয়, হাত ধুতে হবে, মুখ ঢেকে রাখতে হবে, মাস্ক ব্যবহার করতে হবে বা রুমাল বা কাপড় দিয়ে ঢাকতে হবে। যদি কোনো পাবলিক প্লেসে যায় তো ওইখানে গিয়ে যখন হাসি দেবে কাশি দেবে তাহলে আশেপাশে যে ব্যক্তিগুলো থাকে ওই ব্যক্তিগুলো আক্রান্ত হবে। কাজেই কোভিড এর সময় আমরা যেসব নিয়মবিধি পালন করেছিলাম এই ভাইরাসের ক্ষেত্রে আমরা সেমই আমরা পালন করব, এবং ওই ব্যক্তি যদি ঘরে আলাদাভাবে থাকে তাহলে ওর বাড়ির যারা অন্যান্যরা থাকবে ওরাও আক্রান্ত হবে না, এবং আশেপাশে সমাজে অন্য ব্যক্তিদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম থাকবে।
1: মানে করোনাকালীন পিরিয়ডে আমরা যা যা করেছি
0: নিয়ম
1: নিয়মবিধি
0: সেগুলো মানলে, তাছাড়া আমাদের শরীরের জন্যও ভালো, শরীর সুস্বাস্থ্য রাখার জন্য আমরা আগেও দেখেছি, আমরা যদি কোনো আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে যেতাম পুরোনো দিনে দাদু ঠাকুমারা বলতো যে আগে হাত পা ধুয়ে ঘরে ঢুকো, হাত মুখ ধুয়ে আসো। তো এতে করে আমাদের যে শরীরে যে অন্যান্য রোগ যে ভাইরাসগুলো সেখান থেকেও আমরা অনেকটাই রেহাই পেতে
1: রেহাই পেতে পারি। এই যে হাম হলে যেটা টিকার কথা বলেছেন, এক্ষেত্রে কোনো অ্যান্টিবায়োটিক কি কোনো রয়েছে?
0: সাধারণত ভাইরাসের ক্ষেত্রে কোনো অ্যান্টিবায়োটিক প্রযোজ্য নয়, ভাইরাসের একটা নিয়ম মানে একটা টাইম থাকে ভাইরাস কে লিয়ে, তো এসা কোই স্পেসিফিক অ্যান্টিবায়োটিক হাম লোগ অভি নেই দেতে, উসকা কুছ টাইম পিরিয়ড হতা হ্যায়, আগার উসমে কুছ কমপ্লিকেশন আয়া, কোন যদি দেখা যায় অন্য কোন রোগের যদি প্রাদুর্ভাব দেখা দেয়, শুধু হাম হলে অন্যান্য রোগ হতে পারে, শ্বাসকষ্ট হতে পারে বা রেসপিরেটরি ইনফেকশন হতে পারে, এই ধরনের যদি অসুবিধা হয় তাহলে ওকে ক্লিনিশিয়ানরা দেখে, ফিজিশিয়ানরা দেখে বা চিকিৎসক দেখে সময় মতো ব্যবস্থা নিতে পারে বা অ্যান্টিবায়োটিক প্রয়োজনে দেওয়া যেতে পারে।

0: তো সাধারণত হামের ক্ষেত্রে অ্যান্টিবায়োটিকের কোনো রোল নেই, তাকে আইসোলেশন রাখতে হবে 4-5 দিন, যে মেন পিরিয়ডটা ওই পিরিয়ডে যখন ইনফেকশন হবে সেই জন্য আলাদা রাখতে হবে, পুষ্টিকর খাওয়ার খেতে হবে এবং ভিটামিন আইসোলেশনের ডোজটা নিতে রাখবে।
1: অনেকেই এই যে গায়ের মধ্যে যে ঘামাচির যে লক্ষণটা বলছেন আপনারা, যে হামের যে লক্ষণটা, অনেকে অ্যাভয়েড করেন, যে ঠিক আছে সেরে যাবে, ডিসপেন্সারি থেকে ওষুধ এনে আমি খেয়ে নেব। কখন এটা মানে কখন এটা মারাত্মক আকার ধারণ করে, মানে কোন কখন আমরা ডাক্তারবাবুর কাছে যাব?
2: আচ্ছা, ইসমে মানে বলনা চাহুঙ্গা কি ডাক্তার কে পাশ জানে কে লিয়ে এক তো ইস বিমারি মে সবসে পহলে লোগ অ্যাভয়েড করতে হ্যায় কি ডাক্তার কে পাশ নাই জানা হ্যায়, ঠিক হ্যায় না? তো ডাক্তার কে পাশ উসি সময় জায়েঙ্গে জব কমপ্লিকেশন হোগা। যদি নিমোনিয়া হোগা তো উনকো ডাক্তার কে পাশ জানা, মতলব সাঁস মে তকলিফ হোগা তো ডাক্তার কে পাশ জায়েঙ্গে, ইয়া ডায়রিয়া হো গিয়া, দস্ত হো গিয়া তো ডাক্তার কে পাশ জায়েঙ্গে, ইয়া কুছ বেহোশি জেসা হো গিয়া তব ডাক্তার কে পাশ জায়েঙ্গে, ইয়া কুছ কান মে দিক্কত হো রাহা তব ডাক্তার কে পাশ জায়েঙ্গে। খসরা কে লিয়ে কোই ডাক্তার কে পাশ নাই জাতা, উসকে কমপ্লিকেশন কে লিয়ে ডাক্তার কে পাশ লোগ জায়েঙ্গে, হ্যায় না? তো ইয়ে হাম লোগো ধ্যান রাখনা হ্যায় কি, অর আগর হাম লোগ ভিটামিন এ দে দেতে হ্যায় তো কমপ্লিকেশন হো দেঙ্গে, চান্সেস নীল হো জাতে হ্যায়। ইসিলিয়ে ভিটামিন এ কা বহুত মহত্ব হ্যায় ইসমে, আগর খসরা কিসি কো হোতা হ্যায় তো উসকো ভিটামিন এ দেনা জরুরি হোতা হ্যায়।
1: হ্যাঁ স্যার, বলছেন যে আমরা যে শরীরের ভেতর যে ঘামাচিগুলি হয় সেটার কারণে আমরা যাই না, আমরা যখন অসুবিধে যখন প্রকাশ মানে যখন লক্ষণটা বেশি প্রকাশ পায়, জ্বর হয় না, হ্যাঁ জ্বর হয় বা ভাব হয়,
0: শ্বাসকষ্ট হচ্ছে, তখনই সাধারণত ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। আগের দিনে দেখা যেত যে ওঝা বৈদ্যর মাধ্যমে জার ফুক করে বা পুজো দিয়ে, অনেকে মোরগ পুজো দিয়ে বা বিভিন্ন ধরনের পুজো দিয়ে যে ওই রোগের চিকিৎসা করানোর জন্য চেষ্টা করত। তা আমি বলবো এইসব কুসংস্কার থেকে দূরে থাকতে হবে, কারণ আমি আগেই বলেছি ভাইরাস নিজে থেকে একটা টাইম পিরিয়ডের পরে নিজে থেকে অসুস্থ হয়ে যায় যদি না ওর শরীরে কোনো রোগের কমপ্লিকেশন হয়। আর যদি সময় মতো ওকে আলাদাভাবে করে রাখা যায়, পুষ্টিকর যদি খাবার দেওয়া যায় অবশ্যই রাখতে হবে, এবং রেস্ট করতে হবে, পর্যাপ্ত বিশ্রাম করতে হবে, ঘুমোতে দিতে হবে, এবং পুষ্টিকর যদি খাওয়ার খায় তাহলে ও নিজে থেকেই সেরে যাবে। কিন্তু যদি শরীরে অন্যান্য লক্ষণ দেখা দেয় এবং লক্ষণ দেখা দেওয়ার আগে ওই ব্যক্তিকে প্রথম যেটা করতে হবে, নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র যেখানে আছে সাব সেন্টারে গিয়ে স্বাস্থ্যকর্মীর কাছে বলতে হবে যে আমার এই ধরনের অসুবিধা হচ্ছে, আমি কি করব। তো তখন স্বাস্থ্যকর্মী ওনাকে একটা ব্লাড স্যাম্পল কালেকশন করবে এবং এই স্যাম্পল আমরা ডিস্ট্রিক্টের মাধ্যমে আমরা স্টেটে পাঠাই, এবং রিপোর্ট যদি পজিটিভ আসে তাহলে আমরা সেইভাবে ব্যবস্থা নেব, যদি রিপোর্ট নেগেটিভ আসে তাহলে আমরা জানিয়ে দেব কি করতে হবে। তো প্রথম যেটা হচ্ছে আমাদের, যেটা আমাদের সার্ভেলেন্স অফিসার বলেছেন যে আমরা বেশি থেকে বেশি যাতে মানে স্যাম্পল পাঠাতে পারি, রক্তের নমুনা আমরা পাঠাতে পারি, তাহলে আমরা বুঝতে পারো এবং আমাদের কোন জায়গাতে বেশি হচ্ছে বা কোনো যদি পজিটিভ কেস কোনো এলাকা থেকে একটা বা দুটা আসতে থাকে তা আমরা ওই এলাকাকে আরো বেশি করে আমরা স্ক্রিনিং ক্যাম্প করব, করে আমরা যাতে মানে প্রথম শুরু থেকে যাতে রোগটা মানে প্রাদুর্ভাব যাতে না বেড়ে যায়, সংক্রমণ যাতে ওই এলাকাতে বেশি না হয় তার জন্য স্বাস্থ্য দপ্তর সবসময় সতর্ক থাকবে।
1: অর্থাৎ আগে রোগ শনাক্তকরণ, তারপর তার চিকিৎসা, রোগ নির্ণয় করতে হবে তারপর চিকিৎসা শুরু করতে হবে। সুস্বাস্থ্য অনুষ্ঠানের আজকে প্রায় শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। সবশেষে ডাক্তারবাবুদের কাছ থেকে জনসাধারণের উদ্দেশ্যে বলেছেন ওনারা, আবারও একটু জানবো ওনাদের কাছ থেকে যে কি কি সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে।
2: পাবলিক অ্যাওয়ারনেস কে লিয়ে ইসমে সবসে বড়ি বাত ইয়ে হ্যায় কি আপকে আস পাস আস পড়োস মে ইয়া আপকে ঘর মে কিসি কো ভি এসা লক্ষণ নজর আতা হ্যায় ছোটে ছোটে দানে বুখার কে সাথ, তো উসকা তুরন্ত রিপোর্ট জেসে সিএমও স্যার নে কাহা কি এমপিডব্লু কো या आशा को या सीएचओ को जो आपके सबसे करीब है हेल्थ वर्कर, उसको आप सबसे पहले इन्फॉर्म कीजिए, क्योंकि उसको जानकारी है कि इसमें क्या करना है आपको। और आप इसको छिपाइए मत, आप इसको बताइए, इस लक्षण को छिपाना नहीं है, बताना है, और जितना जल्दी आप बताएंगे उतना सुरक्षित हम लोग कर पाएंगे अपने समाज को, अपने आसपास के लोगों को, और बचा पाएंगे इस खतरनाक बीमारी से।
1: আজকের অনুষ্ঠানে আমরা দুজন ডাক্তারবাবুকে পেলাম এবং পেয়ে আমরা ধন্য হয়েছি। উপস্থিত ছিলেন ডব্লিউএইচও কনসালটেন্ট ডক্টর এস এম ত্রিপাঠী স্যার এবং

0: দক্ষিণ জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর জ্যোতির্ময় দাস স্যার, আপনাদের অনেক অনেক ধন্যবাদ, আপনাদের মূল্যবান সময় আমাদের দিয়েছেন আজকের অনুষ্ঠানে।
1: ধন্যবাদ আপনাকেও,
2: ধন্যবাদ আপনাকে
1: আমাদেরকে আজকে এই অনুষ্ঠানে ডাকার জন্য। নমস্কার,
0: সবাই ভালো থাকবেন, নমস্কার।
3: সুস্বাস্থ্য অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন হামের প্রভাব থেকে বাঁচতে বাচ্চাদের কিভাবে রক্ষা করবেন, এ নিয়ে সাক্ষাৎকার দিয়েছেন ডাক্তার জ্যোতির্ময় দাস, চিফ মেডিকেল অফিসার, এবং ডাক্তার এস এম ত্রিপাঠি, WHO কনসালটেন্ট, আর সাক্ষাৎকার নিয়েছেন নবনীতা মজুমদার। সুস্বাস্থ্য অনুষ্ঠানটি আজকের মতো এখানেই শেষ হলো।

জল অপচয় করবেন না। জল নেবার পর হাইড্রেন্টের ট্যাপ বন্ধ করুন। জলের উৎসের চারপাশ পরিচ্ছন্ন রাখুন। জলের উৎসের রক্ষণাবেক্ষণে প্রয়োজনীয় উদ্যোগ নিন। যেখানে সেখানে মলমূত্র ত্যাগ করবেন না। প্রথম সুযোগেই পরিবারের জন্য ল্যাট্রিন তৈরি করুন। বাড়ির আবর্জনা নির্দিষ্ট স্থানে একটি গর্তে ফেলুন। খাবার আগে ভালো করে হাত ধুয়ে নিন। আপনার বাড়ির এবং গ্রামের পরিবেশ সুন্দর এবং সুস্থ রাখুন।

আকাশবাণী বিলোনিয়া। আমাদের পরবর্তী অনুষ্ঠান প্রথমে কলকাতা কেন্দ্র থেকে বাংলায় প্রচারিত সংবাদ, পরে আগরতলা কেন্দ্রের ককবরক সংবাদ এবং স্থানীয় বাংলা সংবাদ আপনাদের রিলে করে শোনানো হচ্ছে।

0: ভুক্ত দেশগুলির বিদেশ মন্ত্রীদের বৈঠকের আয়োজন করবে। বৈঠকে পৌরোহিত্য করবেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। নতুন দিল্লিতে আজ সাংবাদিকদের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ব্রিক্স সদস্য ও অংশীদার দেশগুলোর বিদেশমন্ত্রী এবং প্রতিনিধি দলের প্রধানরা এই বৈঠকে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট একাধিক আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয় নিয়ে মত বিনিময় করবেন। তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও সাক্ষাৎ করবেন।
1: 14 और 15 तारीख को ब्रिक्स विदेश मंत्री की उनकी बैठक हो रही है, जिसकी अध्यक्षता हम लोग कर रहे हैं। पहला पड़ाव प्रधानमंत्री का संयुक्त अरब अमीरात का होगा। उसके अलावा जो 4 अन्य देश हैं, नॉर्वे की यात्रा है, स्वीडन की यात्रा है, इटली की यात्रा है, नेदरलैंड्स की यात्रा है।
0: নেপালের সঙ্গে ভারতের সম্পর্ক নিয়ে কথা বলতে গিয়ে শ্রী জয়সওয়াল বলেন, দুদেশের মধ্যে বহুমাত্রিক সম্পর্ক রয়েছে। তিনি উল্লেখ করেন, দ্বিপাক্ষিক অংশীদারিত্বকে আরও গভীর করার জন্য উভয় দেশ এখন ঘনিষ্ঠভাবে কাজ করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সংযুক্ত আরব আমিরশাহী সফর প্রসঙ্গে শ্রী জয়সওয়াল বলেন, সেদেশের শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনায় জ্বালানি নিরাপত্তার বিষয়টি উঠে আসবে, দুদেশের মধ্যে বাণিজ্য বিনিয়োগও বৃদ্ধি পাবে। শ্রী মোদীর নরওয়ে, সুইডেন, ইটালি এবং নেদারল্যান্ডস সফর প্রসঙ্গে শ্রী জয়সওয়াল বলেন, উদ্ভাবন, পরিবেশবান্ধব জ্বালানি সহ নানা বিষয়ে নেতারা কথা বলবেন। অপারেশন সিন্দুর চলাকালীন পাকিস্তানকে চীন সমর্থন করেছিল কিনা সে সংক্রান্ত এক রিপোর্ট নিয়ে প্রশ্নের জবাবে শ্রী জয়সওয়াল বলেন, এই রিপোর্ট পূর্বের তথ্যকেই সমর্থন করে। তিনি বলেন, অপারেশন সিন্দুর ছিল পহেলগাঁওয়ের সন্ত্রাসবাদী হামলার জবাবে একটি সুনির্দিষ্ট লক্ষ্যভিত্তিক এবং পরিকল্পিত প্রত্যাঘাত, যার উদ্দেশ্য ছিল পাকিস্তান থেকে এবং তার নির্দেশে পরিচালিত রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পরিচালিত সন্ত্রাসবাদী পরিকাঠামো ধ্বংস করা।
1: ऑपरेशन सिंदूर पहलगाम में हुए आतंकी हमले का एक सटीक, लक्षित और नपातुला जवाब था। इसका उद्देश्य उन आतंकवादी ढांचों को नष्ट करना था जो न केवल पाकिस्तानी राज्य द्वारा प्रायोजित है बल्कि पाकिस्तान से और उनके इशारों पर चलता है। अब यह उन राष्ट्रों को ही तय करना है, उन पर ही निर्भर करता है जो स्वयं को जिम्मेदार मानते हैं कि वे इस बात पर आत्मचिंतन करें कि क्या आतंकवादी ढांचे को बचाने के प्रयासों का समर्थन करना उनकी प्रतिष्ठा और वैश्विक साख को प्रभावित करता है।
0: বাণিজ্য শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল বলেছেন, ভারত অর্থনৈতিক, প্রযুক্তিগত কিংবা ভূ রাজনৈতিক যে কোনো বাধার বিরুদ্ধে নিজেকে শক্তিশালী করে তোলার ক্ষমতা রাখে। নতুন দিল্লিতে অনুষ্ঠিত সিআইআই বার্ষিক ব্যবসায়িক শিখর সম্মেলন 2026 বক্তব্য পেশ করতে গিয়ে তিনি বলেন, খণ্ড বিখণ্ড ভূ রাজনৈতিক ও ব্যবসায়িক পরিস্থিতির কারণে বিশ্ব প্রতিদিন নানা সংকটের মুখোমুখি হচ্ছে, কিন্তু ভারত ধারাবাহিকভাবে প্রতিকূলতাকে সুযোগে রূপান্তরিত করে চলেছে। শ্রী গোয়েল জোর দিয়ে বলেন, ভূ রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতার সময় ভারতের অভ্যন্তরীণ শিল্পক্ষেত্রকে শক্তিশালী করতে দেশীয় ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। তিনি উল্লেখ করেন, ভারতের মোট রপ্তানির পরিমাণ আনুমানিক $863 বিলিয়ন বলে মনে করা হচ্ছে, যা সর্বকালীন রেকর্ড। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, নরেন্দ্র মোদী সরকার সাইবার সুরক্ষিত ভারত গড়ার লক্ষ্যে অক্লান্তভাবে কাজ করে যাচ্ছে। তবে তিনি জোর দিয়ে বলেন যে সাইবার অপরাধ দমনে অপরাধীদের বেআইনি অর্থ লেনদেনের জন্য ব্যবহৃত অ্যাকাউন্টগুলো বড় চ্যালেঞ্জ হয়ে রয়েছে। ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার আজ রিজার্ভ ব্যাংক ইনোভেশন হাবের সঙ্গে এ ব্যাপারে একটি সমঝোতাপত্র স্বাক্ষর করেছে। এর উদ্দেশ্য হল ব্যাংকিং এবং ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় সাইবার সক্ষম আর্থিক জালিয়াতির মোকাবিলা এবং মিউল অ্যাকাউন্ট বা অপরাধীদের অ্যাকাউন্টগুলি নিয়ন্ত্রণে পারস্পরিক সহযোগিতাকে জোরদার করা। নতুন দিল্লির বিজ্ঞান ভবনে আগামীকাল ষোড়শ পেনশন আদালতের পৌরোহিত্য করবেন কর্মী, জন অভিযোগ ও পেনশন বিষয়ক মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং। এই আদালতে 37টি মন্ত্রক ও দপ্তরের সঙ্গে সম্পর্কিত দীর্ঘকাল ধরে অমীমাংসিত 985টি পেনশন সংক্রান্ত অভিযোগ তাৎক্ষণিকভাবে নিষ্পত্তির জন্য গ্রহণ করা হবে। পেনশন ও পেনশনভোগী কল্যাণ দপ্তর জানিয়েছে, 2017 সালে প্রতিষ্ঠার পর

0: থেকে পেনশন আদালতগুলি দীর্ঘদিনের অমীমাংসিত ও জটিল পেনশন সংক্রান্ত অভিযোগ নিষ্পত্তির একটি কার্যকর মঞ্চ হিসেবে উঠে এসেছে। এ পর্যন্ত 15টি পেনশন আদালতের মাধ্যমে প্রায় 28,000 অভিযোগ বা মামলার বিষয় ফয়সলা করা হয়েছে। মেডিকেলে ভর্তির অভিন্ন প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি বাতিল করা হয়েছে। গত 3রা মে অনুষ্ঠিত এই পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগেই এই সিদ্ধান্ত বলে জানা গেছে। ঘটনার তদন্তভার সিবিআইকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। এদিকে সিবিআই নিট ইউজি 2026 অর্থাৎ চলতি বছরের মেডিকেল প্রবেশিকা পরীক্ষার প্রশ্ন ফাঁসের ব্যাপারে একটি এফআইআর দায়ের করেছে। শিক্ষামন্ত্রকের অন্তর্গত উচ্চশিক্ষা দপ্তর থেকে পাওয়া লিখিত অভিযোগের ভিত্তিতে এই এফআইআরটি করা হয়। সিবিআইয়ের এই মামলায় ফৌজদারি চক্রান্ত, চৌর্যবৃত্তি, বিশ্বাসভঙ্গতা ও সাক্ষ্য প্রমাণ নষ্ট করা সংক্রান্ত বিভিন্ন ধারা যুক্ত করা হয়েছে। ইতোমধ্যেই সংস্থাটির বিশেষ টিম বিভিন্ন জায়গায় তদন্ত শুরু করেছে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি এক বিবৃতিতে জানিয়েছে, কেন্দ্রীয় সংস্থার অনুসন্ধানে পাওয়া তথ্যের ভিত্তিতে কেন্দ্রীয় সরকারের অনুমতি নিয়ে এই পরীক্ষা বাতিল করা হয়েছে। ওই পরীক্ষা আবার কবে নেওয়া হবে তা পরে ঘোষণা করা হবে। পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার মধ্যমগ্রামে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথের খুনের ঘটনার তদন্তে আজ সিবিআইয়ের একটি দল ঘটনাস্থলে গেছে। 7 সদস্যের ওই দলের সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় ফরেন্সিক বিভাগের বিশেষজ্ঞরা। ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি 6ই মে রাতে কিভাবে ওই গাড়ি থামানো হয়েছিল বা কিভাবে গুলি চালানো হয়েছিল তা খতিয়ে দেখা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী শুক্রবার 5 দেশ সফরে রওনা হবেন। 6 দিনের এই সফরে তিনি সংযুক্ত আরব আমিরশাহী, নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে ও ইতালি যাবেন। আজকের প্রসঙ্গের এবারের বিষয় আয়ুষ্মান ভারত। এই নিয়ে কল্যাণী এইমসের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট প্রফেসর ডক্টর মহুয়া চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছেন দিব্য দে। আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটির প্রথম পর্ব শুনতে পাবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। অসমে বিজেপি নেতা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে নতুন মন্ত্রিসভা আজ শপথ নিয়েছে। রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য মুখ্যমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান।
1: মই শ্রী হিমন্ত বিশ্ব শর্মা ঈশ্বরৰ নামত শপথ লওঁ যে বিধিৰ দ্বাৰা স্থাপিত ভাৰতৰ সংবিধানৰ প্ৰতি মই প্ৰকৃত বিশ্বাস আৰু আনুগত্য পোষণ কৰিম।
0: হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে শপথ নিয়েছেন আরও 4 জন মন্ত্রী। এদের মধ্যে 2 জন বিজেপির, বাকি 2 জন জোটসঙ্গী দল অসম গণ পরিষদ ও বোড়োল্যান্ড পিপলস ফ্রন্ট থেকে নির্বাচিত। খানাপাড়ায় ভেটেরিনারি কলেজ ময়দানে শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং উপস্থিত ছিলেন। বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরাও এই শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। দেশের আদালতগুলির আধুনিকীকরণ ও এই উদ্দেশ্যে সরকারি বরাদ্দ 40 থেকে 50 হাজার কোটি টাকা সুনিশ্চিত করার নীল নকশা প্রস্তুত করতে ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত সুপ্রিম কোর্টের বিচারপতি অরবিন্দ কুমারের নেতৃত্বে এক উচ্চ পর্যায়ের কমিটি গঠন করার কথা ঘোষণা করেছেন। জুডিশিয়াল ইনফ্রাস্ট্রাকচার কমিটি আদালতগুলির পরিকাঠামোগত অভাব দূর করতে সরকারের থেকে প্রয়োজনীয় অর্থনৈতিক সহযোগিতা পেতে সাহায্য করবে। স্কুল শিক্ষা ও সাক্ষরতা বিভাগের সচিব সঞ্জয় কুমার জানিয়েছেন, এনসিআরটি এবং সিবিএসই যৌথভাবে 3rd থেকে 8th শ্রেণীর শিক্ষার্থীদের জন্য কম্পিউটেশনাল থিঙ্কিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তার উপর একটি নতুন পাঠ্যক্রম চালু করেছে। এই উদ্যোগ প্রসঙ্গে শ্রী কুমার জানান, গ্রীষ্মকালীন ছুটির সময় শিক্ষকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করা হবে এবং ছুটি শেষে স্কুলগুলো খোলার পরপরই এই বিষয়গুলির পাঠদান শুরু হবে। ইসরায়েলের সংসদ কনেসেট 7ই অক্টোবর ইসরায়েলে চালানো হামলায় জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত প্যালেস্তিনীয় জঙ্গিদের বিচারের জন্য একটি বিশেষ সেনা ট্রাইব্যুনাল প্রতিষ্ঠার আইন পাশ করেছে। এই আইনে ইসরায়েলের সামরিক বিচার ব্যবস্থার অধীনে একটি বিশেষ আদালত গঠনের সংস্থান রয়েছে। সেখানে উল্লিখিত হামলায় ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর হাতে আটক হওয়া 300 জন অভিযুক্ত জঙ্গির বিচার করা হবে। নেপালের লুম্বিনী প্রদেশের আর্ঘানসি জেলায় একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনায় 4 জন মহিলা ও 1 জন পুরুষ নিহত, আরও 20 জন আহত। পুলিশ সূত্রে খবর, অন্তত 30 জন যাত্রী নিয়ে বাসটি সুপা দেউরালী মন্দিরে তীর্থযাত্রা শেষে পার্বত জেলায় ফিরছিল। পানিনি গ্রামীণ পৌরসভার 8নম্বর ওয়ার্ডের দুর্গাফন্দ কুড়ুলেতে বাসটি রাস্তা থেকে ছিটকে প্রায় 100 মিটার নিচে পড়ে যায়। স্থানীয় বাসিন্দা ও পুলিশ যৌথভাবে উদ্ধার অভিযান চালাচ্ছে। এশিয়ান ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে মহিলাদের 48 কেজি বিভাগে ভারতের কোমল কোহার ব্রোঞ্জ পদক জিতেছেন। এটি এবারের প্রতিযোগিতায় দেশের প্রথম পদক। গুজরাটের গান্ধীনগরে 7 দিনের এই প্রতিযোগিতার প্রথম দিনে গতকাল স্ন্যাচে 78 কেজি এবং ক্লিন অ্যান্ড জার্কে 99 কেজি মোট 177 কেজি ওজন তুলে পদক জয় করেন কোমল। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। চলতি মাসের 14 ও 15 তারিখে নতুন দিল্লিতে ব্রিক্সভুক্ত দেশগুলির সম্মেলন অনুষ্ঠিত হবে। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল সিআইআই এর বার্ষিক শিখর সম্মেলনে যোগ দিয়ে বলেছেন, রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রে ভারত এবার সর্বকালীন রেকর্ড করেছে। চলতি বছরের মেডিকেলে ভর্তির অভিন্ন প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি প্রশ্ন ফাঁসের কারণে বাতিল করা হয়েছে। এ ব্যাপারে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কেন্দ্র।

0: খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ 7:50।
1: আকাশবাণী আগরতলা।
2: এই গল্পটা একজন নার্স আর তার ভেতরের সত্তার। এসে গেছে মাইনে? এবার নতুন ঝুমকো তো না, আগে বাঁচাবো, আগে ঝুমকো নেব। শোনো, প্রতি মাসে কিছুটা সঞ্চয় করো, কিছুটা ইনভেস্ট করো, আর কিছুটা এমার্জেন্সির জন্যও বাঁচিয়ে রাখো, তাহলে থাকবে টেনশন ফ্রি।
3: কিন্তু এই ঝুমকোটা
2: এবার যাবে না, দেবো ইনজেকশন।
4: আরবিআই একথা বলে
5: আর্থিক বুদ্ধিজারী সেই সমৃদ্ধ নারী।

আকাশবাণী আগরতলা ককটুমা পরিব চিত্ত দেববর্মা তিনি ককটুমা বুবাক রকা মন্ত্রীপক্ষরক নরেন্দ্র মোদী বুসকাং ফা সাল সালদক বাকি হাকতর কাইবাও বেড়াইনা থাঙ্গনে তিনি হায়ুং নার্স সাল হাস্তেও জুতা জুতা পান্ডানি বিসিংটি পালাইজাক্কা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তিনি আসামী মন্ত্রী অকরাঙ্গ সুমাইটাঙ্কা তিসেবাই নাইকলজাক তপন মুকুন নক ক্রিকেট বাটাইমুঙ্গ ব্লাডমাউ টাই জয়নগর ক্রিকেট ক্লাব সেমি ফাইনাল কাছাকা তাবু ককটমা শুক্রবই মন্ত্রীবক্র নরেন্দ্র মোদী বুসকাং ফা সাল সালদক বাকি হাকতর কাইবাও বেড়াইনা থাঙ্গনে ব সংযুক্ত আরব আমির শাহি নেদারল্যান্ড সুইডেন নরওয়ে টাই ইটালিও বেড়াইনা থাঙ্গনে ডাক্তার পরিণানী নিট আমজমুং কারি রাজাক্ষা সুমুং বুলাই সুকাংবাড়িয়া কারি চাকমা কক শিলচা উইন অ কক চাপজাক্কা অ পার্টি মূল আমজকাইনে বাকি সিবিআইন পজারেনানি কেন্দ্র হাপাং কক চাপকা অ আমজমুং তাইবাইসা বুফ্রুংন আবু উল সাকলাই জাগানা তিনি হায়ুং নার্স সাল হায়ুং গনাঙ্গই সাকামনি সেপসা রুথানি নার্সংনি সামুং টাকমন বরম ফনগৈ বিশি বুরুম তিনি হাই সাল পালাইজাগৈ টঙ্গো রাষ্ট্রবকল দুর্পতি মুর্মু তিনি বিনি টংমা নগ সংসাক পান্ডা কাইছ খরক জিবা নার্স নিগ ন্যাশনাল ফ্রুলেন্স নাইটিঙ্গেল সকার নৈসাই নৈচিদক ইয়াফারকা সকারটি লগি টংখা বরম বলাই রাংখক সা রাসাই মেডেল কাইসা আকরক পান্ড মানজাকা কেন্দ্রনি সাকান্তাই নকুং হামক্রাই মন্ত্রী জে পি নাড্ডা সাকামন্ত্রী ইয়াকচু প্রতাপ রাও যাদব হাস্টেব তিনি জুদা জুদা সামু বুতাংনি বিসিংটি হায়ুং নার্স সাল পালাইজাক্কা মন্ত্রকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা তিনি হায়ুং নার্স সাল রগৈ জট নার্স জন খাকাম ইয়াফারকা অ সাল রগৈ তিনি আগরতলানি আইজিএম এজিএম সিনিয় হবই জুদা জুদা সাকাম মথারকনি নার্স জন জুদা জুদা মথানি নার্স রক আগরতলা আউলি ও হিম্বট কাইসা নঙ্করে জুদা জুদা লামাতে লাইছুকা কয়লা শহর টংনায় উনকোটি জেলা হাসপাতাল তিনি হায়ুং নার্স সাল পালাইজাকা আপন চেঙ্গেরিকা কৈলাসর পৌর পরিষদের চেয়ারপার্সন চপলারানী দেবরায় সুপ্রিম কোর্টের দরবারফং বক্রক সূর্যকান্ত হা কতনের দরবার নক রকন কতালক খাইনার বাকি রাংখক বুড়িচিনি চিমি বাজিসাই রোজাক বকমা সরাই সরাই খাইনার বাকি সুপ্রিম কোর্টের দরবারফং অরবিন কুমার তিফাংবাই কাইসা কচুক ফাং নান কমিটি খানানি সাকলাইকা অ কমিটিও কবনি রং বিশিং টঙ্গ কলকাতা পাঞ্জাব হরিয়ানা তাই বোম্বে হাইকোর্টনি দরবার ফাংরক ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তিনি আসাম মারমার ওয়াইনি মন্ত্রী অকরাঙ্গী সুমাইটাঙ্কা গুহাটিনি খানাপারানি ভেটেনারি কলেজ নকলাও সংসাক পান্ডব মানজাক্কা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কাসমুং মন্ত্রী রাজনাথ সিং নকবই জোড়া জোড়া হাস্তিনী মন্ত্রী অকরারক মন্ত্রী অকরা মচাং বিশ্ব শর্মানা খাকাম ইয়াফারকা হাস্তিনী মন্ত্রী অকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা খা কাহাম ইয়াফারমুং ককমুঙ্গ মন্ত্রী অকরা সাকা মচাং বিশ্ব শর্মানে অজমাবাই আসাম হামক্রাইতে টংকচাং টমুং কাহাম অঙ্গ বাঁচাবন আসামনি লুকুরক ইয়কজাক হামক্রাই গনাং আসাম সাম তিসাতানি বরংনি পুইটু থাংমুং ফুলুকা এন রঙ্গসামী খনা পদুচেরিনি মন্ত্রী অকরাঙ্গ সুমাইটাঙ্গন লোক ভবন মচাং রঙ্গসামীন সুমাইটাংরেবন হাস্তেপা ইয়াকচু কে কৈলাশ নাথন আকাশবাণী আগরতলা কেন্দ্র ককটুমা খনাই টংবায়ু আকাশবাণী

0: কক তোমার আপডেট মানা বাকি লগ ইন খাইডি www.newsonair.com নিউজ অন এয়ার এপস তাই টুইটার বাই ফেসবুক প্লেটফর্ম এয়ার নিউজ এলাচ্ছ ইউটিউব নাইডি নিউজ অন এয়ার অফিসিয়াল আপনার কারিব আকাশবাণী আগুতলা কেন্দ্রে ককমা আপডেট মানা খাই টুইটার এবার এক্স হ্যান্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক এয়ার নিউজ আগরতলা তাই ইউটিউব আকাশবাণী নিউজ আগরতলাও নাইনা নাঙ্গনে পঞ্চায়েতী রাজ কক সংলাইনক সালকিচা সকাং বসং পঞ্চায়েত সকাত বিশি নুইসাই নুইসিবা সাকলাইকা পঞ্চায়েতনি বেবাক হামক্রাইনি সামুং টাংমা আমতিনন রগৈ হা কতনি বিশিং হাস্তে কাইচি সিনি তাই কেন্দ্র বাই নাইকলজাক আমচাইনি জুড়া জুড়া জেলা কামি পঞ্চায়েত সকাত রাখা জেলা বেরমনি বেবাক সামুং টাংমানি কাহামনি বাকি তাকলাই হা কতনি কাহামকুক জেলানি বিশিং যতনিসলাই কুচুগো তঙ্গো সিপাহি জলা জেলা অবনতি তাবো কাইসা ককঠুম
1: কাহামকোক জেলা হনই চং জাগৈ সিপাহী জলা জেলা নানাজি দেশমুখ সর্বোত্তম পঞ্চায়েত সতত বিকাশ সকাত মাংকা তংসুক নাই হামক্রাই গনাং নাহার মুনি কাইচুকু বেচেপ নি বাগৈ অত সকাত রক রাজাখা আ বেচেপ রগুংখা বিগ্রা খাংরানি ইয়াক নি ইয়াকাং নানি তে হামক্রাই গনাং লাংমা চেংমা হামক্রাই গনাং পঞ্চায়েত বাই থাংচুক জাক তংনানি হদাতাই দফানি নাইমথাং গনাং পঞ্চায়েত শাসন গাহাম গনাং পঞ্চায়েত তাই বুড়ি বাই নাইকলজাক পঞ্চায়েত অ কাইচুকু বেচেব সিপাহী জলা জেলানি পঞ্চায়েত রক কাহাম সামুং টাংমানি বাকি আ জেলানি কামি আমচাইনি লুকুরকনি তমং চামুং তে রং থংরা নাও বেলাই ফিলজাক মানুকজাখা সুচাজাক নাইক্রে অ কাহামকক সামুংনি বাকি বেলাই খা টংথকজাখা সিপাহী জলা জেলানি জেলা আদংজক সুপ্রিয়া দাস দত্ত
2: সর্বোত্তম পঞ্চায়েত সতত বিকাশ পুরস্কার 2025 এই আছে যে সম্মান বহুত কি গৌরব কা বাত হ্যায় হামারে লিয়ে হামারে জিলা কে লিয়ে তো এই সম্মান হাম তো হামারে জিলা কো মিলা হ্যায় তো ইসলিয়ে মে হামারে দেশ কা যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জি কো মে বহুত বহুত ধন্যবাদ দেতা হুঁ হামারে যে পঞ্চায়েত মিনিস্ট্রি অফ পঞ্চায়েত রাজ কা যে মন্ত্রী হ্যায় রাজীব রঞ্জন জি কো মে ধন্যবাদ দেতি হুঁ হামারে রাজ্য কি মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা জি কো মে ধন্যবাদ দেনা চাতি হুঁ
1: পঞ্চায়েত হামক্রাইনি রিয়া ম 2.0 স্কোর বাই গরঙ্গৈ সিপাই জলা জেলানি পঞ্চায়েত রক জুদা জুদা হামক্রাই তুবুমা খা পঞ্চায়েত রাজমন্ত্র হা কতরনি কাহামকক জেলা চংজাকমানি ইয়াগুলো রাংখক বারজাক রাং সকাত মান্নাই সিপাহী জলা জেলা পঞ্চায়েত রাজমন্ত্র বাহাইকে সিপাহী জলা জেলানো কাহামকক জেলা হনে চংখা আবন রগৈ আকক রক সবাই শুক্রবই সাওই খানা রেখা ইয়াকবারা জেলা নাইকলফাং সুভাষ দত্ত
3: পঞ্চায়েত রাজ মিনিস্ট্রি সে ভি আয়ে হ্যায় उनको विजिट किए इन लोगों ने देखा हमारा रिकॉर्ड गांव गांव गांव गए विलेज कमेटी में गए जिला परिषद का सारा रिकॉर्ड देखा प्रेजेंटेशन देखा फील्ड में काम देखा देखने के बाद पूरा जो स्कोर निकल के आया आने के बाद अभी हमारे सिपाही जिला डिस्ट्रिक्ट पंचायत जो जिला परिषद है उनको नंबर वन पोजिशन डिक्लेयर किया गया है
1: বিকশিত ভারত নিশাই ব্রিজি সিনিনি নাহার মুগ্ন সুপুংনা বাকি মন্ত্রী বখর নরেন্দ্র মোদী গ্রামীণ ভারত নাক খাইতানি নানি বাকি যত নিশাই ক্রাক বেখরেব তঙ্গ সিপাহী জলা জেলা পঞ্চায়েত রাজমন্ত্রক নি কাহামকুক জেলা চংজাগৈ সকাত মান্নানি কাইসা কাহামকুক মানমারি সিপাহী জলা জেলা নিশিমি আকাশবাণী নি ককতমা থুমনাই আদম অভিজিৎ বর্ধন নি ককথুম নরগৈ ককতমা খতল নিশিমি আং সুপ্রভা দেববর্মা আকাশবাণী আগরতলা
0: থাইমানী ককটমা ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন নাইকল জাক টপন মুকুমরনি নকআউট ক্রিকেট বাতাইমঙ্গ ব্লডমাউথ তাই জয়নগর ক্রিকেট ক্লাব সেমিফাইনাল কাছাকা তিনি কোয়ার্টার ফাইনাল কাইনি সঙ্গাকা এমবিবি স্টেডিয়াম জয়নগর ক্রিকেট ক্লাব রান নৈরা ব্রিচি থামবাই মোর্চা ক্লাব ন তাই নরসিংহনি পিটিআর থাকলাও ব্লডমাউথ ক্লাব রান ছাড়া চিনিচি ডকবাই চলমান সঙ্গন মেচেনখা ছত্তিশগড় স্বামী বিবেকানন্দ মুকুমু উমর বিশি নুচি জরনি ফুটবলনি বসং বেরামনি বাতাই মুঙ্গ ত্রিপুরা বদলনি পুইলা থুমুঙ্গ নকপ্লাইংখা তিনি হাস্টে বদল গোল কাইটেমনি ফেরবাই হিমাচল প্রদেশ ন মেচেনখা নবটিবানি ককটুমা বছর দাম নুচিব্র হাস্টেনি সালটাং দলাই খোয়াই উনকুতি তাই উত্তর জেল ফেরাংক গৈ দামসাও বুড়িচিনি সিমি 5 কিলোমিটার দৌই নবর কতর ফাইয়ে ওয়াতৈ ওয়াউনহিনী হজাকলাইরিকা নবরটিবা নাইকুং খনা সালনি টুমারি সাকো 34 ডিগ্রি সেলসিয়াস তাই খামাও 24 ডিগ্রি সেলসিয়াস নি কানাগিনি টঙ্গনে তিনি সালনি টুমারি সাকো 33.4 ডিগ্রি সেলসিয়াস তাই খামো 23 ডিগ্রি সেলসিয়াস পাইথক ককটমা বুবাগ্রক তাইসা পড়ব মন্ত্রী বখরক বুসকাং ফা সালো সালদকনি বাকে

আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি রাহুল চন্দ্র লোধ। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, ডাক্তারির স্নাতক পাঠ্যক্রমে ভর্তির অভিন্ন প্রবেশিকা পরীক্ষা নেট ইউজি বাতিল করা হয়েছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত সারা দেশের আদালতগুলির আধুনিকীকরণের জন্য রূপরেখা তৈরি করতে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠন করেছেন। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আজ আসামে দ্বিতীয়বারের মতো মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। টিসিএ পরিচালিত তপন স্মৃতি ঘরোয়া নকআউট ক্রিকেট প্রতিযোগিতায় ব্লাডমাউথ ক্লাব ও জয়নগর ক্রিকেট ক্লাব সেমিফাইনালে উঠেছে। এবারে বিস্তারিত সংবাদ। ডাক্তারির স্নাতক পাঠ্যক্রমে ভর্তির অভিন্ন প্রবেশিকা পরীক্ষা নেট ইউজি বাতিল করা হয়েছে। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ঘটনার তদন্তভার সিবিআইকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। ন্যাশনাল টেস্টিং এজেন্সি এক বিবৃতিতে জানিয়েছে, কেন্দ্রীয় সংস্থার অনুসন্ধানে পাওয়া তথ্যের ভিত্তিতে কেন্দ্রীয় সরকারের অনুমতি নিয়ে এই পরীক্ষা বাতিল করা হয়েছে। পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা বজায় রাখার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। এই পরীক্ষা আবার কবে নেওয়া হবে তা পরে ঘোষণা করা হবে। এর জন্য নতুনভাবে এডমিট কার্ডও দেওয়া হবে। এনটিএ এর অফিসিয়াল সামাজিক মাধ্যমে পরীক্ষা সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য জানানো হবে। উল্লেখ্য, গত 3রা মে নিটের প্রবেশিকা পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। পরীক্ষায় বসেছিল 22 লক্ষেরও বেশি পরীক্ষার্থী। আজ আন্তর্জাতিক নার্স দিবস। বিশ্বজুড়ে স্বাস্থ্যসেবায় নার্সদের অবদানকে সম্মান জানাতে প্রতি বছর 12ই মে দিনটি পালন করা হয়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাষ্ট্রপতি ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে 15 জন নার্সের হাতে ন্যাশনাল ফ্লোরেন্স নাইটিঙ্গেল পুরস্কার 2026 তুলে দেন। নার্সিং ক্ষেত্রে তাঁদের অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার প্রদান করা হয়। প্রতিটি পুরস্কারের সঙ্গে রয়েছে একটি সম্মানপত্র, 1 লক্ষ টাকার নগদ অর্থ এবং একটি পদক। স্বাস্থ্যসেবায় তাঁদের নিরলস অবদানের প্রতি কৃতজ্ঞতা জানাতেই এই সম্মান প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা, স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রতাপ রাও যাদব। রাজ্যেও আজ নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক নার্স দিবস পালিত হচ্ছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে সমস্ত সেবিকাদের তাঁদের নিঃস্বার্থ সেবা, সহানুভূতি এবং মানবতার প্রতি অবিচল নিষ্ঠার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন। আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে আজ আগরতলার আইজিএম, এজিএমসি সহ বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানের নার্সরা আগরতলা শহরে এক র্যালিতে সামিল হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। কৈলাসহর স্থিত 9টি জেলা হাসপাতালে আজ আন্তর্জাতিক নার্স দিবস উদযাপন করা হয়। এবছর দিবসটির ভাবনা হচ্ছে, আমাদের নার্স আমাদের ভবিষ্যৎ, ক্ষমতায়িত নার্সরাই জীবন বাঁচান। অনুষ্ঠানের উদ্বোধন করেন কৈলাসহর পৌর পরিষদের চেয়ারপারসন চপলা রানী দেবরায়। সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি সূর্যকান্ত সারা দেশের আদালতগুলির আধুনিকীকরণের জন্য একটি রূপরেখা তৈরি করতে এবং এই উদ্দেশ্যে 40 থেকে 50 হাজার কোটি টাকার সরকারি বরাদ্দ নিশ্চিত করার জন্য সুপ্রিম কোর্টের বিচারপতি অরবিন্দ কুমারের নেতৃত্বে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠনের ঘোষণা করেছেন। জুডিশিয়াল ইনফ্রাস্ট্রাকচার অ্যাডভাইজারি কমিটি সরকারের উল্লেখযোগ্য আর্থিক সহায়তার মাধ্যমে আদালতগুলির পরিকাঠামো ঘাটতিগুলি পূরণ করবে। এই কমিটিতে অন্যান্য মধ্যে থাকবেন কলকাতা, পাঞ্জাব ও হরিয়ানা এবং বোম্বে হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক, অশ্বিনী কুমার মিশ্র এবং সোমশেখর সুন্দরেশন। এই কমিটিকে চলতি বছরের 31 আগস্টের মধ্যে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্য সঞ্জীব সান্যালের কাছে তাদের বিস্তারিত পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় তহবিলের বিবরণ জমা দেবার দায়িত্ব দেওয়া হয়েছে। পঞ্চায়েতি রাজ মন্ত্রক সম্প্রতি জাতীয় পঞ্চায়েত পুরস্কার 2025 ঘোষণা করেছে। পঞ্চায়েতের সার্বিক উন্নয়নের কাজ করছে এবং করেছে এমন

0: উৎকর্ষতার ভিত্তিতে সারা দেশের মধ্যে 17টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে বিভিন্ন জেলা গ্রাম পঞ্চায়েত পুরস্কৃত হয়েছে। জেলা স্তরে সার্বিক সাফল্যের জন্য এবছর সারা দেশে শ্রেষ্ঠ জেলার মধ্যে সবার শীর্ষে রয়েছে সিপাহীজলা জেলা। এ নিয়ে একটি প্রতিবেদন।
1: সারা দেশের মধ্যে শ্রেষ্ঠ জেলা হিসেবে নির্বাচিত হয়ে সিপাহীজলা জেলা পেয়েছে নানাজি দেশমুখ সর্বোত্তম পঞ্চায়েত সতত বিকাশ পুরস্কার। সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যমাত্রায় 9টি বিষয়ের উপর অসামান্য সাফল্যের জন্য এই পুরস্কার দেওয়া হচ্ছে। বিষয়গুলো হচ্ছে দারিদ্র্যমুক্ত ও উন্নত জীবনযাত্রা, স্বাস্থ্যকর পঞ্চায়েত, শিশুবান্ধব পঞ্চায়েত, জল পর্যাপ্ত পঞ্চায়েত, পরিচ্ছন্ন ও সবুজ পঞ্চায়েত, স্বনির্ভর পরিকাঠামো, সামাজিকভাবে ন্যায়সঙ্গত ও সুরক্ষিত পঞ্চায়েত, সুশাসনযুক্ত পঞ্চায়েত এবং নারীবান্ধব পঞ্চায়েত। এই 9টি বিষয়ে সিপাহীজলা জেলার পঞ্চায়েতগুলি অসামান্য সাফল্য রাখার কারণে সার্বিকভাবে এই জেলার গ্রামীণ এলাকার জনগণের আর্থসামাজিক অবস্থার আমূল পরিবর্তন হয়েছে। নজিরবিহীন এই সাফল্যের জন্য স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত সিপাহীজলা জেলার জেলা সভাধি নেত্রী সুপ্রিয়া দাস দত্ত।
2: নানাজি দেশমুখ সর্বোত্তম পঞ্চায়েত শত বিকাশ পুরস্কার 2025 এই আছে যে সম্মান বহুত গৌরব কা বাত হ্যা আমারে লিয়ে আমার জেলা কে লিয়ে তো এই সম্মান হমকো আমারে জেলা কো মিলা হ্যা তো ইসলিয়ে মে আমারে দেশ কা যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জি কো মে বহুত বহুত ধন্যবাদ দেতা হু আমারে যে পঞ্চায়েত মিনিস্ট্রি অফ পঞ্চায়েত রাজ কা যে মন্ত্রী হ্যা রাজীব রঞ্জন জি কো মে ধন্যবাদ দেতি হু আমারে রাজ্য কি মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা জি কো মে ধন্যবাদ দেনা চাতি হু।
1: পঞ্চায়েত উন্নয়ন সূচক 2.0 স্কোরের সঙ্গে যুক্ত করে সিপাহীজলা জেলার পঞ্চায়েতগুলিতে উন্নয়নের বিভিন্ন মাপকাঠি নির্ধারণ করেছে পঞ্চায়েত রাজ মন্ত্রক। সারা দেশে সর্বশ্রেষ্ঠ জেলার পুরস্কার হিসেবে সিপাহীজলা জেলা পাবে 5 কোটি টাকা। পঞ্চায়েত রাজ মন্ত্রক কিভাবে সিপাহীজলা জেলাকে শ্রেষ্ঠ জেলা হিসেবে নির্বাচিত করল সে সম্পর্কে বিশদে জানালেন অতিরিক্ত জেলা শাসক সুভাষ দত্ত।
3: पंचायत राज मिनिस्ट्री से भी आए हैं, उनको विजिट किए हैं, इन लोगों ने देखा हमारा रिकॉर्ड, गांव गांव गांव गए, विलेज कमेटी में गए, जिला परिषद का सारा रिकॉर्ड देखा, प्रेजेंटेशन देखा, फील्ड में काम देखा। देखने के बाद पूरा जो स्कोर निकल के आया, आने के बाद अभी हमारे सिपाहीजला डिस्ट्रिक्ट पंचायत जो जिला परिषद है उनको नंबर 1 पोजिशन डिक्लेयर किया गया है।
1: বিকশিত ভারত 2047-এর লক্ষ্য পূরণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিশায় গ্রামীণ ভারত মজবুত করার ক্ষেত্রে সবার আগে রয়েছে সিপাহীজলা জেলা। পঞ্চায়েত রাজ মন্ত্রকের শ্রেষ্ঠ জেলা হিসেবে পুরস্কার প্রাপ্তি যেন তারই একটি সুস্পষ্ট প্রতিফলন। সিপাহীজলা জেলা থেকে অভিজিৎ বর্ধন, আকাশবাণী আগরতলা।
0: এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ এলার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আজ আসামে দ্বিতীয়বারের মতো মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। গুয়াহাটির খানাপাড়ার ভেটেরিনারি কলেজ মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা। মুখ্যমন্ত্রী শ্রী বিশ্ব শর্মাকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। এক শুভেচ্ছা বার্তায় মুখ্যমন্ত্রী বলেন, শ্রী বিশ্ব শর্মার গতিশীল ও দৃঢ় নেতৃত্বে আসাম অভূতপূর্ব উন্নয়ন, শান্তি ও অগ্রগতি প্রত্যক্ষ করছে। আসামের জনগণ বিকশিত আসাম গড়ে তোলার প্রতি তাদের আস্থা রেখেছেন। এন রঙ্গস্বামী আগামীকাল পুদুচেরির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন। লোকভবনে শ্রী রঙ্গস্বামীকে শপথ বাক্য পাঠ করাবেন উপরাজ্যপাল কে কৈলাসনাথন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী শুক্রবার 6 দিনের জন্য 5 দেশ সফরে রওনা দেবেন। তিনি সংযুক্ত আরব আমিরশাহি, নেদারল্যান্ড, সুইডেন, নরওয়ে এবং ইতালি সফর করবেন। কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী অনুসূচিত জাতি অভ্যুদয় যোজনা বা পিএম অজয় এর মাধ্যমে কর্মসূচি রূপায়ণ বিষয়ে এক বৈঠক আজ কৈলাসহরের জেলাশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, সহকারী সভাধিপতি সন্তোষ ধর, জেলাশাসক ডক্টর তমাল মজুমদার, জেলা কল্যাণ আধিকারিক এস্টার জংতে প্রমুখ। এখানে জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতির পদাধিকারী ও সদস্যগণ এবং গ্রাম প্রধানরা উপস্থিত ছিলেন।

0: বৈঠকে চলতি অর্থবছরের বাৎসরিক কর্ম পরিকল্পনা গ্রহণ করা হয়। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত তপন স্মৃতি ঘরোয়া নক আউট ক্রিকেট প্রতিযোগিতায় ব্লাডমাউথ ক্লাব ও জয়নগর ক্রিকেট ক্লাব সেমিফাইনালে উঠেছে। আজ আসরের দুটি কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হয়। এমবিবি স্টেডিয়ামে জয়নগর ক্রিকেট ক্লাব 243 রানে মৌচাক ক্লাবকে এবং নরসিংগড়ের পিটিএ মাঠে ব্লাডমাউথ ক্লাব 176 রানে চলমান সংঘকে পরাজিত করে। ছত্তিশগড়ে স্বামী বিবেকানন্দ স্মৃতি অনূর্ধ্ব 20 বছরের ফুটবলের জাতীয় প্রতিযোগিতায় ত্রিপুরা গ্রুপের প্রথম খেলায় জয়লাভ করেছে। আজ রাজ্যদল 3-0 গোলে হিমাচল প্রদেশকে হারিয়ে দেয়। আগামী 24 ঘণ্টায় পশ্চিম জেলা ধলাই, খোয়াই, ঊনকোটি এবং উত্তর জেলায় বজ্রবিদ্যুৎ ও ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 23 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার পড়ছি। ডাক্তারির স্নাতক পাঠ্যক্রমে ভর্তির অভিন্ন প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি বাতিল করা হয়েছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত সারা দেশের আদালতগুলির আধুনিকীকরণের জন্য রূপরেখা তৈরি করতে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করেছেন। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আজ আসামে দ্বিতীয়বারের মতো মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। টিসিএ পরিচালিত তপন স্মৃতি ঘরোয়া নক আউট ক্রিকেট প্রতিযোগিতায় ব্লাডমাউথ ক্লাব ও জয়নগর ক্রিকেট ক্লাব সেমিফাইনালে উঠেছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35।
1: এতক্ষণ প্রথমে কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, পরে আগরতলা কেন্দ্রের ককবরক সংবাদ এবং স্থানীয় বাংলা সংবাদ আপনাদের রিলে করে শোনানো হল। আকাশবাণী বিলোনিয়া শুরু করতে যাচ্ছি লাইভ ফোন ইন মনের মতো গানের অনুষ্ঠান। বলতে বলতে একটি ফোন আমরা পেয়ে গেছি, তো কে বলছেন দেখছি শ্রোতা বন্ধু। হ্যালো, হ্যাঁ নাম বতাই। আচ্ছা আচ্ছা, কোন স্যার ছবি আপ গান হোগি প্যার কে জিত? হ্যাঁ আচ্ছা, শুনিয়ে আপকা গানা। আচ্ছা আচ্ছা বলিয়ে। ওকে ওকে ওকে।

0: হ্যালো, নমস্কার। আগরতলা থেকে সুমন মুহুরী, কোন ছবির গান শুনতে চাইছেন? হ্যাঁ, নামটা আবার বলুন। কাহালকা, তাহালকা। আচ্ছা আচ্ছা, তাহালকা
1: কোন গান?
0: কোন গানটা বলুন? জো গীত গায়া হে, জো গীত গায়া হে। সবসময় রেডিও শোনা হয় বিলোনিয়া? আজকে শুনতে পাচ্ছেন না এখন? ও, রেডিওতে, রেডিওতে হয়তো সেটা ফোনেই, মানে নিউজ অন এআই আর অ্যাপে শুনছেন তো? ও আচ্ছা আচ্ছা, তাহলে তো আচ্ছা, ঠিক আছে। তো শুনতে পাচ্ছেন তো, আপনার আপনার রেডিও তো শুনতে পাচ্ছেন, তাই তো? ও, তা তো আমি বলতে পারছি না। ঠিক আছে, আপনার জন্য গান পাঠিয়ে দিলাম। ঠিক আছে, ধন্যবাদ, ধন্যবাদ।

0: হ্যালো হ্যালো, হ্যাঁ কে বলছেন?
1: এবার শুনতে পাচ্ছি? এবার শুনতে
0: হ্যাঁ
1: পাচ্ছি?
0: হ্যাঁ বলুন, কে বলছেন?
1: আমি প্রেমজিৎ চক্রবর্তী বলছি, অপশন বলছি।
0: আচ্ছা আচ্ছা, প্রেমজিৎ চক্রবর্তী, অনুষ্ঠানে আপনাকে স্বাগত। বলুন, কোন ছবির গান শুনতে চাইছেন?
1: আজকে আমি গান শুনতে চাই,
0: হ্যাঁ,
1: ছবির নাম হচ্ছে বাজিগর।
0: বাজিগর, বাজিগর ছবির কোন গানটি?
1: গান শুনিয়ে দেবেন।
0: টাইটেল সং, টাইটেল সং।
1: আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আমি, আজকে তো নাচ দিবস,
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
1: আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আমি আমাদের ভারতবর্ষের সব সকল নার্সদের আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, মানুষ যে সচেতন বল,
0: ঠিক আছে, ওইটা আপনি আরেকটা অনুষ্ঠানে বলবেন, আজকে তো মানে লাইভ ফোন ইন গানে অনুষ্ঠান, আপনার পরে অনেক শ্রোতা বন্ধুরা আছেন, তো আপনি কোন গানটি শুনতে চাইছেন সেটা বলুন। আচ্ছা, বাজিগর ও বাজিগর, আপনাকে অনেক ধন্যবাদ। খুব কম সংখ্যক বলবেন, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ।
1: তারপর হচ্ছেন অনুপ কুমার ভট্টাচার্যের নারায়ণ চন্দ্র মজুমদার আর গোপাল মহাজন আশুতোষ দেবনা অভিনয় করলি, আর সঙ্গীতা দেবনাথ মহাশয়া, আর এই মুহূর্তে যারা অনুষ্ঠান শুনছেন।
0: আচ্ছা আচ্ছা,
1: শুনবো। নমস্কার
0: নমস্কার নমস্কার, ঠিক আছে, পাঠিয়ে দিলাম আপনার গান।

খুবই ভালো হয়েছে, ধন্যবাদ সবাইকে। বন্ধুরা, এতক্ষণ আমরা সঞ্জীবন কালচারাল একাডেমি যুব বন্ধুরা ছিলাম তোমাদের সঙ্গে। অনুষ্ঠান ভালো লেগেছে নিশ্চয়ই, আবার কোনো এক অনুষ্ঠানে কথা হবে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, নমস্কার।

এতক্ষণ শুনলেন যুব অনুষ্ঠান যুববাণী। পরিবেশনায় ছিল সঞ্জীবন কালচারাল একাডেমির যুব বন্ধুরা, আকাশবাণী বিলোনিয়া।

103.7 মেগাহার্জে ফ্রিকোয়েন্সি মডিউলেশন প্রচার তরঙ্গে প্রচারিত অনুষ্ঠান শুনছেন আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান সরগম, এতে শুনুন সেতার বাদন, বাজিয়ে শোনাচ্ছেন পণ্ডিত নিখিল বন্দ্যোপাধ্যায়, শিল্পী পরিবেশন করছেন সেতারে রাগ রাগেশ্রী।

0: পুরনো দিনের গানের অনুষ্ঠানে শুনছেন বাংলা আধুনিক গান শিল্পী আরতি
1: মুখোপাধ্যায়,
0: শুনছেন হারানো দিনের গান।

প্রবীণ নাগরিকদের জন্য অনুষ্ঠান হারানো দিনের গান এখানেই শেষ হল। অনুষ্ঠানে আজকে শিল্পী ছিলেন আরতি মুখোপাধ্যায়। আকাশবাণী বিলোনিয়া। এখন আগামীকালের অনুষ্ঠান সূচি। আগামীকাল আমাদের অধিবেশন শুরু হবে সকাল ছটায়। 6:05 অমৃতবাণী শুনবেন শ্রী শ্রী মা শারদামণির বাণী থেকে পাঠ, সুরঞ্জলিতে ভক্তিগীতি, রামকুমার চট্টোপাধ্যায়ের কণ্ঠে সকাল 6:10, 6:25 হায়ংনি খরাং ককবরক। এই অনুষ্ঠানটি আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। তথ্য নির্ভর অনুষ্ঠান আজ সকালে সকাল 7:25 কলকাতা কেন্দ্রের বাংলায় প্রচারিত সংবাদ, সকাল 7:35 এবং 7:40 আগরতলা কেন্দ্রের প্রথমে স্থানীয় বাংলা সংবাদ এবং পরে ককবরক সংবাদ, গীতালিতে রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুবিনয় রায়, প্রচারের সময় সকাল 7:45, 8:00 দিল্লি কেন্দ্রের সমাচার প্রভাত, আজকের কবিতা সকাল 8:15, কবিতা পাঠ করে শোনাবে বিলোনিয়া গভর্নমেন্ট ইংলিশ মিডিয়াম এইচ এস স্কুলের ছাত্রী

শ্রেয়সী বিশ্বাস। পরে রয়েছে দোলন চাপায়ের নজরুল গীতি বিভিন্ন শিল্পী কণ্ঠে। ছোট্ট সোনা বন্ধুদের নিয়ে অনুষ্ঠান শিশুমেলা সকাল 8:30। 9:00 দিল্লি কেন্দ্রের বিশেষ হিন্দি সংবাদ। গানে গানে হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান সকাল 9:05। 10:00 দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ। দেশবন্দনা শুনবেন দেশাত্মবোধক গান সকাল 10:05। 10:30 স্মৃতি সুধা সাক্ষাৎকার দেবেন নারায়ণ কুমার বণিক বিলোনিয়া, আর সাক্ষাৎকার নেবেন পিনাক দত্ত। সকাল 11:00 এবং 11:00 শুনবেন দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ 11:05 এবং দুপুর 1:40 FM উজ্জয়ন্তের ককবরক অনুষ্ঠান। দুপুর 1:30 কলকাতা কেন্দ্রের বাংলায় প্রচারিত সংবাদ। মিড ডে নিউজ দুপুর 2:00। 2:15 সাহিত্য পাঠের আসর, শুনবেন পদ্ম গোগ্র এর তৃতীয় পর্ব, পাঠ করে শোনাবেন সুদীপ্ত চক্রবর্তী। আমি নারীতে বাংলা গান শুনবেন। 3:00 বিশেষ হিন্দি সংবাদ। 3:05 বিবিধ ভারতী রাষ্ট্রীয় সেবার অনুষ্ঠান। বিকেল 5:00 এবং 5:05 দিল্লি কেন্দ্রের প্রথমে হিন্দি সংবাদ, পরে ইংরেজি সংবাদ, জীবনের গল্প। বিকেল 5:10 গল্প শোনাবেন বন্ধুপ্রসাদ রায় বেলটিলা বিলোনিয়া। পরে অবকাশ রঞ্জনীতে পুরনো দিনের হিন্দি ছায়াছবির গান। লোকসঙ্গীতের অনুষ্ঠানে লোকগীতি শুনবেন বিভিন্ন শিল্পী কণ্ঠে বিকেল 5:45। 6:00 ককবরক অনুষ্ঠান। 6:30 ক্ষেতে খামারে শুনবেন বন্য প্রাণী সুরক্ষায় আমাদের দায়িত্ব, বলবেন সুকান্ত সরকার, অ্যাসিস্ট্যান্ট ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন। 7:05 সরগম অনুষ্ঠানে শরদ বাজিয়ে শোনাবেন আলী আকবর খাঁ। 7:35 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ। 7:45 এবং 7:55 আগর

জানাবেন আলী আকবর খাঁ। সন্ধে 7:35 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, 7:45 এবং 7:55 আগরতলা, এবং 7:55 আগরতলা কেন্দ্র থেকে প্রথমে ককবরক সংবাদ এবং পরে স্থানীয়